আকাশবাণী কৈলাসহর, আজ মঙ্গলবার 13ই শ্রাবণ 1948 শকাব্দ, 18ই শ্রাবণ 1433 বঙ্গাব্দ, 4ঠা আগস্ট 2026 খ্রিস্টাব্দ। এখন সময় সকাল 5:56, 56 সেকেন্ড। শুরু হলো আমাদের আজকের অধিবেশন। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্টজে।

0: আকাশবাণী কৈলাসহর, অমৃতবাণী।
1: আমাদের গভীরতম প্রকৃতিতে স্বভাবের গহনে গহনে বাসনার শিকড় প্রবিষ্ট হয়ে আছে। শুধু কি একটি স্বপ্ন ভাঙতে হবে? হাজার হাজার স্বপ্ন পর্দার পর পর্দা সরাই, তার পিছনে উদ্ঘাটিত হয় দৃশ্যের পর দৃশ্য। শক্তির লোভ জেগে থাকে দূরতম দিগন্তে। সত্যে মানুষ পৌঁছবে কি করে? দম্ভ, পরচর্চা, আত্মবিজ্ঞাপন, গর্ব, অপরের সম্বন্ধে ঘৃণা ও অসহিষ্ণুতা কখনো মরে না। এগুলি হয়তো বিলাস বাসনার চেয়ে কম নোংরা, কিন্তু এগুলিকে মারা 20,000 গুণে শক্ত। আমরা যেন আলো আঁধারির কণ্টক বনে আটক পড়ে আছি, আমরা সকলেই। বের হওয়ার পথ নেই কোথাও। এই শূন্য প্রান্তরের আলেয়া হল অপরকে সাহায্য করার স্বপ্ন, যা আমাদের নূতনতর প্রহেলিকার দিকে নিয়ে যায়। নরকের মধ্যে আনন্দ কিভাবে সম্ভব? আর যদি আনন্দ না থাকে, সাহায্যই বা থাকে কি করে? না পেতে চাইতে পারে মানুষ, অন্তত আত্মপ্রবঞ্চনা করে ভাবে সে পেতে চায় না, কিন্তু দেওয়ার স্বপ্ন যে মরে না। দেওয়ার কথা এখানে ছেড়ে দেওয়া যাক, কিন্তু অন্যের জন্য যন্ত্রণা সহন তো করা যায়। কি তুচ্ছ এই পরিকল্পনা! কিন্তু অন্যের জন্য সহনের আকাঙ্ক্ষা যে রয়েছে তাই অনুভব করতে হবে। বিরাট একটা আছে। আমরা আমাদের অশক্তি ও নৈরাশ্যের মধ্যেও নিজের প্রেমের বিষয়ে সচেতন। আমাদের সচেতন হতে হবে এই সমস্ত সীমাবদ্ধতার পারে কি আছে তার বিষয়ে। পুরুষের বিচার শক্তিতে যেন নৈতিক পক্ষাঘাত এসে গেছে। যারা মানুষ হিসাবে ভালো, তারা আজেবাজে জিনিসে ব্যস্ত, যখন ধর্মযুদ্ধের হুঙ্কারে তাদের চারিদিক বিদীর্ণ করার কথা। আর যারা মন্দ, তারা তো তাতেই ডুবে আছে। যে খুঁটিতে নিজেকে বেঁধেছি তার নাম ঈশ্বর। সুতরাং পাওয়ার বস্তু পাবই। আমার এই শক্তির বোধ কি বিচিত্র! কারণ আমরা দুই অন্ধকারের মধ্যবর্তী একটা বিন্দু ছাড়া আর কি? অনন্তের তিমির রাত্রে ধুলির এক পরমাণু, অসীম শূন্যের গহ্বরে পতিত ঘূর্ণমান পালক বৈত নই, তবু প্রত্যেক মানব সত্তায় সমগ্রের শক্তি। মসিময় যখন দিন, তখন ঈশ্বর ঘোষিত হন মানুষের ভালোবাসার ও আত্মদানের সামর্থ্যে। ধর্ম দেখা যাচ্ছে সৌভ্যভব্যের ব্যাপার নয়, তা মানুষের প্রাণের জিনিস। তাকে পরিশ্রুত করতে গেলেই তার প্রাণবীর্য নষ্ট করে দেওয়া হয়। প্রতি মানুষ যেন তার নিজস্ব আহার্য পায় ধর্ম থেকে। যে মানুষ জীবন থেকে বর্বর ভোগের আনন্দ নিষ্কাশন করে, বস্তুর উপরের চেহারাটুকুই মাত্র দেখতে পায়, তারও পরিতৃপ্তির অধিকার আছে, এবং ওইসব প্রবৃত্তির প্রকাশ আছে এমন উপাসনা পদ্ধতিও সে গ্রহণ করতে পারে। যে মানুষ চিন্তারীতিতে উগ্র, জীবনবোধে স্পষ্ট কামনার অধীন, প্রাকৃতিক সংঘর্ষকে যে উপভোগ করে এবং তার মধ্যে নির্ভয়ে ঝাঁপিয়ে পড়ার মতো শক্তিমান, সে মানুষ নিজ অধিকারে ঈশ্বরকে দৈনন্দিন জীবন কামনার অনুরূপ উপাদানে অর্চনা করবে। অপরপক্ষে যে মানুষ জীবন ও সৃষ্টি সম্বন্ধে করুণাপূর্ণ, সে ঈশ্বরকে দেখবে সর্বাশ্রয় রূপে, স্নেহময়ী, করুণাময়ী, বিশ্বজননী রূপে। উপাসনাকে মাটিতেই পা রেখে নাড়াতে হবে, যদি স্বর্গে ছোঁয়াতে হয় তার মাথা। প্রতি স্তরেই আমরা এমন কিছু উপলব্ধি করি যা থেকে যায় আমাদের সঙ্গে চিরদিন। মায়ের সন্তানদের কাছে সকল মানুষই ভাই ভাই, বিচ্ছেদ নয়, পার্থক্য নয়, সকলেরই এক মা। মানুষের মুখে তাঁরই বাণী, মানুষের হাতে তাঁরই বাহু, তার চোখে তাঁরই প্রেম দৃষ্টি। মানুষের দায়িত্ব তাই মানুষের চির সেবা। ব্যক্তিমুক্তির কি প্রয়োজন যদি ঈশ্বর, অনন্ত ঈশ্বর, প্রেম ও সেবা আহ্বান করেন?
0: ভগিনী নিবেদিতার রচনা থেকে পাঠ শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন শুনুন ভক্তিগীতি। শিল্পী শ্রীকুমার চট্টোপাধ্যায়।

শ্রীকুমার চট্টোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ভক্তিগীতি, আকাশবাণী কৈলাসহর। এখন মুম্বাই কেন্দ্র থেকে সম্প্রচারিত হচ্ছে বিবিধ ভারতী অনুষ্ঠান।

বিবিধ ভারতী অনুষ্ঠান সম্প্রচারিত হল মুম্বাই কেন্দ্র থেকে আকাশবাণী কৈলা শহর। আজকের অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি সুপ্রভাত সকাল সাতটায় 7:10 মিনিটে ভক্তি সুধা

অনুষ্ঠানে শুনবেন ভক্তিগীতি। 7:25 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 7:35 স্থানীয় বাংলা সংবাদ এবং 7:40 ককবরক সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। রবীন্দ্রসঙ্গীত 7:45 সকাল 8:00 হিন্দি এবং 8:15 ইংরেজি প্রভাতী সংবাদ সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্র থেকে। উত্তর পূর্বাঞ্চলের ইংরেজি সংবাদ শিলং কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে সকাল 8:30। 8:40 আধুনিক গান, 9:00 হিন্দি এবং 9:05 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান, বেলা 11:00 লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা, বেলা 12:00 অনুষ্ঠান পরিচিতি, 12:05 রবীন্দ্রসঙ্গীত, 12:30 নজরুল গীতি, শুনবেন বিভিন্ন শিল্পীর কণ্ঠে। 1:00 হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্রের, 1:05 বাংলা ছবির গানের অনুষ্ঠান ছায়া গীতি, 1:30 সম্প্রচারিত হবে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, 1:40 আধুনিক গান, 2:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের লোকগীতি শুনবেন, 2:15 2:30 মনসা মঙ্গল গান, 3:00 হিন্দি ও ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে এরপর বিবিধ ভারতী অনুষ্ঠান। ২:২০ শুনবেন নিয়োগ বার্তা, এরপর আবার বিবিধ ভারতী অনুষ্ঠান, সন্ধে 6:00 ঘর গৃহস্থী, 6:30 মনসা মঙ্গল গান। সন্ধে 7:00 ককবরক অনুষ্ঠান, 7:45 ককবরক সংবাদ এবং 7:55 স্থানীয় বাংলা সংবাদ সম্প্রচারিত হবে আগরতলা কেন্দ্র থেকে। 7:35 এবং রাত 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে। ছাত্রছাত্রীদের জন্য শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা 8:10, 8:30 ভয়েস মেল অনুষ্ঠান গীত বাহার, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্রের গজল শুনবেন, 9:15, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, রাত 10:10 লঘু সুরে যন্ত্রসঙ্গীত, 10:20 বিশ্ববার্তা দিল্লি কেন্দ্র থেকে সম্প্রচারিত হবে, 10:30 আগামীকালের অনুষ্ঠান পরিচিতি আবহাওয়ার বিজ্ঞপ্তি এবং আজকের অধিবেশনের সমাপ্তি। শুনলেন আজকের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কৈলাসহর, নমস্কার। সুপ্রভাত শ্রোতা বন্ধু, শুরু করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান। প্রথমে আজকের দিনটি। গায়ক, গীতিকার, সুরকার, অভিনেতা, চলচ্চিত্র পরিচালক, চিত্রনাট্যকার, রেকর্ড প্রযোজক ছিলেন কিশোর কুমার। ভারতীয় চলচ্চিত্র শিল্পের সফল এবং চলচ্চিত্রের শ্রেষ্ঠ নেপথ্য গায়ক হিসেবে বিবেচিত হন তিনি। ভারতীয় সঙ্গীত ইতিহাসে কিশোর কুমার এক উজ্জ্বল নক্ষত্র। তিনি 8 বার শ্রেষ্ঠ পুরুষ নেপথ্য গায়কের জন্য ফিল্মফেয়ার পুরস্কার জিতেছেন। 1929-এর 4 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। বিশ্ববরেণ্য কবিদের অন্যতম কবি পি.বি. শেলি, জন্ম 1792 খ্রিস্টাব্দের আজকের দিনে। বাঙালির আবেগের অন্যতম মহালয়ার ভোরে মহিষাসুর মর্দিনী, আর মহিষাসুর মর্দিনী মানেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র। আকাশবাণী সম্প্রচারক, নাট্যকার, অভিনেতা, নাট্য পরিচালক ছিলেন তিনি। 1905-এর 4 আগস্ট তিনি জন্মগ্রহণ করেন। শুনলেন আজকের দিনটি। এবারে সংবাদপত্রের সংবাদ শিরোনাম। আগরতলা থেকে প্রকাশিত আজকের ফরিয়াদ পত্রিকার সংবাদ শিরোনাম। জেনজিদের জন্যে আলোচনায় বসবেন মোহন ভাগবত। গ্রামীণ অর্থনীতি বদলে দিতে সরকার আন্তরিক। প্রভুবাড়ি ও মধ্যপাড়ার পুকুর দুটি সংস্কারের সময় 3 মাস কড়া নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী। সোনামুড়ায় বিদ্যুৎ বিল নিয়ে হয়রানির অভিযোগ, বিক্ষোভ ও পথ অবরোধ। বন্ধ শিশু রক্ষণাগার, সন্তানদের নিয়ে বিপাকে চা শ্রমিকরা। কয়েক ঘন্টার মধ্যে উদ্ধার চুরির বাইক, আটক এক। 2030 কমনওয়েলথ গেমসের ব্যাটন এলো ভারতের হাতে। চমক দিয়ে 39 পদক নিয়ে 4র্থ স্থানে গেমস শেষ করল ভারত। মহিলা টি-20 ক্রিকেটের ফাইনালে ব্লাড তরুণ সংঘ। মরণোত্তর অঙ্গদানের মতো মহৎ কাজে এগিয়ে আসুন বলেছেন স্বাস্থ্য সচিব। আজ কলকাতা থেকে প্রকাশিত বর্তমান পত্রিকার সংবাদ শিরোনাম। এটিএম স্কিমিং এর শিকার প্রৌঢ়, মেশিনেই আটকে ডেবিট কার্ড, উধাও 1,61,000 টাকা। বৃষ্টির জেরে ফুল চাষের ব্যাপক ক্ষতি হচ্ছে, খুচরো বাজারে ফুলের দাম লাগাম ছাড়া। জিএসটি ফাঁকি দিয়ে চলাচল করছে পণ্যবোঝাই লরি, 3 মাসে 500টিরও বেশি পণ্যবোঝাই লরি আটক করে, এমন তথ্য পেয়েছে বাণিজ্য কর বিভাগের গোয়েন্দারা। সোমবার বাঁকুড়া জেলায় বজ্রাঘাতে স্বাস্থ্যকর্মী সহ 5 জনের মৃত্যু হয়েছে। মুর্শিদাবাদ জংশন স্টেশনে রেলের রিজার্ভেশন টিকিট কালোবাজারির অভিযোগে 2 যুবককে আটক করল আরপিএফ। কর্ণাটকে শপথ নিলেন নতুন 19 মন্ত্রী, লোকভবনে এলেন না সিদ্ধারামাইয়া। ব্রিজভূষণকে ক্লিন চিট, শেষ দেখতে মরিয়া ভিনেশরা। লিভ ইন সম্পর্কে থাকা মহিলারাও ভারতীয় দণ্ডবিধির 498-এ ধারায় পুরুষ সঙ্গীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবেন। 3 বছরে দেশে বন্ধ 100 টেকনিক্যাল শিক্ষা প্রতিষ্ঠান। পরিকাঠামোর অভাব, কেন্দ্রের তথ্যে উদ্বেগ। চিলি পৌঁছালেন ভোজিনহা।

কেপভার্দের গোলরক্ষককে নিয়ে উদ্দীপনা তুঙ্গে। বিশ্বকাপে দুরন্ত পারফরম্যান্স করেছেন ভোজিনহা। ক্রিকেটে দুর্নীতি কড়া হাতে দমন করতে মরিয়া আইসিসি। শুনলেন সংবাদপত্রের সংবাদ শিরোনাম। এবারে আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। আগামীকাল সকাল 8:30 পর্যন্ত আকাশ প্রধানত মেঘাচ্ছন্ন এবং অনেক জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 31 থেকে 33 এবং 25 থেকে 26 ডিগ্রি পর্যন্ত পরিবর্তিত হতে পারে। বাতাস প্রধানত দক্ষিণ দিক থেকে গড়ে সর্বোচ্চ ঘন্টায় 10 কিলোমিটার বেগে বয়ে যেতে পারে। সর্বোচ্চ এবং সর্বনিম্ন আর্দ্রতা যথাক্রমে 96 এবং 72% হতে পারে। ঝোড়ো হাওয়ার ফলে মাচার সবজি ক্ষতিগ্রস্ত হতে পারে, তাই মাচা শক্ত করে বেঁধে রাখুন। নরম কাণ্ড বিশিষ্ট গাছ যেমন পেঁপে, কলা ইত্যাদি ঝড়ের ফলে নুয়ে বা ভেঙে যেতে পারে। গাছে ফল থাকলে ভেঙে বা নুয়ে পড়ার সম্ভাবনা বেশি, তাই সেই সমস্ত গাছে বাঁশ দিয়ে খুঁটি দিয়ে দেওয়া যেতে পারে। আউশ এবং আমন ধানের ক্ষেতে এখন জল ধরে রাখা প্রয়োজন। আগামী কয়েকদিনের প্রত্যাশিত বৃষ্টি এই কাজে সহায়ক হবে। সবজির জমির আগাছা পরিষ্কার করে দিতে হবে। বর্ষার সময় জমির আগাছা নিয়ন্ত্রণ এবং জমির নালাগুলি নিয়মিত পরিষ্কার ও পরিচর্যা করা একান্ত প্রয়োজন। জমিতে তসের পরিমাণ বেশি রয়েছে, এই অবস্থায় সবজিতে ছত্রাকজনিত রোগের প্রাদুর্ভাবের সম্ভাবনা বেশি। নিয়মিত জমি পরিদর্শন করতে হবে এবং রোগের লক্ষণ দেখা মাত্র প্রতিকারের ব্যবস্থা করতে হবে। জমিতে ভালো জল নিকাশি ব্যবস্থা রাখতে হবে যাতে বৃষ্টির জল দাঁড়াতে না পারে। নিচু জমির পুকুরের চারদিকে জাল উঁচু করে বেঁধে দিতে হবে যাতে পুকুর ভরে জলের সাথে মাছ বেরিয়ে যেতে না পারে। আউশ ধানের শীষ বেরোবার সময় হয়ে এসেছে, এই সময় আগাছা পরিষ্কার করে জমিতে কানি প্রতি 10 কেজি ইউরিয়া চাপান সার হিসেবে প্রয়োগ করতে হবে। তবে বন্যার জলে ক্ষতিগ্রস্ত জমিতে জল সরে যাওয়ার পর 2% ইউরিয়ার দ্রবণ মাঠে স্প্রে করতে হবে এবং তারপর চাপান সার হিসেবে কানি প্রতি 5 কেজি ইউরিয়া প্রয়োগ করতে হবে। বাদামি বীজ বপনের 3 থেকে 6 সপ্তাহ পর আগাছা দমনের জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করতে হবে। জমিতে বৃষ্টির ফলে জল দাঁড়িয়ে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। ক্ষেত থেকে অতিরিক্ত পরিমাণে জল খুব তাড়াতাড়ি বের করে দিতে হবে। আর্দ্র মেঘাচ্ছন্ন আবহাওয়ার দরুন কচু ক্ষেতে পাতা পচে যাওয়ার রোগ দেখা দিতে পারে। আক্রমণ প্রতিরোধে মেনকোজেবের 2 মিলি প্রতি লিটার জলে মিশিয়ে 7 থেকে 10 দিনের ব্যবধানে প্রয়োগ করুন। প্রতি মাসে মাছ চাষিরা পুকুরের প্রাকৃতিক উৎপাদনশীলতা বৃদ্ধির জন্য প্রয়োজনীয় পুষ্টি সরবরাহের জন্য পুকুরে যথাক্রমে কানিপিছু 140 কেজি গোবর, 20 কেজি চুন, 3.5 কেজি ইউরিয়া এবং 2.5 কেজি SSP প্রয়োগ করতে পারেন, যা পরবর্তীতে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে মাছের খাদ্য হিসেবে কাজ করবে। শুনলেন আবহাওয়ার পূর্বাভাস ও কৃষি পরামর্শ। শ্রোতাবন্ধু, আজ যাদের জন্মদিন বা বিশেষ দিন তাদের জন্য বিশেষ শুভেচ্ছা। শুভেচ্ছা সব শ্রোতাবন্ধুদের জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, সুরক্ষিত থাকুন। শেষ করছি আজকের সুপ্রভাত অনুষ্ঠান।

আকাশবাণী কৈলাসহর ভক্তিসুধা অনুষ্ঠানে এখন শুনুন ভক্তিগীতি। প্রথম গানখানি শুনুন সমবেত কণ্ঠে।

ভজন শুনলেন ভক্তি সুধা অনুষ্ঠানে, আকাশবাণী কৈলা শহর। এখন সময় সকাল 7:24, 50 সেকেন্ড। সম্প্রচারিত হচ্ছে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ এবং আগরতলা কেন্দ্র থেকে স্থানীয় বাংলা সংবাদ ও ককবরক সংবাদ।

আকাশবাণী খবর পড়ছি ধৃতি সেন শর্মা। বিশেষ বিশেষ খবর হলো, শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যা সংশোধনী বিল পাশ হয়েছে। রাজ্যসভায় গৃহীত MSME উন্নয়ন সংশোধনী বিল। সড়ক পরিবহন মন্ত্রক জরুরি চিকিৎসার জন্য দু চাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়ার লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। সংসদ ভবনে আজ সকালে NDA সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। হায়দ্রাবাদে ব্রিক্সের অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক

0: অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের, তবে ওড়িশায় পরিস্থিতির উন্নতি। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিডি তাকার ব্রাজিলে বিডাব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড প্রতিযোগিতায় জোড়া পদক জয় করেছেন। আসছে বিস্তারিত খবরে। সুপ্রিম কোর্টে বিচারপতি সংখ্যার সংশোধনী বিল 2026 লোকসভায় পাশ হয়েছে। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে 1956 সংশ্লিষ্ট আইনের পরিবর্তন করা হয়েছে বিলে। চলতি বছর মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এই সংক্রান্ত অধ্যাদেশ জারি করেন। কেন্দ্রীয় আইন ও ন্যায় বিচার মন্ত্রী অর্জুন রাম মেঘওয়াল গতকাল বিলটি সভায় উত্থাপন করে বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে বিচার প্রক্রিয়ায় সংস্কারের উদ্দেশ্যেই এই বিল আনা হয়েছে। এদিকে অতি ক্ষুদ্র ক্ষুদ্র এবং মাঝারি শিল্প সংস্থা MSME উন্নয়ন সংশোধনী বিলও রাজ্যসভায় পাশ হয়েছে। এই বিলে 2006 সংশ্লিষ্ট আইনের সংশোধন করা হয়েছে। অর্থ প্রদানে দেরি এবং সমস্যা সমাধানে সরলীকরণের লক্ষ্যে আনা হয়েছে এই বিলটি। MSME মন্ত্রী জিতেন রাম মাঝি বিলটি সভায় পেশ করেন। আলোচনায় অংশ নিয়ে তিনি বলেন, সাম্প্রতিক সময়ে MSME ক্ষেত্রে বকেয়া ঋণের পরিমাণ উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পেয়েছে। 2014-15 সালে যা ছিল 10 লক্ষ কোটি টাকার কাছাকাছি, তা বর্তমানে 38 লক্ষ কোটি টাকার গণ্ডি ছাড়িয়েছে।
1: সভাপতি মহোদয় জি, মাননীয় সদন কে সমক্ষ প্রস্তাব করতা হুম কি সূক্ষ্ম লঘু ও মধ্যম উদ্যম বিকাশ সংশোধন বিধেয়ক 2026 পর বিচার কিয়া যায়।
0: এদিকে সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু গুরুত্বপূর্ণ বিলগুলির উপর আলোচনায় অংশ না নেওয়ায় বিরোধীদের ভূমিকার কড়া সমালোচনা করেছেন। সংসদ ভবনের বাইরে তিনি গতকাল বলেন, লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল 2026 পাশ হলেও বিরোধী পক্ষের একজন সদস্যও আলোচনায় অংশ নেননি। একইভাবে রাজ্যসভায় পাশ হওয়া MSME উন্নয়ন সংশোধনী বিল পাশের সময়ও বিরোধীরা আলোচনা থেকে বিরত ছিলেন। তিনি বলেন, বিরোধী সাংসদরা সভায় তাদের বলতে দেওয়া হচ্ছে না বলে সংসদের বাইরে অভিযোগ করলেও যখন তাদের সুযোগ দেওয়া হচ্ছে তখন তারা বলতে চাইছেন না।
2: মানে খড়গে জি কে বলা কি আপনি কংগ্রেস এমপিও কো সমঝাই হ্যাঁ, কম সে কম বিল মে হিসা তো লে, লেকিন খড়গে জি ভী আপনা কংগ্রেস এমপিও কো সমঝা নেই পায়া, উনকা ব্যবহার বহুত খারাপ থা আর লোকসভা মে ভী কোই সমঝানে ওয়ালা নেই হ্যায়। রাহুল গান্ধী জি তো নেই আয়ে, কংগ্রেস কে এমপি পুরা বিগড় চুকা হ্যায়, উনকো কোই সমঝানে ওয়ালা নেই হ্যায়। কংগ্রেস মে কোই নেতা বচা নেই হ্যায় জো আপনে সাংসদো কো সহি রাস্তে দিখা সকে।
0: সড়ক পরিবহন মন্ত্রক 1989 সালের কেন্দ্রীয় মোটর ভেহিকল আইনে পরিবর্তনের লক্ষ্যে একটি খসড়া বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এতে জরুরি চিকিৎসার জন্য দুচাকার অ্যাম্বুলেন্স চালু করার প্রস্তাব দেওয়া হয়েছে। মন্ত্রক জানিয়েছে, এই আপৎকালীন অ্যাম্বুলেন্স চালু হলে প্রত্যন্ত এলাকায় জরুরি ভিত্তিক চিকিৎসা পরিষেবা অনেকটাই সহজ হবে। সংসদ ভবনে আজ সকালে এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন বসবে। সংসদের অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুজরাট, বিহার ও মধ্যপ্রদেশে 3টি বিধানসভা আসনের উপনির্বাচনে বিজেপি, কংগ্রেস ও জন সুরাজ পার্টি 1টি করে আসনে জয়ী হয়েছে। গুজরাটের মঞ্জলপুর আসনের উপনির্বাচনে বিজেপি প্রার্থী সত্যেন্দ্র ভাই প্যাটেল জয়ী হয়েছেন। বিহারের বাঁকিপুর আসনে জন সুরাজ পার্টির প্রার্থী প্রশান্ত কিশোর জয়লাভ করেছেন। এদিকে কংগ্রেস মধ্যপ্রদেশের দাতিয়া আসনটি নিজেদের দখলে রেখেছে। বিজেপি সভাপতি নীতিন নবীন বলেছেন, তাদের দল সাম্প্রতিক বিধানসভা উপনির্বাচনের ফলাফল স্বীকার করে নিয়েছে। গুজরাটে মঞ্জলপুর আসনে জয়ী বিজেপি প্রার্থীকে অভিনন্দন জানান তিনি। একই সঙ্গে বাঁকিপুর ও দাতিয়া আসনে ফলাফল বিশ্লেষণ করে দেখা হবে বলে নীতিন নবীন উল্লেখ করেছেন। কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারিত হয়েছে। বেঙ্গালুরুর লোকভবনে গতকাল এক অনুষ্ঠানে 20 জন নতুন মন্ত্রী শপথ গ্রহণ করেন। এই নিয়ে মন্ত্রিসভার মোট সদস্য সংখ্যা বেড়ে দাঁড়াল 34-এ। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শিক্ষাকে চরিত্র গঠন, সামাজিক রূপান্তর ও দেশ গঠনের ভিত্তি হিসেবে অভিহিত করেছেন। ওড়িশার কটকে গতকাল জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি ভাষণ দিচ্ছিলেন। বিকশিত ভারত 2047 এবং বিকশিত ওড়িশা 2036 লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে রাষ্ট্রপতি অভিমত প্রকাশ করেন। বিশ্ববিদ্যালয়ে এমন পরিবেশ তৈরি করা দরকার যা যুব সমাজের

0: মূল্যবোধ ভিত্তিক শিক্ষা, গবেষণা, উদ্ভাবন এবং দক্ষতা উন্নয়নের মাধ্যমে তাদের সুপ্ত প্রতিভার বিকাশ ঘটাতে সহায়ক হবে।
1: হামনে বর্ষ 2047 2047 কো বিকশিত ভারত কে নির্মাণ কা লক্ষ্য রাখা হে, এসে হি 2036 কো ওড়িশা কো বিকশিত ওড়িশা মানানে কা লক্ষ্য রাখে হে। ইস লক্ষ্য কি প্রাপ্তি মে হামারি উচ্চ শিক্ষণ সংস্থানো কি অহম ভূমিকা হে, উনে এসে জ্ঞান কেন্দ্র কি রূপে কার্য করনা হে, জাহাঁ পর বিকশিত হুয়ে বিচারো অর প্রৌদ্যোগিকী সমাজ কি আবশ্যকতাও কা সমাধান করে।
0: উল্লেখ্য, তিন দিনের সফরে রাষ্ট্রপতি এখন ওড়িশায়। দক্ষিণ ওড়িশায় আজ সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে তপ্ত পানির কাছে মা কামধুনি দেবীর মন্দিরে পুজো দেবেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমী বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণীর সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন।

পুজো দেবেন তিনি। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ লাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন রাত 8টায় গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, ডিটিএইচ বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদের সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। তেলেঙ্গানা হায়দ্রাবাদের ব্রিক্সের অ্যান্টি করাপশন ওয়ার্কিং গ্রুপ এবং ব্রিক্স এক্সপার্ট নেটওয়ার্ক অন অ্যাসেট রিকভারির দ্বিতীয় বৈঠক আজ শুরু হচ্ছে। ব্রিক্সে ভারতের সভাপতিত্বের বিষয়টির সঙ্গে সামঞ্জস্য রেখে সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা ও স্থায়িত্ব গড়ে তোলাকে মূল বিষয়বস্তুকে সামনে রেখে দুদিনের এই বৈঠকের আয়োজন করা হয়েছে। কেন্দ্রীয় কর্মী ও প্রশিক্ষণ বিভাগের সচিব রচনা শাহ বৈঠকের উদ্বোধন করবেন। কর্মী বিষয়ক জন অভিযোগ ও পেনশন দপ্তরের মন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রাতিষ্ঠানিক সংস্কার, প্রযুক্তি নির্ভর প্রশাসন এবং ক্রমাগত নজরদারি দেশের ভিজিলেন্স পরিকাঠামোকে আরও শক্তিশালী করতে সহায়ক হয়েছে। নতুন দিল্লিতে তিনি বিদায়ী কেন্দ্রীয় ভিজিলেন্স কমিশনার প্রবীণ কুমার শ্রীবাস্তবের সঙ্গে এক বৈঠকে এই মন্তব্য করেন। ভিজিলেন্স পরিকাঠামো উন্নত হওয়ার ফলে গত 3-4 বছরে শৃঙ্খলা ভঙ্গের বিভিন্ন বকেয়া মামলা 4,000 থেকে 700 নেমে এসেছে বলেও মন্ত্রী জানিয়েছেন। কেন্দ্রীয় টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা ট্রাই মাই কল মোবাইল অ্যাপ্লিকেশনের নতুন সংস্করণ চালু করেছে। এর মাধ্যমে গ্রাহকরা তাদের ভয়েস কলের গুণগত মান মূল্যায়ন করতে এবং সে বিষয়ে তাদের মতামত সরাসরি জানতে পারবেন। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা গতকাল বন্যা দুর্গত কয়েকটি পরিবারের হাতে 15,000 টাকা করে অন্তর্বর্তী সহায়তা তুলে দেন। এদিকে ওড়িশায় মহানদী সহ সমস্ত প্রধান নদীতে জলস্তর কমে আসায় বন্যা পরিস্থিতির ক্রমশ উন্নতি হচ্ছে। হীরাকুদ বাঁধ কর্তৃপক্ষ জল ছাড়া পরিমাণ কমিয়ে দিয়েছে। অন্যদিকে বৃষ্টিতে বিপর্যস্ত কেরালামের বিভিন্ন জেলায় মুখ্যমন্ত্রী ভিভি সতীশন গতকাল দুর্যোগ পরিস্থিতি নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক করেন। বৈঠকে বর্ষণজনিত ক্ষয়ক্ষতি, ত্রাণ শিবিরের ব্যবস্থাপনা সহ বিভিন্ন দিক পর্যালোচনা করে দেখা হয়। এদিকে ভারতীয় আবহাওয়া দপ্তর আজ হরিয়ানা, চণ্ডীগড়, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড এবং উত্তরপ্রদেশে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে। উত্তরবঙ্গেও রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস। অরুণাচল প্রদেশের প্যারা ব্যাডমিন্টন খেলোয়াড় বিড়ি তাকার ব্রাজিলে বিডাব্লিউএফ প্যারা ওয়ার্ল্ড সার্কিটে জোড়া পদক জয় করেছেন। তিনি পুরুষদের ডাবলসে সোনা এবং সিঙ্গলসে ব্রোঞ্জ পদক পান। অরুণাচল প্রদেশের মুখ্যমন্ত্রী এই সাফল্যের জন্য তাকে অভিনন্দন জানিয়েছেন। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। শীর্ষ আদালতে বিচারপতির সংখ্যা বর্তমানের 33 থেকে বাড়িয়ে 37 করার উদ্দেশ্যে লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারপতির সংখ্যার সংশোধনী বিল পাস, রাজ্যসভায় গৃহীত এমএসএমই উন্নয়ন সংশোধনী বিল। খবর আপাতত এ পর্যন্তই, এরপরে শুনুন স্থানীয় সংবাদ।

আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি অনামিকা কর্মকার। রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত থেকে শুরু হয়েছে। প্রথা মেনে রাত ১০টায় তপোধ্বনির মধ্য দিয়ে তিন দিন ব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়। ত্রিপুরার রাজপরিবারের এই পুজো আগরতলার নতুন হাবিলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবিলি অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামীকাল ভোরে তপোধ্বনির মধ্য দিয়ে পূজা শেষ হবে। লোকসভায় সুপ্রিম কোর্টের বিচারকের সংখ্যা সংশোধনী বিল ২০২৬ পাশ হয়েছে। এই বিলের লক্ষ্য হল সুপ্রিম কোর্টে বিচারকের সংখ্যা সংক্রান্ত ১৯৫৬ সালের আইন সংশোধন করে ভারতের প্রধান বিচারপতি ছাড়াও সর্বোচ্চ আদালতের বিচারকের সংখ্যা বর্তমান ৩৩ থেকে বাড়িয়ে ৩৭ করা। এই বছরের মে মাসে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু এ বিষয়ে একটি অধ্যাদেশ জারি করেছিলেন। রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু বলেছেন, আমাদের পরিবার ও সমাজকে মাদকের অভিশাপ থেকে রক্ষা করতে হলে শুধু আনুষ্ঠানিকতার মধ্যে সীমাবদ্ধ না থেকে প্রতিদিনের জীবন আচরণ ও প্রতিটি সিদ্ধান্তে তার প্রতিফলন ঘটাতে হবে। ব্রহ্মকুমারী ডক্টর দিদি প্রকাশ মণিজির স্মৃতির

উদ্দেশ্যে 10 কোটি নেশামুক্ত শপথ ও ইউনিভার্সাল ব্রাদারহুড রক্তদান অভিযানের অঙ্গ হিসাবে গতকাল আড়ালিয়া প্রজাপিতা ব্রহ্মকুমারী সেন্টার আয়োজিত অনুষ্ঠানে তিনি একথা বলেন। রাজ্যপাল নেশামুক্ত সুস্থ সচেতন মূল্যবোধ সম্পন্ন ত্রিপুরা এবং উন্নত ভারত নির্মাণের আহ্বান জানান। এছাড়াও আগামী 21 থেকে 25 আগস্ট সারা দেশে রক্তদান শিবিরের আয়োজন করেছে ব্রহ্মকুমারী কেন্দ্রগুলো। MBBS ও অন্যান্য স্নাতক স্তরের মেডিকেল কোর্সে ভর্তির প্রথম দফার কাউন্সেলিং আজ থেকে শুরু হচ্ছে। 2026-27 শিক্ষাবর্ষ শুরু হবে 8ই সেপ্টেম্বর থেকে। মেডিকেল কাউন্সেলিং কমিটি জানিয়েছে, ডিমড ও কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম দফার কাউন্সেলিং 17ই আগস্ট পর্যন্ত চলবে এবং 22শে আগস্টের মধ্যে যোগদান করতে হবে। দ্বিতীয় দফা 24শে আগস্ট থেকে 2রা সেপ্টেম্বর এবং তৃতীয় দফা 10 থেকে 18ই সেপ্টেম্বর পর্যন্ত অনুষ্ঠিত হবে। NF রেলওয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, 15,015,650 নারিঙ্গি আগরতলা এক্সপ্রেস আজ নারিঙ্গি থেকে রাত 10:30 আগরতলার উদ্দেশ্যে রওনা হবে। 15,649 আগরতলা নারিঙ্গি এক্সপ্রেস আজ আগরতলা থেকে রাত 11:30 নারিঙ্গির উদ্দেশ্যে রওনা হবে। রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু বলেছেন, শিক্ষা হল চরিত্র গঠন, সামাজিক রূপান্তর এবং জাতি গঠনের ভিত্তি। উড়িষ্যার কটকে জগৎগুরু কৃপালু বিশ্ববিদ্যালয়ের উদ্বোধন করে গতকাল তিনি বিশ্ববিদ্যালয়গুলোকে নীতিবান, দক্ষ এবং সামাজিকভাবে দায়িত্বশীল নাগরিক গড়ে তোলার আহ্বান জানান। রাষ্ট্রপতি বলেন, বিকশিত ভারত 2047 এবং বিকশিত উড়িষ্যা 2036-এর লক্ষ্য অর্জনে শিক্ষা প্রতিষ্ঠানগুলো নির্ণায়ক ভূমিকা পালন করবে। বিদ্যুৎমন্ত্রী রতনলাল নাথ জানিয়েছেন, রাজ্যে বৈদ্যুতিক ট্রেন চলাচলের লক্ষ্যে 272 কিলোমিটার রেললাইনের বৈদ্যুতিকরণ সম্পন্ন হয়েছে। গতকাল 29 জেলার কুমারঘাটের বিদ্যুৎ বিভাগের ত্রিতল ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে তিনি এ কথা জানান। উপস্থিত ছিলেন বিধায়ক ভগবান চন্দ্র দাস, 29 জেলা পরিষদের সভাধিপতি অমলিন্দু দাস প্রমুখ। উপজাতি কল্যাণমন্ত্রী বিকাশ দেববর্মা বলেছেন, ডক্টর BR আম্বেদকর স্মৃতি ছাত্রীনিবাসে ছাত্রীদের অধিকার ও নিরাপত্তার প্রশ্নে কোনো ধরনের অবহেলা বরদাস্ত করা হবে না। গতকাল তিনি জগন্নাথবাড়ি রোডের ছাত্রীনিবাস পরিদর্শনে গিয়ে এই কথা বলেন। সাইক্লিস্ট হর্ষিতা জাখর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত ট্যুর ডি ফ্রান্স ফ্রেমে অংশ নেওয়া প্রথম ভারতীয় মহিলা হিসেবে ইতিহাসের নাম লিখিয়েছেন। এই কঠিন প্রতিযোগিতার দ্বিতীয় পর্বের আনুষ্ঠানিক সূচনায় 19 বছর বয়সী এই তরুণী আফগানিস্তান, আলজেরিয়া, চিলি, ইথিওপিয়া দুজন করে রাইডারসহ নাম্বিয়া এবং উগান্ডার 8 জন প্রতিভাবান সাইক্লিস্টের একটি দলকে নেতৃত্ব দেন। এই প্রতিযোগিতা চলতি মাসের 1 তারিখ লোজানে শুরু হয়েছে এবং আগামী 9ই আগস্ট নিসে শেষ হবে। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল মহিলা লীগ ফুটবল প্রতিযোগিতার গতরাতের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে নৈশালকে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল 14-0 গোলের বিশাল ব্যবধানে সিমনার তিলক মাঝি দলকে হারিয়ে দেয়। বিজয়ী দলের শ্রেয়া দেব হ্যাট্রিক করেন। আবহাওয়ার খবর, আজ আকাশ সাধারণত মেঘলা থাকবে। রাজ্যের সমস্ত জেলায় বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 32 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। ভোরে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 25.2 ডিগ্রি সেলসিয়াস। সকাল 5:30 পর্যন্ত আগরতলায় বৃষ্টিপাতের পরিমাণ 8.2 মিলিমিটার। স্থানীয় সংবাদ এখনকার মতো শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে সন্ধ্যে 7:55।

আকাশবাণী আগরতলা কক্তমা পরেও কিশোর জমাতিয়া রাষ্ট্রবক্রক দ্রৌপদী মুর্মু শাখা রংমানী এংখাত পামং কাহাম অংনানী হদানো কাহাম খাইনানী তাই বসং খানানী থং উড়িষানী কটক জগৎগুরু কৃপালু ইউনিভার্সিটি ন চেঙ্গি রুই মিয়া ইউনিভার্সিটি রকনো রায়দা কাহাম গনাং দারা গনাং তাই হদা তৈবা জাতৈ মানাই বরক সাম তিসানা কবকা রাষ্ট্রবক্রক শাখা বিকশিত ভারত নৈশাই ব্রিটিশ নিতাই বিকশিত উড়িষ্যা নৈশাই থামচি দকনি নাহার বংন মানাবাগৈ রংম থারক সামং তাঙ্গানো সুপ্রিম কোর্টনি দরবার ফাং ভাং রানী সাম ফিরমুং বিল নৈশাই নিশি দক লোকসভা পাশঙ্কা ও বিল নি নাহরমুং উংখা সুপ্রিম কোর্ট দরবার ফাং তংমা মারি নতুই বিশি চিচুকুরা বাচি দক নি কেরংন সামুই ভারতনি দরবার ফাং বক্রক নকারী ব সুপ্রিম কোর্টনি দরবার ফাং বাংমানী তাবুকনি মারি খরক থামচি থামনি বাংরে খরক থামচি সিনি খ্লাইনা সংদ খামখ্রাই মন্ত্রী বিকাশ দেব বর্মা শাখা ডক্টর বি আর আম্বেদকর হুকমু সৃঙ্গনাই রকনি মুকমু সরংনাই রকনি টংথাই নগ সরংনাই জগ রকনি মানথাই তাই নাইমথাং তৈ সাকনং ইয়াকলাই জাগলাক মিয়া ব জগন্নাথ বাড়ি রুট অ হস্টেল বেড়াই নাই অ কক শাখা।

0: hastena laib mangnang germatai miyani simiseng kha raidon rge horni dancio aitalni khorangni bisingte nokha salthamni germatai ni jugali mungcheng kha haste tripurani bubagrani nokhung go agotala katal habilitai ujanta prasat nokhlawa tai kacham habile ebachi brimatai nokhlawa amatai sangcha jago pia amatai remani raidar tongko songlokrok aro hapnani karjak srangsallo aital kokmani khorangni bisingte amatai payana MBBS tai kubun master degree ni medical course bo tini puila berem ni counseling tini ni simi sengana bisi nei sai nei sidok nei sis ne rung bisi sengana beskang September tal ni salchar ni simi medical counseling committee saka deemed tai central university ni puila berem ni counseling tini ni simi sal chis ni agor jora chalana tai august ni sal nei che nei ni bising bo tinga nangana phil nei berem o august ni sal নৈশিব্রেণী সিমি সেপ্টেম্বর সাল নৈ জরা তাই রেমথাম বেরেম সেপ্টেম্বর সালচি নিশিমি সাল চিসার সেপ্টেম্বর জরা চলিবান স্টে স্ত্রে ভেকেন্সি রাউন্ড ও সেপ্টেম্বর সাল নৈশিসার নিশিমি অক্টোবর নি সাল থান সালমারি জরা চংজাখা হাস্টে কোটানি বাকি পুইলা বেরেমনি কাউন্সিলিং ও আগস্ট তাল নি সালচি থামনি সিমি সাল নৈশি নৈ জরা চলিওনা তাই সাল নিশিসার আগস্ট নি বিসিং বটিয়ংনা নাঙ্গান ফিল নি বেরেম ও আগস্ট তাল নি সাল থাম চিসা নি সিমি সেপ্টেম্বর নি সাল চার তাই রেম থাম বেরেম সেপ্টেম্বর নি সালচি দক নি সিমি সাল নিশি দক জরা সংসা জাগান স্ট্রে ভেকেন্সি রাউন্ড অক্টোবর নি সাল থাম নি সিমি সাল বা অক্টোবর জরা সংসা জাগান এনএফ রেল নি বাকলি সাজাখা 15650 নারেঙ্গে আগতলা এক্সপ্রেস দিনে নারেঙ্গে নিশনি হরনি দামচি তামৈ সতি থামচি আগতলা ফাইনাল লামরওয়ান ইয়াং 15649 আগতলা নারেঙ্গে এক্সপ্রেস দিনে আগতলা নিশনি হরনি দামচি সাতামৈ সতি থামচি নারেঙ্গি ফাইসিং থাংনা লামরওয়ান হাস্টেসিং ফারংনি সে বাই ট্রেন লাইসু চল খ্লাইনা নাহারৈ নৈরা স্নিচি নৈ কিলোমিটার রেল লাইন সিং ফেরাংনি সেব্রমা সামং পাইকা হই সাকা সিং ফেরাং মন্ত্রী রতনলাল নাথ মিয়া কুমার গাত সিং ফেরাং নাইখংনি মালক থামনক নি হলং থং কাইমা পান্ড ব অ কক সাকা আরো মানজাকে এমএলএ ভগবান চন্দ্র দাস নকুটি জেলা পরিষদ নি কাসক অকরা অমলেন্দু দাস অবনকারী বহুবার মন্ত্রী মিয়া ফটিক রায় জগন্নাথপুর বসলে কাহাম স্নাম্মানি প্লেন তাই কুমার গাত বাক নাইকুল মুং বেদেক নি হাবানক নি কতাং তাংজাক নক ন চেঙ্গে রেখা সুইজারল্যান্ড সংসাজাক ট্যুর ডি ফ্রান্স ফেম মানজাক নাই সাইক্লিস্ট হরকিতা জাখর ভারতনি পুইলা আরো মানজাকি নাই বরে এঙ্গই লাইবুমাও বমুং কাসারকা অ বেলাই দর বাতাই মুংনি ফিলনি বেরেম চেংসামা ও বিশিও চিচুকু উমরনি অ বরে আফগানিস্তান আলজেরিয়া চিলি ইথিওপিয়ানি খরকনি নখবই নামি বিয়াতাই উগান্ডানি সাইক্লিস্টকনি দলনি অজা অংখা অ বাতাই মুং অ তালনি সাল পুইলানি সিমি লোজানো চেংখাটাই সালচুকু আগত লিস পায়না ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই কম থিংজাক বৈকুণ্ঠনাথ মেমোরিয়াল বরি লীগ ফুটবল বাতাইমুংনি মিয়ানি থমুঙ্গ ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাই এংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম ও মিয়া হর সংসাজাক থমুঙ্গ ত্রিপুরা স্পোর্টস স্কুল গোল কাইচিব্রি বুকচানি ফেরবাই সিমনানি তিলক মাঝি দলন মেচেনখা কপ্লাই বদলনি শ্রিয়া দেব হেদ্রিক লাইখা নবরতিবারনি সেকাংবারিয়া কমুঙ্গ সাজাখা তিনি নখা চমুই কলবজাক তঙ্গন হাস্টেনি বেবা কামচায় পিসা পিরিংখে পেরাঙ্কগৈ আতে ফাইন মানো দিনে তংমারি সাকো 32 ডিগ্রি সেলসিয়াস নিঙ্কানাকিনি তঙ্গনে তিনি আইসগ খামানি তংমারি তংখা 25.9 ডিগ্রি সেলসিয়াস মিয়ানি সিমি তিনি ফুং দাম বাজরা দাম বাতামই সতি 30 জরা ওয়াতি ফাইখা 4.9 মিলিমিটার কক্তমা পরিমংতাবক জরাতেই অর নপাইখা উলনি ককবর বাই কক্তমা আয় এঙ্গন তিনি হরনি দাম স্টিনতামই সতি বৃষ্টি বাব
1: কলকাতা ও আগরতলা কেন্দ্রের সংবাদ শুনলেন আকাশবাণী কৈলাসহর রবীন্দ্রসঙ্গীত শিল্পী কিশোর কুমার।

এতক্ষণ মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতীয় অনুষ্ঠান রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে রকমারি বাংলা গানের লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভেলা।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি। নমস্কার, একটু জোরে বলুন।
1: আমি রাজেন্দ্র চাকমাকে চাকরি করছিলাম।
0: আচ্ছা, ঠিক আছে।
1: আজকে তো হের বোঝা হের বোঝা উপলক্ষে সকল কালীগুড়ির কর্মকর্তাদের তো দাদের পার্থনা রইল।
0: ঠিক আছে।
1: আর
0: ঠিক আছে, রবীন্দ্রসঙ্গীত খানি হ্যাঁ শোনাচ্ছি রেজওয়ানা চৌধুরীর কণ্ঠে, শুনুন, ফোন করবেন। নমস্কার।
1: নমস্কার।

0: শ্রোতা বন্ধুরা, রবীন্দ্রসঙ্গীত খানি শুনছেন রেজওয়ানা চৌধুরীর কণ্ঠে। সুরের ভেলাতে শ্রোতা বন্ধুদের আবারও আমন্ত্রণ জানাচ্ছি। যারা নতুন শ্রোতা বন্ধুরা রয়েছেন তাদের জন্য আমাদের অনুষ্ঠানের ফোন নম্বরটা বলে দিচ্ছি, 0382429-5192। এই নম্বরে ফোন করুন আর আপনাদের পছন্দের গান শুনুন। কিছু কথা কিছু গান নিয়ে আমি হাজির সুরের ভেলাতে। নমস্কার সুরের ভেলা।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি আসাম থেকে বলছি, লালাবাজার থেকে রামচন্দ্রপুর গাইছি।
0: আচ্ছা আচ্ছা, ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ
0: ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ ভালো।
0: আচ্ছা আচ্ছা,
1: আমাদের দিকে বৃষ্টি হচ্ছে, বর্তমানে বৃষ্টি হচ্ছে।
0: আচ্ছা, এখনো চলছে? ঠিক আছে।
1: হ্যাঁ হ্যাঁ চলছে,
0: ঠিক আছে।
1: আজকে গান শুনবো কুমার শানুর কণ্ঠে, তুমি আছো এত কাছে তাই পৃথিবীতে স্বর্গ যেটাই।
0: ঠিক আছে, আর কিছু? হ্যাঁ,
1: আর আপনারা অনুষ্ঠান চালিয়ে যান, ভালো লাগছে আমাদের।
0: আচ্ছা,
1: আর এইভাবে অনুষ্ঠান চলো, ভালো লাগবে আমার। একে একটু সর্দিও হয়েছে, এখানে বসে গান শুনছি।
0: আচ্ছা আচ্ছা, গান শুনছেন, ঠিক আছে,
1: রাখছি, নমস্কার।
0: হ্যাঁ কিছু কথা তো বলুন, শুনতে চাইবো। আপনি কি করেন, পড়াশোনা করছেন না কাজ করছেন?
1: পড়াশোনা করছি।
0: আচ্ছা আচ্ছা,
1: তো আমাদের দিকে খেতি খেতু চলছে।
0: হ্যাঁ,
1: বর্ষা মানে পুরো আস্তা বন সব সুজলা সুফলা ভরে যাচ্ছে।
0: আচ্ছা হ্যাঁ, বর্ষা ওইদিকে বৃষ্টি হচ্ছে ঠিকই, কিন্তু বর্তমানে কিন্তু আমাদের কৈলাসহর এখন বেশ রোদ উঠেছে। কিন্তু হ্যাঁ, বৃষ্টি আর রোদের আনাগোনা চলছে, লুকোচুরি খেলা চলছে, হবে।
1: আমাদের দিকে বৃষ্টি চলছে নাই।
0: হ্যাঁ সেটাই,
1: আমাদের শিবসাগর ধুবড়ি জোড়হাট গোলাঘাট ওদিকে মানে বন্যা হয়েছে।
0: ও
1: আমাদের দিকে হয় নাই।
0: আচ্ছা হ্যাঁ, অনেক জায়গায় আসামের অবস্থা তো আমরা দেখছি, ঠিক না? কি অবস্থা মানে হচ্ছে সেটা যারা ভুগছেন তারাই একমাত্র জানছেন যে কি হচ্ছে।
1: আমাদের দিকে নেই কিন্তু নিচু আসাম যে।
0: আচ্ছা আচ্ছা,
1: আমাদের দিকে পুরো ভালো আছে।
0: আমি আপনার গানটা দেখছি, হ্যাঁ লাইনে একটু সমস্যা আছে, আপনারা শুনুন অনুষ্ঠান। যেসব শ্রোতা বন্ধুরা আমাদের অনুষ্ঠানে শুনছেন বর্তমানে, সবার জন্য লাইনে একটু সমস্যা আছে, আমি গানের ক্ষেত্রে বলছি, সেটা ফোনের ক্ষেত্রে তো শ্রোতাদের সাথে কথা হচ্ছি, দেখছি। হ্যাঁ ঠিক আছে, ফোন করেছেন ধন্যবাদ, আপনার পছন্দের গানটা পেলে আমি অবশ্যই চালিয়ে দেব। নমস্কার,
1: রাখছি, নমস্কার।
0: নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা। হ্যালো,
1: হ্যালো,
0: হ্যাঁ শুনতে পাচ্ছি, বলুন।
1: একটু জোরে বলুন।
0: হ্যাঁ জোরে বলছি, আপনি বলুন।
1: জোরে বলুন না, মানে শুনতে পাওয়া যাচ্ছে না। হ্যালো
0: হ্যালো, আমি কিন্তু আমি হ্যাঁ আমি শুনতে পাচ্ছি, বলুন।
1: আমি এই মুহূর্তে বলছি রাম কৃষ্ণনগর থেকে মনোজ কুমার।

0: বেশ,
1: অবশ্যই চিনতে পারছেন,
0: অবশ্যই অবশ্যই,
1: আর নিশ্চয়ই আপনি ভালো আছেন।
0: অবশ্যই আমি তো ভালো আছি। আপনার
1: হ্যাঁ,
0: আপনার আপনার সম্পর্কেও জানতে চাইবো, আপনি কেমন আছেন, কি করছেন?
1: ভালোই আছি।
0: হ্যাঁ,
1: আর কি বলবো, কালকে গতকাল তৃতীয় সোমবার গেছিল, বাবা মহাদেবের জন্মমাস, তাই তৃতীয় সোমবার খুব ধুমধাম সহকারে পালিত হচ্ছিল আমাদের শিব মন্দিরে।
0: বেশ
1: আমি
0: বেশ,
1: এই মুহূর্তে শিব মন্দিরে বসে আছি,
0: আচ্ছা আচ্ছা,
1: কারণ একটা পর্যায়ে আমি শিব মন্দিরের কি বলবো পূজা অর্চনা করি। সেই সুবাদে কালকে অনেক খুব ভালো লাগছে,
0: বেশ বেশ,
1: এখনো পর্যন্ত সুস্মিতাদি মানুষের মনের মধ্যে, মানুষের আবেগের মধ্যে দিব্য ভাব বা দিব্য প্রভাব ঈশ্বর আছে এটা বলা যায়। আর কারণ ধর্ম বলিলে বা ভালো কিছু বলিলে আমরা ইতর প্রাণীর মতো হয়ে যাব, তাই না?
0: আর কথা হচ্ছে, যদি আপনি একটু একটু লক্ষ্য করেন, দেখা যা, হ্যালো, শুনতে পাচ্ছেন আমার কথা?
1: এখন শুনতে পাচ্ছি, আমার কথাটা ঠিকঠাক আসছে তো?
0: হ্যাঁ, আমি আপনার কথা খুব সুন্দরভাবে এসেছে।
1: আজকে গানটা শুনতে চাই।
0: আচ্ছা,
1: আজকে সঙ্গীত প্রেমী যারা, আবাল বৃদ্ধ বনিতা, যাদের মনের মন্দিরে বা মনের কি বলবো একটা নির্ভীত স্থানে, যার জায়গা এই কিশোর কুমার গাঙ্গুলির জন্মদিন, আজ 4 অগস্ট কিশোর কুমারের জন্মদিন। পাশাপাশি আরেকজন খুব কি বলবো প্রভৃত যশা একজন বাতিক শিল্পীর জন্ম, যিনি প্রথমে আকাশবাণী কলকাতায় তিনি অ্যানাউন্সার হিসেবে কাজ করেছিলেন, পরে কিন্তু এমনভাবে তার নাম আর সমুদ্র হিমাচল ছড়িয়ে পড়েছিল, বিশেষ করে তার কি বলবো এই চণ্ডী সূত্র পাঠ করার ব্যাপার। তো তিনি বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহাশয়, তো তার যে আমরা শুনি রেডিওতে, বিশেষ করে আমরা যখন ছোট ছিলাম বা বড় যখন হয়েছি তখনও শুনেছি বাবা মার সাথে,
0: আদি অন্ত থেকে কিন্তু চলছে এটাই, ঠিক না?
1: একটা অদ্ভুত এক শিহরণ, অদ্ভুত এক ভালো লাগা। রেডিওটা যখন স্টার্ট করতাম তখন বীরেন্দ্র কৃষ্ণ ভদ্র মহাশয়ের গলায় রূপং দেহি জয়ং দেহি বিশোজয়ী দশোজয়ী ইয়া দেবী সর্বভূতেষু সর্বরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ, ইয়া দেবী সর্বভূতেষু কালীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ। এই যে মানে কালো যে কণ্ঠ যায় একেবারে না, তো এই দুজন মহানায়ক বলবো আমার সঙ্গীতের জগতে, বাচিক বাচিক শিল্পীর জগতে এই দুজন নাম কিংবদন্তি সম।
0: সত্যি।
1: তো সুস্মিতা দি, আজকে আমি গানটা শুনতে চাই, কিশোর কুমারের একটা গান আছে, গানটা হলো এরকম, আমি প্রেমের পথের পথি, আমি প্রেমের পথের পথি। তো সেই গান কিশোর কুমারের জন্মদিনে আমি ডেডিকেট করছি, প্রথমে আমার ছোট ভাই অবিনাশ দেলি, কি বলবো একটু আগে আমাকে ফোন করে বলেছিল, দাদা আজকে কিশোর কুমারের জন্মদিন, সাথে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র মহোদয়ের জন্মদিন, আপনি একটু বলবেন ওনাদের সম্বন্ধে।
0: ঠিক আছে,
1: তো বললাম যদি ফোনটা লেগে যায় তাহলে বলবো। আর সত্যি দুই চার হয়ে গেল, একটা অদ্ভুত ভালো লাগা, একটা কি বলবো একটা অম্লান সেই যে মানে অ্যাটমসফিয়ার সেটা কিন্তু অবশ্যই বলা যায় না। আর প্রেমজিৎ বাবু আছেন, তারপর মিঠুন চক্রবর্তী আছে, তারপর আমাদের ছোট ভাই দেবজিৎ দাস, তারপর

0: সজল দা আছেন, সজল মালাকার, কার্তিক মালাকার, আর আমার ছোট বোন অম্বালিকা ভট্টাচার্য, আমার সহধর্মিনী সুতপা ভট্টাচার্য, আর কমরুল ভাই হাইলাকান্দি থেকে শুনবে, আর আমাদের পশ্চিমবাংলা থেকে আমাদের এক গুণমুগ্ধ শ্রোতা, আমার নাম বলেন আমি ভুলেও যাই, তিনি আমার নামটা একেবারে মানে লেজুড়ের স্থানে বলেন, একবারে শেষ স্থানে বলেন, যদিও তিনি ভুলেন না আমার নাম নিতে, এই লালন ঘোরানির জন্য রইল এই গান। ভালো থাকুন,
1: আপনিও ভালো থাকুন, অনুষ্ঠান শুনুন, আর এইভাবে সুন্দর সুন্দর কথা তথ্য আমাদের শ্রোতাদের জানান। ধন্যবাদ, ফোন রাখছি।

0: নমস্কার সুরের ফেলা, হ্যালো।
1: নমস্কার দিদিভাই।
0: নমস্কার, কেমন আছো?
1: আমি সঙ্গীতাদের না চন্দ্রপুর থেকে বলছি।
0: হ্যাঁ হ্যাঁ, কেমন আছো বলো?
1: ভালো আছি দিদিভাই।
0: বেশ বেশ।
1: আর আজকে আমি কিশোরদার কণ্ঠে এখানে গান শুনবো। ছবির নাম স্বর্ণতৃষ্ণা।
0: আচ্ছা।
1: আর গানের কলি হচ্ছে মনে পড়ে সব দিন। আর কিশোর কুমার যে আজকে জন্মদিন, তো এই গানখানি শুনে শুনিয়ে উনাকে জন্মদিনের শুভেচ্ছা জানাচ্ছি।
0: শুভেচ্ছা, শ্রদ্ধাঞ্জলি, ঠিক না? আর ঠিক আছে, গান শুনুন।
1: ভালো থাকবেন দিদিভাই। নমস্কার।
0: হ্যাঁ নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার ম্যাডাম।
0: নমস্কার, কে বলছেন?
1: আমি বিশ্বজিৎ পাল বিলোনিয়া থেকে বলছি।
0: আচ্ছা বলুন।
1: ভালো আছেন ম্যাডাম?
0: হ্যাঁ ভালো আছি। আপনি ভালো আছেন নিশ্চয়ই?
1: হ্যাঁ ভালো আছি।
0: হ্যাঁ, অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন।
1: আমাদের এখানে তো আজকে বৃষ্টি হচ্ছে, ওয়েদার মোটামুটি ঠান্ডা এবং গরমে খুবই ভালো লাগছে।
0: আচ্ছা আচ্ছা,
1: আর আমাকে শুনিয়ে দেবেন হাতি থেকে একটি গান, ও বন্ধু তুমি শুনতে কি পাও।
0: ঠিক আছে শুনিয়ে দেব। বলছিলাম আমাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু বলুন। আজকাল তো নেটের মাধ্যমে কিন্তু সব অনুষ্ঠান সব চ্যানেলই কিন্তু আমরা শুনতে পাচ্ছি, ঠিক না? তো এর মধ্যে এখন যে আপনি বর্তমানে সুরের ভেলা শুনছেন আমাদের কৈলা শহরের, তো বিশেষ ভালো লাগা পছন্দ অপছন্দ কিছু বলুন।
1: আপনাদের অনুষ্ঠান বিবিধ ভারতী এবং যে খবর যে রিলি করা হয় সেগুলিও খুবই ভালো লাগে। আর আপনাদের যে অনুষ্ঠান গীতবাহার এবং সুরের বেলা খুব সুন্দর অনুষ্ঠান, এবং যে উপস্থাপক এবং উপস্থাপিকা থাকেন সবগুলি খুবই ভালো লাগে।
0: ঠিক আছে ধন্যবাদ।
1: আর এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনতে চাই, আমার সাথে শুনবেন আশুতোষ দাদা সঙ্গীতা বুলটি, অবিনাশ তেলি, আর পশ্চিমবঙ্গ হাওড়া থেকে শুনবেন লালন গরামি আর বাদল খতিয়ার, সবাইকে নিয়ে এবং আপনিও শুনবেন।
0: অবশ্যই, গান চলে এসছে, গান শুনুন আর এভাবেই মানে আমাদের আকাশবাণী কৈলাসহরের সাথে থাকুন। রাখছি, নমস্কার।
1: আমি তো সবসময় আকাশবাণী কৈলাস শুনি, কারণ আমার কাছে আকাশবাণী মানে সবকিছু জ্ঞান বৃদ্ধি বহু কিছু জানা যায়। সেই আকাশবাণী যদি নাই শোনা হয় তাহলে তো আর জ্ঞান আর বুদ্ধি মানে বাড়ে কম।
0: সেটাই তো, বিভিন্ন ধরনের মানে ছাত্রদের বলুন আর সব বিষয়ে, আর কৃষিকাজ বলুন, মানে প্রত্যেকটা জিনিসে বর্তমান তথ্য থেকে শুরু করে সব কিছুই কিন্তু আমরা যদি রেগুলার যদি আমরা রেডিও শুনতে পারি তাহলে কিন্তু অনেক জ্ঞান আমরা পেতে পারি, ঠিক না?
1: বিভিন্ন কিছু যেমন আকাশবাণী যে স্থাপিত মানে কত সালে হয়েছিল, কি কি হয়েছিল, ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল তখন আকাশবাণী কত তার ছিল, মানে সব কিছু কিন্তু আকাশবাণীর মাধ্যমে বলা হয়।
0: সেটাই সেটাই, তাহলে বোঝা যাচ্ছে আপনি আমাদের সাথে রয়েছেন, এভাবেই থাকবেন, এভাবেই ভালোবাসা দেবেন আমাদের আকাশবাণীকে। ধন্যবাদ, গান চলে এসছে শুনুন, নমস্কার।
1: ধন্যবাদ।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যাঁ নমস্কার দিদি,
0: নমস্কার।
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ বলুন। হ্যালো।
1: হ্যালো,
0: হ্যাঁ ভালো আছেন তো আপনি?
1: হ্যাঁ দিদি শুনতে পাচ্ছেন?
0: হ্যাঁ শুনতে পাচ্ছি।
1: হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ শুনতে পেয়েছি।
1: দিদি ভালো আছেন তো?
0: ভালো আছি, ভালো আছি।
1: দিদি ভাই আপনাদের অনুষ্ঠান সম্পর্কে কিছু কথা বলতে বলছেন।
0: অবশ্যই।
1: হ্যাঁ শুনছি আপনাদের অনুষ্ঠান খুব ভালো লাগছে, আর আমি প্রতিদিনই অনুষ্ঠান শুনি আমাদের কৈলাসর অনুষ্ঠান, এই গানের ভেলা অনুষ্ঠানটা ভীষণ ভালো লাগে, আর অনেক বন্ধুরাই ফোন করেন খুব ভালো লাগে।
0: হ্যাঁ আপনার দেখা যাচ্ছে অনেক বন্ধুর সাথে কিন্তু আপনার আলাপ হয়ে গেছে, কারণ অনেকেই কিন্তু আপনার নাম নিচ্ছেন।
1: হ্যাঁ আর এখন তো ইন্টারনেটের যুগ,
0: হ্যাঁ
1: ইন্টারনেটের মাধ্যমে অ্যাপের মাধ্যমে সমস্ত জায়গার অনুষ্ঠান শোনা যাচ্ছে।
0: তো অনুষ্ঠানের তো শেষ নেই, ঠিক না? আপনার পশ্চিমবঙ্গের বিভিন্ন খুব সুন্দর সুন্দর চ্যানেল রয়েছে, সেগুলোর অনুষ্ঠানও শোনা যায়, কিন্তু এর মাঝে কিভাবে আপনি আমাদের কৈলা শহরের ঈশ্বরের ভেলা অনুষ্ঠানটাকে খুঁজে পেলেন? অবশ্যই প্রশ্ন করতে হয়।
1: আমাদের এখানে অনুষ্ঠান হয়,
0: হ্যাঁ
1: যেগুলো আসলে দিদি আমি যেগুলো মানে শুনি সেগুলো হচ্ছে গানের অনুষ্ঠানগুলোই বেশি শুনি, আর গান শুনতে ভীষণ ভালোবাসি, সেই জন্য গান শুনগুলি শুনি।

0: বেশি। এছাড়াও আদার্স অনুষ্ঠান হয় কিন্তু শোনা ওঠে না।
1: তো গানে গানেই বেশি পছন্দ আপনার, ঠিক না?
0: হ্যাঁ হ্যাঁ,
1: আসলে জীবনে গান নিয়ে চলাটাই ভালো। আমরা দুঃখে সুখে আমরা সবসময় কিন্তু আমাদের দুঃখ যখন দুঃখে যখন আমরা ভেঙে পড়ি তখনও কিন্তু আমরা সেই দুঃখের গানগুলোকে গুনগুন করি, ভেতর থেকে গাই, আর যখন আনন্দে ভাসি তখন তো আর কথা বলেই উপায় নেই। মানে গান চিরসঙ্গী হয়ে রয়েছে আমাদের জীবনের সাথে, ঠিক না? ঠিক আছে, ভালো লাগলো, গানের পছন্দটা একবার বলুন।
0: হ্যাঁ দিদি ভাই, গান আজকে তো মহান গায়ক শিল্পী কিশোর কুমার।

0: নমস্কার সুরের ভেলা, হ্যালো।
1: হ্যালো, নমস্কার নেবেন?
0: নমস্কার
1: নমস্কার, আমি প্রেমজিৎ চক্রবর্তী বলছি, অসম রাজ্য শ্রীভূমি জেলা থেকে।
0: আচ্ছা বলুন।
1: যে মানে আজ তো আর লাইন পাবো না নাকি, এত বিজি, আর মানে কি বলবো, ডায়াল করতে করতে করতে করতে আমার মানে বুড়ো আঙ্গুলের মধ্যে ব্যথা হয়ে গেছে।
0: পেয়ে গেলেন তো, নির্ধারিত সময়ের মধ্যেই কিন্তু আপনার কল এসে গেছে।
1: কষ্ট করলে
0: কেষ্ট পাওয়া যায়,
1: লাভ হয় না?
0: হ্যাঁ হ্যাঁ।
1: যাই হোক, আমি হাল ছাড়িনি, তার জন্য পেয়েছি। হাল যদি ছেড়ে দিতাম তাহলে তো আমার সবকিছু হয়ে যায়।
0: সেটাই।
1: আর বিশেষ করে দেখুন, গান তো অবশ্যই শুনবো, আর যে গান বলবো সেই গান আপনি চট করে বের করতে পারবেন আশা করি। কারণ দেখুন, প্রথমে আজকের দিনটা নিয়ে একটু আলোচনা করি, কারণ
0: আজকের
1: দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি দিন, বিশেষ করে আমরা যারা হয়তো বা সঙ্গীতকে ভালোবাসি, গানকে ভালোবাসি, আকাশবাণীকে ভালোবাসি, আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ দিন আজকে। প্রথমত আমাদের দেখুন, আমরা কিন্তু পুরো বছর কিন্তু প্রতীক্ষায় থাকি, আগ্রহে বসে থাকি যে বীরেন্দ্র কৃষ্ণ বদ্রিয়ের উনার গলায় আমরা চণ্ডী পাঠ শুনব এই মহালয়ার প্রভাতী অধিবেশনে, ঠিক না? সেটি অত্যন্ত মানে কি বলবো, এত সুন্দরভাবে তিনি চণ্ডী স্তুতি পাঠ করেছেন, একেবারে সবার মন তিনি জয় করে ফেলেছেন। আজকে দেখুন তিনি কিন্তু বেঁচে নেই, কিন্তু উনার যে কণ্ঠ, সে কণ্ঠ স্থিতি আমাদের কাছে আজীবন তা অমর হয়ে থাকবে, পৃথিবীর যতদিন থাকবে ততদিন আমরা উনাকে স্মরণ করব। আজকে উনার জন্মদিন, উনার জন্ম হয়েছিল 1905 ইংরেজির 14 আগস্ট। আজকের দিনের জায়গা দাঁড়িয়ে উনাকে প্রণাম জানাই, উনার প্রতিদিন জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি, এবং তার সাথে আমাদের মানে মহান সর্বকালের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত শিল্পী কিশোর কুমার গাঙ্গুলির আজকের দিনে জন্ম হয়েছিল 1929 ইংরেজি তারিখে মধ্যপ্রদেশে, ভারতবর্ষ মধ্যপ্রদেশের রাজ্যতে তিনি এক বাঙালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। আজকের দিনে উনাকে আমরা জানাই বিনম্র শ্রদ্ধাঞ্জলি এবং প্রণাম। সত্যি কথা বলতে গেলে কিশোর কুমার গান আমি আজকে শুনবো, আনন্দ আশ্রম থেকে শুনে দেবেন। গানটি হচ্ছে পৃথিবী বদলে গেছি যা দেখি নতুন লাগে, এই গানটি শুনে দেবেন।
0: ঠিক আছে।

0: আর দেখুন দিদিভাই, আসলে দেখুন কিশোর কুমার গাঙ্গুলি তিনি যে গানগুলো গেয়েছেন, সত্যি কথা বলতে গেলে আপনাকে কি বলবো, বিশেষ করে যারা হয়তো বা বয়স্ক যারা রয়েছেন ওনারাও ওনার গান শুনেন, এবং বর্তমানে যারা ওনারাও কিন্তু কিশোর কুমার গাঙ্গুলির গান শুনেন, তিনি কিন্তু অনেক রকমের গান গিয়েছেন, ঠিক
1: আছে? সেটাই,
0: তার জন্য ওনার গান কিন্তু আমাদের কাছে চির অমর হয়ে থাকবে, বা পৃথিবী যেখানে থাকবে ততদিন ওনার গানগুলো থাকবে, আর তিনি আমাদের হৃদয়ের মধ্যে গানের মধ্যে দিয়ে কিন্তু বেঁচে থাকবে।
1: আর আমরা ভাবি যে হ্যাঁ
0: ভীষণ ভালো লাগে।
1: হ্যাঁ, আরেকটা আরেকটা কথা বলতেই হয় যে আমরা যারা আমরা সাধারণ মানুষ যারা আছি, আমরা ভাবি যে গান শিখলে, ক্লাসিক্যাল শিখলেই যে আমরা গান করতে পারবো, এটা কিন্তু না, ঠিক না? তার একটা মানে উদাহরণ, যে জ্বলন্ত উদাহরণ, সেটাই হচ্ছে আমাদের কিশোর কুমার। কারণ হ্যাঁ, গান মানে সুর তাল, আর কীভাবে তালকে ধরা, কথার মধ্যেও কীভাবে তালে পড়া, মানে ওনার কথা বলে, এমনকি অনেক বিখ্যাত বিখ্যাত ক্লাসিক্যাল সিঙ্গার যারা রয়েছেন, তারাও ভাবতেন যে বলতেন অনেকের যে ভালো হয়েছে যে কিশোর কুমার ক্লাসিক্যাল শেখেননি, কারণ ক্লাসিক্যাল জগতে যদি উনি আসতেন তাহলে মানে আর বলার কথা নেই, আর কোনো শিল্পীই থাকতেন না মনে হয়, মনে হয়। তো অনেক বড় বড় শিল্পী যারা রয়েছেন ক্লাসিক্যালের, তারাও কিন্তু এই কথা বলতেন। তো আমরা তো তার তুলনায় আমরা তো অতি ক্ষুদ্র, ঠিক না?
0: ক্ষুদ্র,
1: সেটাই,
0: উনাদের নৌকের কাছাকাছি যেতে পারবো না আমরা, ঠিক না? আসলে দেখুন দিদি ভাই, আজকে আমি অনুষ্ঠানে অনুরোধ করছি, অনুরোধ করতে এনেছেন এখন অবিনাশ তেলি, জহরদা, তারপর আশুদাকে আমি অনুরোধ করছি অনুষ্ঠানে ঢুকার জন্য। কারণ দেখুন, কিশোর কুমার সম্পর্কে বর্ণনা খুব ভালো করবেন আমাদের জহরদা, কারণ তিনি যাতে অনুষ্ঠানে ঢুকেন সেটি আমি অনুরোধ করছি।
1: ঠিক আছে,
0: নিয়ে শুনবো, সবাইকে নিয়ে শুনবো, বিশেষ করে পশ্চিমবাংলার লালনবাবু ফোন করেছেন, বাদলবাবু, সুতপা, আর এখানে যারা কোনো অনুষ্ঠান শুনছেন সম্বন্ধে, আর যারা শুনছেন সবাইকে নিয়ে শুনবো। আর সত্যি কথা বলতে গেলে আপনার সঙ্গে কথা বলতে আলাদা একটা আনন্দ,
1: ধন্যবাদ,
0: সেই আনন্দ সত্যি মানে প্রকাশ করার মতো নেই দিদি ভাই, সত্যি আপনার সাথে আমরা প্রতিনিয়ত কথা বলি আপনার।
1: ঠিক আছে, ধন্যবাদ,
0: নমস্কার, ভালো থাকবেন,
1: ধন্যবাদ।

0: নমস্কার, সুরের ভেলা থেকে বলছি।
1: নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: হ্যাঁ, আমি ধর্মনগর থেকে অভিনয় শুনি।
0: আচ্ছা আচ্ছা, বলুন, ভালো আছেন তো? হ্যাঁ ভালো আছি।

0: আপনি কেমন আছেন?
1: হ্যাঁ, আমিও ভালো আছি। আর বিশেষ করে আপনি এলে অনুষ্ঠানটা মানে আমাদের কাছে খুবই জনপ্রিয় হয়ে যায়, কারণ আপনি যেভাবে শ্রোতাদের সাথে মানে মানে এত ভালোভাবে সুন্দরভাবে মানে সবাইকে আপন আপন ধরে কথাগুলো বলেন, যে খুবই ভালো লাগে আমাদেরকে।
0: ধন্যবাদ। আমাদের তো আমাদের কাছে আসলে সব শ্রোতারাই সমান, ঠিক না?
1: কারণ আমাদের দেখুন সেটা তো একটা পরিবার, আমাদের আকাশবাণী পরিবার।
0: হ্যাঁ,
1: আর যাই হোক, তো আজকে দুজন বিশেষ ব্যক্তিত্ব যারা আমাদের কাছে খুবই জনপ্রিয়, কারণ দেখুন যখনই দুর্গা পুজো আসে তখন কিন্তু চণ্ডী পাঠ যে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠস্বর ছাড়া কিন্তু আমাদের সেই দুর্গা পুজো মানে হ্যাঁ হয় না, সেটা সেই মহালয়ার দিন থেকে আমরা কিন্তু উপলব্ধি করতে পারি।
0: দুর্গাপুজো যে আসছে, মহালয়ে আসছে, মা আসছেন যে সেটার একমাত্র মানে ইঙ্গিতটা যখন আমরা পাই কখন, সেই মহালয়ের সেই চারটে মানে রেডিও যখন অন হয়, ঠিক সেই অন্ধকার অন্ধকার সেই সময় কিন্তু আভাসটা পেয়ে যায় যে না এই গানটা, সেই মন্ত্রটা সেই বাণীটা যখন আমরা শুনি তখনই কিন্তু আমাদের মনে না মা আসছেন, এই তো আমাদের এই বছরের পুরো বছরের অপেক্ষা এখন শেষ।
1: আর সেটা কিন্তু ভোর মানে চারটা থেকে শুরু হয়, আর সেটা কিন্তু প্রায় প্রায় ধরো 5:35 পর্যন্ত চলে, আর সেটা কিন্তু আমরা কিন্তু আকাশবাণী কৈলাসহর থেকে সেটা প্রত্যেকটা বছর আমরা উপভোগ করি।
0: বেশ বেশ।
1: তো আর আর আর আরেকজন হয়েছেন আমাদের কিশোর কুমার গাঙ্গুলি, তো ওনার অবশ্যই এমনিতে তো আমরা কিশোর কুমার নামে জানি, কিন্তু ওনার আসল নামটা অভয় কুমার গাঙ্গুলি। তো ওনারও আজকে জন্মদিন, তো ওনার দুজনকে আমি শ্রদ্ধাঞ্জলি জানাই আজকের দিনে। তো আজকে আমাকে অন্তরালে ছবি থেকে কিশোর কুমারজির কণ্ঠে একটা গান শুনে দেবেন। আজ এই দিনটাকে মনে খাতায় লিখি, সেই গানটা শুনে দেবেন। আর আমার সাথে রয়েছেন অনুপদা রয়েছেন, প্রেমজিৎদা রয়েছেন, আশুসুদা।
0: গানটা কি আগে শোনানো হয়েছিল অনুষ্ঠানে?
1: এই মুহূর্তে তো আমি একটু বাইরে রয়েছি, সেই জন্য অনুষ্ঠানটা কি প্রথম তিন চারটা কল শুনেছি, তারপর আর শোনার সেই
0: আমার মনে হচ্ছে গানটা মনে হয় শোনানো হয়েছে।
1: আচ্ছা, হয়েছে
0: মানে সন্দেহ হচ্ছে। আপনি আরেকটা গানের পছন্দ বলুন।
1: হ্যাঁ, তো আপনি আমাকে গুরুদক্ষিণের ছায়াছবি থেকে কিশোরদার কণ্ঠে সেই টাইটেল সংটা দিয়ে দেন। আর রয়েছেন বিশ্বজিৎ পাল, আর রয়েছেন রান্ত ভাই, আর রয়েছেন সুশান্ত ভাই, আর রবীন্দ্র ভাই, আর রয়েছেন আমাদের অম্বালিকা, আর রয়েছেন বিশাখা, আর বলছি দি। আর এই মুহূর্তে আরো বিভিন্ন মাধ্যমে যারা আকাশবাণী কৈলাসহর শুনছেন, এই মুহূর্তে সবাইকে নিয়ে শুনবো, আপনিও শুনবেন। আর যদি ভালো থাকবেন এভাবে আমাদেরকে অন্তত পক্ষে সপ্তাহে একদিন মানে লাইভ ফোনের অনুষ্ঠানে আসবেন। এমনিতে তো আমি সকালে আপনাকে শুনি, যে আপনি সেই সকালের অনুষ্ঠানে মানে সেই সংবাদপত্র আজকে যে সুপ্রভাত অনুষ্ঠানে সেখানে আপনাকে শুনি প্রায় সময়।
0: ঠিক আছে, আপনার অনুরোধ রাখছি, রাখার চেষ্টা করব আমি অবশ্যই গান। হ্যাঁ, এই ভালোবাসার জন্য অনেক ধন্যবাদ। আর গান চলে এসছে, শুনুন।
1: হ্যাঁ, ঠিক আছে, নমস্কার।
0: নমস্কার নেবেন।

0: নমস্কার সুরের ফেলা।
1: হ্যালো হ্যালো দিদি ভাই, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, কে বলছেন?
1: আমি সুশীল সিনহা প্রসাদ থেকে।
0: আচ্ছা বলুন
1: দিদি ভাই, একটা আনন্দের খবর দিদি ভাই।
0: হ্যাঁ বলুন।
1: আমাদের ওখানে প্রসাদ জগন্নাথপুর বাগানে একটা আমাদের আমন ধানের বিষের একটা কারখানা হয়েছে দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা,
1: প্ল্যান লাগিয়েছে, কালকে গতকাল উদ্বোধন হয়েছে।
0: হ্যাঁ
1: আমরা তো কৃষক, আমরা তো খুব আনন্দ। আমরা তো ওখানে কাল গিয়েছি, কালকে আমাদের কৃষিমন্ত্রী এসেছিল কালে জগন্নাথপুর বাগানে একটা প্ল্যান লাগিয়েছে বীজ রোপণ করার জন্য। আমাদের ওখানে কৃষকের ধান কিনে নিয়ে ওখানে বীজ
0: মানে সংগ্রহ করে রাখা হবে তো সেখানে
1: বিশের জন্য দিদি ভাই।
0: আচ্ছা আচ্ছা আচ্ছা, বাহ।
1: আমাদের ওখানে ধান সরকারের মধ্যে কিনে নিয়ে ওখানে তারা বিশের ধান উৎপাদন করবে, ওখানে রাখবে।
0: বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। তাহলে আমাদের শ্রোতা বন্ধু যারা শুনছেন এরাও কিন্তু এই খবরটা পেয়ে গেলেন তাহলে অনেক, কারণ আমরা তো কৃষি প্রধান রাজ্য না, আমাদের কৃষিকাজ রাজ্য বলবো কি, পুরো দেশটাই আমরা কৃষক, ঠিক না? কৃষকদের, হ্যাঁ, তো দেশটাই কিন্তু চলছে তাদের রোপণ করা বীজের ওপরে, খাদ্যশস্যের ওপরে কিন্তু সমগ্র দেশটাই চলছে। তো কৃষক ভাইদের জন্য এটা আসলে অত্যন্ত একটা সুখের খবর। তো এই আনন্দে বলুন কি গান শোনাবো?
1: আমাদের আজ তো কিশোর কুমারের জন্মদিন, আমি কুমার শানু একটাই গান শুনতে চাই, অমর শিল্পী তুমি কিশোর কুমার, এই গানটা আমাকে শুনিয়ে দেন।
0: ঠিক আছে
1: দিদি ভাই, রাখছি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার, গান শুনুন। ধন্যবাদ, গান চলে এসছে, শুনুন।
1: হ্যাঁ নমস্কার, রাখছি,
0: নমস্কার।

0: নমস্কার সুরের ভেলা।
1: হ্যালো
0: হ্যালো,
1: নমস্কার নিবেন ম্যাডাম।
0: নমস্কার, বলুন।
1: আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন। তো প্রায় তো অনুষ্ঠানের শেষের দিকে চলে এসেছি।
0: হ্যাঁ, একদম শেষ।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সময় তো নেই। তো বলছি যে বাঙালি স্বপ্নের এক উজ্জ্বল নক্ষত্র, যিনি চলচ্চিত্রের সর্বশ্রেষ্ঠ নেপথ্য গায়ক ও বহুমুখী প্রতিভাশালী একজন কিংবদন্তি শিল্পী, উনি আমাদের আদরের কিশোর কুমার। আজ উনার শুভ জন্মদিন, তাই উনার প্রতি অখণ্ড শ্রদ্ধা ও প্রণাম নিবেদন করছি। তো আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন। হ্যালো।
0: হ্যাঁ, শুনতে পাচ্ছি, বলুন।
1: আজকে আমাকে একটি গান শুনিয়ে দিবেন উনারই কণ্ঠে। তারে আমি চুকে দেখিনি, তার অনেক গল্প শুনেছি।
0: ঠিক আছে,
1: সেই গানটি শুনিয়ে দিবেন। আর উনি তো অনেক অজস্র গান গেয়েছেন, ওনার সুপুত্র অমিত কুমারের সুরে উনি অনেক গান গেয়েছেন বিভিন্ন ছবিতে।
0: হ্যাঁ, বিভিন্ন অনেক ভাষাতে, অনেক ভাষাতে কিন্তু ওনার গান।
1: হ্যাঁ হ্যাঁ, অনেক ভাষাতে,
0: অনেক ভাষাতে।
1: তো বলার তো অনেক ছিল ওনার সম্পর্কে, সময় তো আর
0: সময় অনেক কম।
1: তো ঠিক আছে, কিশোরদার প্রতি শ্রদ্ধা জানিয়ে এখানে আমার কথা শেষ করছি। আর উনি আমাদের কাছে সর্বদা নয়নের মনে হয়ে থাকবেন, ওনার নাম আমাদের সবার কাছে চিরকাল স্বর্ণা করে লেখা থাকবে।
0: সেটাই, আছেন, থাকবে, পরবর্তীতেও থাকবে, ঠিক না? ঠিক আছে
1: ম্যাডাম।
0: হ্যাঁ, গান চলে এসেছে, ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, আপনিও ভালো থাকবেন।
1: ঠিক আছে, রাখছি, নমস্কার।

শ্রোতা বন্ধুরা, আজ আমরা কিশোর কুমারের গাওয়া এই গানখানির সাথে সুরের ভেলা অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। কথা হবে আগামী দিন ঠিক একই সময়ে।

অনুষ্ঠান শুনছেন শ্রোতা বন্ধুরা 103.2 মেগাহার্টজ এবং নিউজ অন এআইআর অ্যাপের মাধ্যমে। এবারে জানিয়ে দিচ্ছি আজকের এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। বেলা 12:05 অরুন্ধতী হোম চৌধুরীর পরিবেশনায় শুনবেন রবীন্দ্রসঙ্গীত। ন্যাচরাল গীতির অনুষ্ঠান বেলা 12:30। দুপুর 1:00 সম্প্রচারিত হবে দিল্লি কেন্দ্রের হিন্দি সংবাদ। 1:05 বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতি। দুপুর 1:30 কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। আধুনিক গানের অনুষ্ঠান রয়েছে দুপুর 1:40। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে দুপুর 2:00। 2:15 লোকগীতির অনুষ্ঠান। দুপুর 2:30 রয়েছে মনসা মঙ্গল গানের অনুষ্ঠান, পর্ব লখাই বিপুলার বিবাহ। দিল্লি কেন্দ্রের হিন্দি এবং ইংরেজি সংবাদ বিকেল 3:05 রিলে করে শোনানো হবে। এরপরেই শুনবেন মুম্বাই কেন্দ্রের বিবিধ ভারতী অনুষ্ঠান। সন্ধে 6:00 ঘর গৃহস্থের অনুষ্ঠান। সন্ধে 6:30 রয়েছে মনসা মঙ্গল গানের অনুষ্ঠান, পর্ব লক্ষ্মীন্দরের দেশে যাত্রা, পরিবেশনায় ইরেশ মালাকার ও তার দল। আগরতলা কেন্দ্রের ককবরক অনুষ্ঠান রিলে করে শোনানো হবে রাত 7:00। 7:35 প্রথমে কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, পরে আগরতলা কেন্দ্রের স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরক সংবাদ রাত 7:55 এবং রাত 7:45 রিলে করে শোনানো হবে। শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা রাত 8:10। গীত বাহার ভয়েস মেল অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি শুনবেন রাত 8:30। দিল্লি কেন্দ্রের ইংরেজি সংবাদ সম্প্রচারিত হবে রাত 9:00। 9:15 গজলের অনুষ্ঠান। শাস্ত্রীয় কণ্ঠসঙ্গীতের অনুষ্ঠান রাত 9:30।

রাত 10টায় কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হবে। লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনবেন রাত 10টা বেজে 10 মিনিটে।

দিল্লি কেন্দ্রের বিশ্ব সংবাদ রিলে করে শোনানো হবে রাত 10:20, রাত 10:30। আগামী দিনের অধিবেশনের অনুষ্ঠান পরিচিতি এবং আবহাওয়ার নৈশ বিজ্ঞপ্তি শুনলেন আজকের চলতি অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি।

আকাশবাণী কুইলা শহর কেন্দ্র থেকে প্রচারিত অনুষ্ঠান শুনছেন 103.2 MHz-এ। এবারের পরিবেশনা বিভিন্ন শিল্পীর কণ্ঠে নজরুল গীতি। প্রথম শিল্পী অনুপ ঘোষাল।

নজরুল গীতির অনুষ্ঠানে শ্রোতা বন্ধুরা শুনছেন নজরুল গীতি বিভিন্ন শিল্পীর কণ্ঠে, গানখানি শুনলেন ইন্দ্রাণী সেনের কণ্ঠে, এবারের শিল্পী মানবেন্দ্র মুখোপাধ্যায়।

অমিত কুমার এবং সহশিল্পীদের কণ্ঠে গানখানি শুনলেন। শুনছেন ছায়াগীতি অনুষ্ঠান, অনুষ্ঠানে শুনছেন অমর কণ্টক ছবির গান। এবারে শিল্পী কিশোর কুমার।

শোনো মতি বিবি, হাজার ঠুংরি গজল নয়, আজ চলবে মুজরা। আমি সুর ছাড়ব, তুমি ধরবে, তুমি ছাড়বে আমি ধরবো।

পরিমল ভট্টাচার্য এবং রূপরেখা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে গানখানি শুনলেন। ছায়াগীতিতে সবশেষ গান আশা ভোসলের কণ্ঠে অমর কণ্ঠক ছবি থেকে।

0: বাংলা ছায়াছবি গানের অনুষ্ঠান ছায়াগীতিতে আজ শুনলেন অমর কণ্ঠক ছবির গান, সবশেষ গানখানি শুনছিলেন আশা ভোসলের কণ্ঠে। আকাশবাণী কৈলাসহর স্টুডিওর ঘড়িতে এখন সময় দুপুর 1:29 হয়ে 55 সেকেন্ড। এখন কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ রিলে করে শোনানো হচ্ছে।
1: আকাশবাণী খবর পড়ছি প্রবাল বন্দ্যোপাধ্যায়। এখনকার বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা 2 পর্যন্ত মুলতুবে। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026 আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়েছে। এনডিএ জোটের কৌশল স্থির করা লক্ষ্যেই এই বৈঠক। তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে তার বিতর্কিত মন্তব্যের কারণে পুলিশ

0: গ্রেপ্তার করেছে। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ, বর্ষণজনিত কারণে এ পর্যন্ত 87 জনের মৃত্যু। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় খেলোয়াড়রা তাদের অভিযান শুরু করেছেন। আসছে বিস্তারিত খবরে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের ভূমিকা সহ বেশ কয়েকটি বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দুপুর 2 পর্যন্ত মুলতুবি হয়ে গেছে। লোকসভার অধিবেশন বেলা 11 শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন জানিয়েছিলেন তিনি।
1: सर्वोच्च मंच होने के कारण हम सबकी जिम्मेदारी बन जाती है कि हम सदन में चर्चा करें, संवाद करें, अपनी सहमति असहमति व्यक्त करें, लेकिन सदन चर्चाओं के लिए ही चर्चा संवाद से हम देश की जनता का कल्याण कर पाएंगे। मैं सबको पर्याप्त अवसर दूंगा। सदन की कार्रवाई आज 2 बजे तक के लिए स्थगित की जाती है।
0: অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2 পর্যন্ত মুলতুবি হয়ে যায়। একই ইস্যুতে রাজ্যসভার অধিবেশনও দুপুর 2 পর্যন্ত মুলতুবি করে দিতে হয়। চেয়ারম্যান সিপি রাধাকৃষ্ণন শূন্যকাল শুরু করতে গেলেও বিরোধীদের হট্টগোলে তা সম্ভব হয়নি। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দল অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
2: जितना समय दिया वो मिस यूज करना चाहते हैं। हर समय हम लोग इसको मंजूर नहीं कर सकते हैं। और बाकी जो मेंबर लोग ये नोटिस दिया हुआ है उनको मौका मिलना चाहिए। हर बार एनओसी का नाम से वो खड़े होकर के एक ही मुद्दे को दिन भर उठाते रहते हैं।
0: উপভোক্তা খাদ্য ও গণবণ্টন দপ্তরের মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্যের বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। রাজ্যসভায় শূন্যকালে অতিরিক্ত প্রশ্নের জবাবে শ্রী যোশী বলেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর খসড়ার উপরে রাজ্য সরকারগুলির পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার অধীনে 81 কোটিরও বেশি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। বিজেপি সংসদের বাদল অধিবেশনের কাজকর্মে বাধাদানের জন্য কংগ্রেস সহ অন্যান্য বিরোধী দলগুলোর বিরুদ্ধে অভিযোগ করেছে। আজ নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিজেপির জাতীয় মুখপাত্র সম্বিত পাত্র বলেন, প্রশ্নোত্তর পর্ব শূন্যকালে কংগ্রেস ও তার শরিক দলগুলি হৈহট্টগোল করে বিশৃঙ্খলা সৃষ্টি করছে। জনগণের স্বার্থে যেসব গুরুত্বপূর্ণ বিল সংসদে সফলভাবে পাশ হয়েছে সেগুলির আলোচনায় বিরোধীরা অংশ নেয়নি বলে তার দাবি।
3: करोड़ों रुपए खर्च होते हैं एक सेशन के ऊपर। सभी सांसद अपने क्षेत्रों से प्रश्न लेकर आते हैं। वो चाहते हैं कि प्रश्न पूछा जाए, मंत्रालय जवाब दे, मगर जब से सदन आरंभ हुआ है क्वेश्चन आवर पार्लियामेंट में हो नहीं रहा। 0 आवर के लिए पार्लियामेंट में बाधाएं उत्पन्न की जा रही, लगभग किसी बिल पे चर्चा नहीं हो रही।
0: এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভা মঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর ও অন্য নেতৃবৃন্দ এই বৈঠকে উপস্থিত ছিলেন। তৃণমূল কংগ্রেসের বিদ্রোহী গোষ্ঠী NCPI এর সাংসদ ও এনডিএ জোটের অন্যান্য শরিক দলের প্রতিনিধিরা এই বৈঠকে অংশ নেন। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবারই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যে এই বৈঠক। এর আগে গত মাসের 28 তারিখে এই বৈঠক বসে। আজকের প্রসঙ্গে এবারের আলোচনা ভারতের জলবায়ু ও মৌসুমি বৃষ্টিপাত। আলিপুর আবহাওয়া দপ্তরের প্রধান হাবিবুর রহমান বিশ্বাসের সঙ্গে কথা বলেছেন কল্যাণ ডাহা। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনতে পাবেন আজ রাত 8টায়। গীতাঞ্জলি প্রচার তরঙ্গ, DTH বাংলা পরিষেবা ও আকাশবাণী সংবাদ সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। খবর শুনছেন আকাশবাণী থেকে।

তামিলনাড়ুর বিরোধী নেতা উদয়নিধি স্ট্যালিনকে পুলিশ তার বিতর্কিত মন্তব্যের কারণে জিজ্ঞাসাবাদের জন্য নিজেদের হেফাজতে নিয়েছে। উল্লেখ্য, গতকাল কাবেরী নদীর জলবিবাদকে ঘিরে ডিএমকে কৃষকদের প্রতিবাদ আন্দোলন নিয়ে উদয়নিধির মন্তব্যের জন্য তাকে হেফাজতে নেওয়া হয়। থাঞ্জাবুর এক মহিলা অভিযোগ করেন যে উদয়নিধির বক্তব্যে মহিলাদের প্রতি অসম্মানজনক মন্তব্য করা হয়েছে। পরবর্তী কার্যক্রমের জন্য উদয়নিধিকে থাঞ্জাবুরে নিয়ে যাওয়া হয়েছে। তার গ্রেপ্তারের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ডিএমকে নেতৃবৃন্দ দ্রুত উদয়নিধির বাড়িতে যান। এদিকে উদয়নিধির বাসভবনের সামনে বিক্ষোভ প্রদর্শনের জন্য পুলিশ বেশ কয়েকজন ডিএমকে কর্মীকে গ্রেপ্তার করেছে। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী ভূপেন্দ্র যাদব অরুণাচল প্রদেশের গ্লোলেককে ভারতের 100তম রামসার সাইট হিসেবে ঘোষণা করেছে। সামাজিক মাধ্যমে এক বার্তায় মন্ত্রী বলেন, জৈব বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কূলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টির বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়া

0: বৈচিত্র্য সংরক্ষণ, জল ও পরিবেশ সুরক্ষা এবং দীর্ঘস্থায়ী জীবনধারণের ক্ষেত্রে এই পদক্ষেপ অত্যন্ত উল্লেখযোগ্য। পূর্ব হিমালয়ের কূলে অবস্থিত এই স্বচ্ছ হ্রদ জৈব বৈচিত্র্যের গুরুত্বপূর্ণ কেন্দ্রবিন্দু। এখানে 150টির বেশি গাছ এবং 49টি অর্কিডের প্রজাতি রয়েছে। খাদ্যের গুণমান নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ FSSAI 100% শুদ্ধ দাবি করে পণ্য বিক্রি করা থেকে ডাবর ইন্ডিয়াকে বিরত থাকার নির্দেশ দিয়েছে। মধু, ঘি এবং ভোজ্য তেল সহ বিভিন্ন পণ্য 100% শুদ্ধ বলে যে লেবেলিং করা হয় তা আইন বহির্ভূত বলে জানিয়েছে FSSAI। সোশ্যাল মিডিয়ায় এক বার্তায় তারা জানিয়েছে ইতিমধ্যে এ বিষয়ে ডাবর ইন্ডিয়া লিমিটেডকে নির্দেশিকা পাঠানো হয়েছে। ভারতীয় রেল চলতি বছরের জুলাই মাসে গত বছরের একই সময়ের তুলনায় 9% অধিক পণ্য পরিবহন করেছে। জুলাই মাসে পণ্য পরিবহনের পরিমাণ ছিল 141.3 মিলিয়ন টন, গত বছর এই সময় তা ছিল 129.7 মিলিয়ন টন। অর্থনীতির বিভিন্ন ক্ষেত্রে ক্রমবর্ধমান চাহিদা ও পণ্য পরিবহন দক্ষতা বৃদ্ধির ফলেই এই সাফল্য অর্জন করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গের নতুন ভোটার হিসেবে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হলে এবার 6 নম্বর ফর্মের সঙ্গে বাবা মায়ের ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধনী SIR সংক্রান্ত তথ্য জমা দিতে হবে। নির্বাচন কমিশন জানিয়েছে এজন্য 6 নম্বর ফর্মের মূল কাঠামোয় কোনো পরিবর্তন করা হয়নি, শুধুমাত্র একটি ঘোষণাপত্র যুক্ত করা হয়েছে। ইরান এবং বেশ কিছু উপসাগরীয় দেশের কূটনৈতিক আলোচনার প্রস্তাবে সাড়া দিয়ে ওয়াশিংটনের সঙ্গে চুক্তি স্থাপনের জন্য ইরানকে শেষ সুযোগ দেওয়া হয়েছে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন। ওভাল অফিসে এক বক্তব্যে তিনি জানান, মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের ওপর বড় হামলা চালানোর প্রস্তুতি নিয়েছিল, কিন্তু সৌদি আরব, সংযুক্ত আরব আমিরশাহী, কাতার ও ইরানের কাছ থেকে আলোচনায় বসার অনুরোধ পাওয়ার পর পিছিয়ে আসে আমেরিকা।
1: We're going to hit them very hard. Any attack, I think I can say, General, from a point of knowledge, any attack since World War II, that's pretty big. And we were set to go, and they called. And in addition, Saudi Arabia called, UAE called, Qatar called. I called some numerous people. Not, I don't want to use the word big. Some were, in particular, Iran did not want to be hit.
0: যদিও ইরানের বিদেশ মন্ত্রকের মুখপাত্র ইসমাইল বাঘেই বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে কোনো আলোচনা হচ্ছে না। অসমে বন্যা পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করেছে। বন্যা ও বর্ষণজনিত বিভিন্ন ঘটনায় এ পর্যন্ত মৃত্যু হয়েছে 87 জনের। শিবসাগর, চড়াইদেও, জোরহাট ও গোলাঘাট জেলার পরিস্থিতি সবচেয়ে ভয়াবহ। শিবসাগর জেলাতেই প্রায় 11,000 মানুষ ত্রাণ শিবিরে বসবাস করছেন। ওড়িশার মহানদী সহ গুরুত্বপূর্ণ নদীগুলির জলস্তর হ্রাস পায়, বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে, তবে বন্যা দুর্গত হাজার হাজার মানুষ এখনও ন্যূনতম পরিষেবা থেকে বঞ্চিত। দক্ষিণ কোরিয়ার আসানে শুরু হওয়া BWF সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্ট কোরিয়া মাস্টার্সে আজ ভারতীয় প্রতিযোগীরা তাদের অভিযান শুরু করেছেন। পুরুষদের সিঙ্গলসের কোয়ালিফায়ার রাউন্ডে জাপানের সোগো ওগাওয়ার কাছে 21-10, 21-17 ব্যবধানে হেরে গেছেন ভারতের তুষার সুবীর। পুরুষদের ডাবলস আজ প্রথম রাউন্ডের ম্যাচে থাইল্যান্ডের জুটির মুখোমুখি হবেন কৃষ্ণপ্রসাদ গর্গা ও পৃথিবী কৃষ্ণমূর্তি রায়। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরের কিছু অংশ আবার পড়ছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষ বেলা 2 পর্যন্ত মুলতবি। কেন্দ্রীয় মন্ত্রী প্রহ্লাদ যোশী আজ রাজ্যসভায় জানিয়েছেন, জাতীয় খাদ্য নিরাপত্তা সংশোধনী বিল 2026-এর আওতায় কোনো রাজ্য ও সুবিধাভোগীর জন্য খাদ্যশস্য বণ্টনের পরিমাণ হ্রাস করা হয়নি। খবর শেষ হল, এরপর শুনুন স্থানীয় সংবাদ।
2: সম্প্রচারিত হল কলকাতা কেন্দ্রের বাংলা সংবাদ, আকাশবাণী কৈলা শহর। আমাদের অনুষ্ঠানমালায় এবারে রয়েছে বাংলা আধুনিক গান, প্রথম শিল্পী প্রণব রায়।

0: আকাশবাণী কৈলাসহর, শুরু হচ্ছে মনসা মঙ্গল গান। মনসা মঙ্গলে আজকের পর্ব লখাই বিপুলার বিবাহ। পরিবেশনায় উপতাখালী ধর্মনগরের স্বপন কুমার পাল ও তার দল।
1: বলো বলো মা বিশ্বরে সোমেশ্বরী অষ্টনাগপ্রীতে।

জয় জয় পদ্মতমানা গোমাতাসুর সহংস বাহিনী অনেন ভকতি মাত্রেন মাগতৃষ্টা সাবর দাহিনী আস্তিকস্য মুনি মাতা ভগিনী বাসুকি স্তোতা জরৎকার মুনির।

বসাইয়া পলায় কন্যা মুখের অন্তস্পট, বানিয়া নাগরিক কন্যা সহজে উজ্জ্বল, প্রভুর নয় অদিন দিল সুয়াগ কাজল, আপনার গোলার মালা ছিঁড়িল সুন্দরী চারিদিকে।

0: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের লখাই বিপুলার বিবাহ পর্বটি। শিল্পীরা ছিলেন উপতাখালী ধর্মনগরের স্বপন কুমার পাল, ব্রজেন্দ্র কুমার নাথ, সুবল শীল, রঞ্জিত গোস্বামী, অজিত পাল, মহামায়া দেবনাথ, বিভাস দাস ও সুকৃতি মালাকার।
1: এই পর্বের পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
2: শুনলেন মনসা মঙ্গল গান।

এতক্ষণ বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হল। আকাশবাণী কৈলা শহর জানিয়ে দিচ্ছি এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। ছটায় ঘর গৃহস্থির আসর, 6:30 মনসা মঙ্গল গান। আজ শুনবেন তাতে লক্ষিণদরের দেশে যাত্রা, পরিবেশনায় ইরেশ মালাকার ও তার দল। 7টায় ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:35 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অবহিত পরে ককবরক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:10 শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা, 8:30 গীত বাহার, 9টায় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 9:15 গজল, 9:30 শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 10:10 লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন এই অধিবেশনের পরবর্তী অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্জে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: বন্ধুরা, সপ্তাহের প্রত্যেক মঙ্গল, বৃহস্পতি ও শনিবার সন্ধ্যে 6:30 আকাশবাণীতে শুনতে পাবেন আমাদের কিষাণবাণী অনুষ্ঠান। কিষাণবাণী অনুষ্ঠানে আপনারা শুনতে পাবেন রাজ্যের বিশিষ্ট কৃষিবিদ ও প্রাণী চিকিৎসক, মৎস্যভিত্তির সাক্ষাৎকার, সাথে থাকছে রাজ্য তথা কেন্দ্রীয় সরকার প্রদত্ত বিভিন্ন কৃষি ও কৃষক সহায়ক প্রকল্প নিয়ে কিছু কথা, থাকছে আবহাওয়ার পূর্বাভাস এবং বাজার দর নিয়ে তথ্য। তাহলে চলুন আজকের অনুষ্ঠান শুরু করা যাক। আজ প্রথমেই থাকছে মাছ চাষে জলের স্বাস্থ্য নিয়ে বিশিষ্ট মৎস্যবিদ ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার।
1: নমস্কার ম্যাডাম, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে।
2: নমস্কার আপনাকে।
1: পুকুর প্রস্তুত এবং পরিচর্যার কথা যদি বলি, বর্ষাকাল বা বর্ষার জল মাছের বৃদ্ধির সহায়ক, কাজেই পুকুরের পাড়গুলো ভালো করে এ সময় বাঁধিয়ে জল ধরে রাখতে হবে, যেটা আমরা জানি। তো এই ব্যাপারে আর একটু বিস্তারিত যদি আপনি বলেন, পুকুর প্রস্তুত এবং পরিচর্যা ঠিক কিভাবে আমরা করব।
2: তো বর্ষাকাল হচ্ছে মাছ চাষিদের এই সময়ই মৎস্য চাষের সমস্ত কার্যকলাপ বর্ষাকালেই হয়ে থাকে। কারণ যেটা বলি, বর্ষাকালে বৃষ্টির জল পায়, মানে জলাধারগুলিতে জলে ভর্তি থাকছে, তো সেই ক্ষেত্রে মাছ পালতে গেলে, মাছ জলজ প্রাণী, কাজেই মাছ পালতে গেলে জলের দরকার। তো আমাদের এই পাহাড়ি অঞ্চলে অন্য সময়ে যখন বৃষ্টি হয় না শীতকালে, তখন জলস্তর কমে যায়, জল
1: শুকিয়ে যায়,
2: জল শুকিয়ে যায়, কাজে তখন মাছ চাষ করা সম্ভব হয় না। কিন্তু এখন আমাদের মৎস্য চাষীদের সুবিধাটা হচ্ছে খাল বিল পুকুর যেটাই বলি, নদী জলে ভরা আছে, সেই জন্য এই সময় আমরা মৎস্য চাষ করব। এবং আরেকটা গুরুত্বপূর্ণ দিক হলো, মাছ, বেশিরভাগ মাছ যা আমরা খেয়ে থাকি আমাদের এই অঞ্চলে, এই সমস্ত মাছেরা বর্ষাকালে প্রজনন করে।
1: আচ্ছা।
2: ওদের প্রজনন মানে মাছের রেণু তৈরি করা, বীজ তৈরি করা, এই সমস্ত কাজগুলিও বর্ষাকালেই হয়ে থাকে। তো সেই সমস্ত কাজগুলির জন্য যেটা আমরা আজকে আলোচনা করব, জলের স্বাস্থ্য। যেহেতু জলজ প্রাণী, যদি জল সঠিকভাবে না থাকে, সুস্থ জল না থাকে, তাহলে মাছ চাষ করা সম্ভবপর হবে না। তো সেই জন্য আমরা কি করে থাকি, মৎস্য চাষী ভাইরাও জানেন যে বর্ষার সময় পুকুরের পাড় টারগুলি ভালো করে বাঁধিয়ে দিতে হয়, যাতে জলটা, যে জলটা জমা হয়ে থাকে সেই জলটা বেরিয়ে না যেতে পারে। তো পাড়গুলিকে বাঁধিয়ে নিতে হবে। আর সাধারণত যেটা হয় যে মাছ চাষের ক্ষেত্রে মাছের যে সুস্থ বা স্বাভাবিক জল, যেটাকে আমরা বলি, সেই জলটা হলে মাছে বৃদ্ধি হবে। তো সেক্ষেত্রে অনেক সময় পুরনো যে সমস্ত জল অনেকটা পচা ধরনের হয়ে থাকে, সেইগুলিকে বের করে দিয়ে নতুন বর্ষার জলকে ধরে রাখতে হয়। আর কাজে এটা হচ্ছে যে এই সমস্ত করে জলাশয়গুলিকে তৈরি করে নিতে হবে। তো এখন জলের স্বাস্থ্য, এখানে আমি একটু কথা বলছি, জলের স্বাস্থ্য বলতে আমরা আসলে কি কি বলতে চাইছি। জলের, আমরা যেমন জল খেতে গেলে জল দেখবেন আমরা ফিল্টার করে খাই, নানা রকমের শোধন প্রক্রিয়া হয়ে থাকে, তো সেক্ষেত্রে জলের স্বাস্থ্য মানে হচ্ছে জলের মধ্যে জলের ভৌত, রাসায়নিক এবং তার জৈব বৈচিত্র্য, জৈব বৈশিষ্ট্য যেগুলি আছে সেগুলি একটা নির্দিষ্ট মাত্রায় থাকবে।

0: অর্থাৎ কোনো কিছুর নির্দিষ্ট মাত্রায় থাকবে, কোনো কিছু খুব বেশি থাকবে না বা কম থাকবে না। কাজেই আমরা যদি জলের স্বাস্থ্য বজায় রাখতে চাই তাহলে আমাদেরকে জলকে নিয়মিত পরীক্ষা নিরীক্ষা করতে হবে, এবং এই সমস্ত পরীক্ষা নিরীক্ষা করতে হলে এবং যে সমস্ত উপাদানগুলি মাছ চাষের জন্য অত্যন্ত প্রয়োজন সেই সমস্ত উপাদানগুলি সঠিক মাত্রায় জলের মধ্যে থাকতে হবে। তো সেই এই সমস্ত যে বৈশিষ্ট্যগুলি আমরা বলছি সেই বৈশিষ্ট্যগুলির মধ্যে হচ্ছে যেমন ধরুন তাপমাত্রা, জলের আমরা পিএইচ বলি বা অম্লত্ব ক্ষারত্ব, এবং আমরা বলি যে জলের মধ্যে মাছের খাদ্য আছে কিনা, প্ল্যাঙ্কটন আছে কিনা, ফাইটোপ্ল্যাঙ্কটন আছে কিনা, জু প্ল্যাঙ্কটন আছে কিনা। তো এই সমস্ত সমস্ত বৈশিষ্ট্যগুলি একটি মৎস্য চাষের ক্ষেত্রে কী কী পরিমাণে থাকা দরকার সেগুলি একজন মৎস্য চাষীকে নিয়মিত পরীক্ষা করে রাখতে হবে
1: এবং তার জন্য জানতে হবে তাকে।
0: অবশ্যই জানতে হবে, এবং সাধারণত মৎস্য চাষীরা বুঝতে পারেন যে ওরা যখন মাছ চাষ করছেন যখন দেখছেন যে মাছের বৃদ্ধি স্বাভাবিক হচ্ছে না, মাছগুলি রোগাক্রান্ত হয়ে পড়ছে, অনেকগুলি মাছ ভেসে উঠছে জলের উপরে, তখনই ওরা বুঝতে পারেন যে এটা জল খারাপ হয়ে গেছে, মানে একটা অস্বাস্থ্যকর পরিবেশ। অস্বাস্থ্যকর পরিবেশ হলে সেক্ষেত্রে প্রাণীরা বাঁচতে পারবে না, কাজেই সেক্ষেত্রে মাছ একটি প্রাণী, কাজেই মাছ সেক্ষেত্রে বাঁচতে পারবে না।
1: আপনি পুকুরের পাড় বাঁধানোর কথা বললেন, অনেক ক্ষেত্রেই দেখা যায় যে জল ওভারফ্লো করে পুকুরের মধ্যে, সেক্ষেত্রে পাড় ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, পাড় ভেঙে যায়। এই যে ভেঙে যাওয়া রোধের জন্য কি করা উচিত?
0: এই এটা আমাদের একটা, যেটা আপনি বললেন এটা একটা সমস্যা, খুবই সমস্যা। বর্ষাকালে মৎস্য চাষীরা এটা নিয়ে ভোগেন, যেটাকে আমরা বন্যা বা ফ্লাড বলে থাকি। যদি এখন আজকাল যেটা হচ্ছে
1: বন্যা বা ফ্লাডের ছাড়াও অতিরিক্ত বৃষ্টিতে দেখা যায় যে বাইরের জল খুব একটা প্রয়োজন পড়ে না। এমনিতেই আমরা বাড়ি ঘরে আগে দেখতাম যে কুয়োর জল ভর্তি হয়ে উপর দিয়ে উপচে পড়ছে, পুকুরেও এমনটা হয়।
0: হ্যাঁ, তো সেক্ষেত্রে মৎস্য চাষীরা যখন পুকুর বা জলাশয়গুলি তৈরি করেন সেটাকে আমরা একটা ইনলেট আউটলেট বলে থাকি, মানে একটা এক্ষেত্রে কি হয় যদি পরপর অনেকগুলি, যেটা আমরা সাধারণত মৎস্য খামারের ক্ষেত্রে দেখে থাকি যে পরপর অনেকগুলো পুকুর বা জলাশয় থাকে, অথবা যদি একটা মজুদ পুকুর থাকে মানে যেটা অনেক বড়, সমস্ত পুকুরগুলি ওই মজুদ পুকুরের সঙ্গে সংযুক্ত থাকবে। অর্থাৎ আমরা যতক্ষণ পর্যন্ত পুকুরের জল ধারণ ক্ষমতা আছে ততক্ষণ ইনলেট দিয়ে মানে জলটা ঢুকবে, এবং যখন অতিরিক্ত জল হবে সেটার জন্য একটা আউটলেট থাকবে, সেই আউটলেট দিয়ে সেটা বেরিয়ে যাবে এবং সেটা সাধারণত অন্য পুকুরে যেতে পারে অথবা অন্য কোনো মজুদ পুকুরে যেতে পারে। তো সেক্ষেত্রে এটা করা সম্ভব, এটা সাধারণত মৎস্য খামারে করা হয়ে থাকে, এই যে এই সমস্ত চ্যানেলগুলি মৎস্য চাষীরা বানিয়ে থাকে। কিন্তু যেটা বর্ষাকালে যদি অতিরিক্ত বন্যা বা বৃষ্টি হয় সেক্ষেত্রে অবশ্যই সমস্যা সৃষ্টি হতে পারে।
1: একদমই, সেটা বন্যা হলে তো এটা প্রকৃতির উপরে আমাদের কোনো হাত নেই। হ্যাঁ, সেক্ষেত্রে আমাদের কিছু করার থাকে না বলতে আমরা করতে পারি নিশ্চয়ই, সে নেট ব্যবহার করতে পারি যাতে মাছটা বেরিয়ে না যায়।
0: এক্ষেত্রে হচ্ছে ওই যে মাছের চারিদিকে পুকুরের চারিদিকে জাল ব্যবহার করে যাতে জলটা বেরিয়ে যাবে কিন্তু মাছগুলি থাকবে পুকুরে, এটা করে থাকে,
1: এটা করা যায়। অনেক ক্ষেত্রে দেখা যায় এটাও হয় না, সম্ভব হয় না, কারণ এটা সহ
0: মানে ভাসিয়ে নিয়ে যাচ্ছে সেটা
1: হয়। তো সেক্ষেত্রে আলাদা ব্যাপার, এমন বন্যা হোক সেটা আমরা অবশ্যই চাইব না, বৃষ্টি হোক ভারী বৃষ্টি হোক তাতে পুকুরের জলটাও অনেকটা শোধন হয়ে যাবে, তাই তো? নতুন জল আসবে, হ্যাঁ, পুরনো জল তো অটোমেটিক সেক্ষেত্রে হয়তো মিশে বেরিয়ে যাবে কিছুটা। হ্যাঁ, এটা একটা ব্যাপার গেল। তারপর চুন এবং সার প্রয়োগের একটা ব্যাপার রয়েছে মনে হয়।
0: হ্যাঁ অবশ্যই,
1: একটু বলেন।
0: সেটা হচ্ছে আমরা তো যেটা জানি বৃষ্টির জল কিন্তু খুবই স্বচ্ছ পরিষ্কার জল, হ্যাঁ, সেই জলে কিন্তু আমরা

0: যে মাছ চাষ করব, মাছ চাষের জল কিন্তু একদম স্বচ্ছ বা ফিল্টারের মতন জলে মাছ চাষ হবে না। কেন হবে না? সেক্ষেত্রে হচ্ছে কি যে জলের মধ্যে মাছের খাদ্য থাকতে হবে, তারপর জলের মধ্যে অক্সিজেন থাকতে হবে প্রচুর পরিমাণে এবং অন্যান্য উপাদানগুলি থাকতে হবে। তো এখন আমরা যখন বর্ষাকালেও যেটা হয়, যেটা বললাম যে বৃষ্টির জলগুলিকে আমরা জমিয়ে ফেললাম অবশ্যই, কিন্তু বর্ষাকালে অন্যান্য জলের সঙ্গে বাইরে থেকেও জল ঢুকতে পারে আমাদের পুকুরে। তো সেক্ষেত্রে কি হয়, একটা রোগ জীবাণু ঢোকার একটা সম্ভাবনা থাকে এবং হয়েই থাকে। তো সেজন্য হচ্ছে পুকুরে যাতে রোগ জীবাণু বা এইসব জলটা যাতে সুস্থ থাকে সেই জন্য চুন প্রয়োগ করা হয় আমাদের।
1: মানে এই বর্ষায় বাইরের জল আসতেই পারে এবং তার সঙ্গে রোগ জীবাণু আসতে
0: পারে,
1: তাই জন্য আমাদের এই সময় পুকুরে চুন প্রয়োগ করতে
0: হয়। চুন প্রয়োগ করতে হয়। তো চুনেরও একটা মানে রেশিও আছে, পরিমাপ আছে, যেটা আমরা এখানে আমরা এক কানিতে 80 কেজি কলি চুন বলি। তো সেটাকেও মৎস্যচাষী ভাইয়েরা প্রথমে সেটাকে চুনটাকে জলে চুবিয়ে দেন, কারণ চুন জল দিলে সেটা থেকে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরোয় এবং উত্তপ্ত হয়ে যায়। এটাকে প্রথমে জলে চুবিয়ে তারপর ছড়িয়ে দিতে হয়। তো এতে জলটা পরিষ্কার হয়ে গেল, রোগ জীবাণু থেকেও রক্ষা পেল, সেটা একটা হলো। আরেকটা হচ্ছে সার। সারের কথা এখানে অবশ্যই আসবে, কারণ আমরা আমরা কি জানি, সাধারণত আমরা যারা যারা ধরুন মৎস্য চাষের সঙ্গে যুক্ত নয়, ওরাও জানতে পারেন যে পুকুরের মধ্যে ছোট ছোট পোকা যেগুলি মাইক্রোস্কোপে দেখা যায়, খালি চোখে ঠিক একটা আমরা যে দেখি তাও নয়, কিন্তু সেই সমস্ত যেগুলি পোকা না, এগুলি হচ্ছে প্ল্যাঙ্কটন, এইগুলি হচ্ছে মাছের খাদ্য। এইগুলি প্রাকৃতিক নিয়মে মানে সূর্যালোকের উপস্থিতিতে, সূর্যের আলোক পেলে তখন পুকুরের মধ্যে এই ফাইটোপ্ল্যাঙ্কটন যেটাকে আমরা বলছি সেটা হচ্ছে উদ্ভিদ কণা, আর একটা হচ্ছে জুপ্ল্যাঙ্কটন যেটা হচ্ছে প্রাণী কণা, এটা তৈরি হচ্ছে। এটা হচ্ছে মাছের প্রাকৃতিক খাদ্য। তো সেটা তো পুকুরে থাকতেই হবে। তো যেহেতু বললাম বৃষ্টির জল স্বচ্ছ পরিষ্কার থাকে, তো সেই ক্ষেত্রে এখানে কোনো সার তো থাকছে না। তো সার প্রয়োগ না করলে মানে একটা প্ল্যাঙ্কটন বা প্রাণী হওয়ার জন্য, মাছের খাদ্য তৈরির জন্য যে পরিমাণ এটাকে আমরা পুষ্টি বলি, নিউট্রিয়েন্টস, তো সেটা জলের মধ্যে থাকতে হবে। তো সেজন্য সার প্রয়োগ করতে হয়। তো সার আমরা দু রকমই করে থাকি, জৈব সার আছে, রাসায়নিক সারও আছে। তো রাসায়নিক সারের মধ্যে তো সাধারণত মৎস্য চাষের ক্ষেত্রে আমরা জৈব সারটাকেই আমরা করে থাকি, প্রাধান্য দিয়ে থাকি, সেটা গোবর সার। সেটা গোবর সারটা প্রয়োগ করার পরে সেক্ষেত্রে মাছের খাদ্যকণাগুলি প্রচুর পরিমাণে জলের মধ্যে আসে এবং সেক্ষেত্রে মাছের বৃদ্ধিটাও ভালো হয়। তবে যে ক্ষেত্রে ধরুন আমাদের বিভিন্ন রকমের মৎস্য চাষ আছে, যেখানে মিশ্র মৎস্য চাষ আছে, তারপরে ধরুন নিবিড় মৎস্য চাষ আছে, মানে একসঙ্গে বেশি সংখ্যক মাছ চাষ করা হয়, সেক্ষেত্রে রাসায়নিক সারও ব্যবহার করা হয়ে থাকে। তাহলে এই যে মাছের জলের যে জলের মধ্যে মাছের খাদ্যগুলি প্রচুর পরিমাণে তৈরি হয়ে থাকে।
1: আচ্ছা, এই চুন প্রয়োগের ফলে তো পোকামাকড় মারা পড়বে, হ্যাঁ, এতে কি মাছের খাদ্য হিসেবে যে সমস্ত প্ল্যাঙ্কটনের কথা বললেন সেগুলো মারা
0: না, সেগুলো মারা পড়বে না। এটা জলের চুনটা জলের সঙ্গে মিশে যাবে এবং সেক্ষেত্রে অন্যান্য ধরুন যেগুলো মাইক্রোস্কোপে দেখা যায় একদম ব্যাকটেরিয়া বলুন, ওই সমস্তগুলি মারা পড়বে, ও প্ল্যাঙ্কটন ট্যাঙ্কটনে কোনো ক্ষতি হবে না।
1: আচ্ছা, মানে যেগুলো আমাদের ক্ষতি করবে সেগুলো মারা পড়বে।
0: হ্যাঁ, ক্ষতিকারক রোগ জীবাণুগুলো থেকে জলটাকে পরিষ্কার রাখবে।
1: আর রাসায়নিক সার যদি ব্যবহার করতে চান তাহলে কোন সার ব্যবহার করবেন?
0: রাসায়নিক সারের মধ্যে আমরা ইউরিয়া দিয়ে থাকি,
1: হ্যাঁ,
0: তো সেটা সুপারফসফেট ওইসবগুলি ব্যবহার করা যায়। এইগুলিতে হচ্ছে গ্রোথটা ভালো হয়, এমনিতে প্ল্যাঙ্কটন ও ফাইটোপ্ল্যাঙ্কটন এইসব প্রস্তুত হয়, কিন্তু এগুলির আবার অনেক খারাপ দিকও আছে। তো সেক্ষেত্রে জৈব সারই আমরা বলে থাকি এবং অবশ্যই মৎস্যচাষী ভাইদের এগুলি অনেক টাকা পয়সা দিয়ে কিনতে হয়, সেক্ষেত্রে খরচটাও একটু বেড়ে যায়। জলের স্বাস্থ্য

0: খারাপ হওয়ার লক্ষণ অবশ্যই এখানে আমরা এখানে দেখতে পারবো যে জলের তাপমাত্রা, জলের পিএইচ, তারপর হচ্ছে জলের মধ্যে দ্রবীভূত অক্সিজেন, এই সমস্ত প্রথমে আমরা ওগুলিকে পরীক্ষা করে নেব। যদি দেখি যে সাধারণত যেগুলি মাপ ওদের জলের মধ্যে যে পরিমাণ থাকা প্রয়োজন তার থেকে কম আছে, হ্যাঁ, বা তাপমাত্রা বেশি আছে বা অত্যন্ত কম, অক্সিজেনটা অনেকটা কম, তো এটা একটা প্রথম হলো পরীক্ষাটা। পরীক্ষা করলে জলের এছাড়া আমরা পিএইচ দেখতে পারবো, মানে এটা কি অম্ল না ক্ষার বেশি, এইটা হচ্ছে আমরা পরীক্ষা করতে হবে, এটা এক নাম্বার। এখন কথা হচ্ছে মৎস্যচাষী ভাইরা সবসময় হয়তো পরীক্ষাটা করছেন না, না করলেও বুঝতে পারবেন সেটা কি করে বোঝা সম্ভব। প্রথম কথা হচ্ছে আমি যে মৎস্য চাষ করছি, ধরুন মৎস্যচাষীরা করছেন পুকুরের মধ্যে, তখন আমরা দেখতে পাবো মাছের বৃদ্ধি কম হচ্ছে, সেটা একটা প্রথম, মানে মাছ তার পরিমাণ মতো অক্সিজেন পাচ্ছে না, মা সঠিক তাপমাত্রা নেই, মাছ তার খাদ্য পাচ্ছে না, তখন তার মধ্যে জলের যে জলটা খারাপ হয়ে যাচ্ছে। এরপর তারপরেই আসবে যে হয়তো দেখা গেল মাছের মধ্যে রোগ আক্রান্ত হয়ে গেল। যখন জলটা মানে সুস্থ থাকবে না, জল খারাপ হয়ে যাবে, দূষিত হয়ে যাবে, তার মানে হচ্ছে রোগ আক্রান্ত হয়ে যাবে, মাছ রোগে আক্রান্ত হচ্ছে। তো এই সমস্ত এইগুলি দেখে বুঝতে পারেন সহজেই মৎস্যচাষীরা যে মাছে আমাদের যে জলাশয়ের জল খারাপ হয়ে গেছে। এছাড়া বাকি অন্যান্য রাসায়নিক প্রক্রিয়া বলুন যেগুলি আমরা করে থাকি, ওই সমস্ত পরীক্ষা নিরীক্ষাগুলি প্রয়োজন সঠিকভাবে বুঝতে হলে।
1: অনেক ধন্যবাদ আপনাকে, আমাদের সময় একেবারেই শেষ হয়ে গেছে, তাই শেষ করতে হচ্ছে আজকের এই আলোচনা।
2: এতক্ষণ শুনছিলেন মাছ চাষে জলের স্বাস্থ্য নিয়ে বিশিষ্ট মৎস্যবিদ ডক্টর পম্পা ভট্টাচার্যের সাক্ষাৎকার।
1: আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান। এখন শুনবেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা নিয়ে কিছু কথা। ভারত কৃষি নির্ভর দেশ, দেশের অর্থনীতি, খাদ্য নিরাপত্তা এবং গ্রামীণ জীবনের সঙ্গে কৃষির সম্পর্ক অত্যন্ত গভীর। কৃষকরা সারা বছর কঠোর পরিশ্রম করে আমাদের খাদ্য উৎপাদন করেন, কিন্তু কৃষিকাজে রয়েছে নানা ধরনের ঝুঁকি ও ব্যয়। বীজ, সার, কীটনাশক, সেচ, শ্রমিক, সবকিছুর খরচ ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে কৃষকদের কিছুটা আর্থিক সহায়তা দেওয়ার উদ্দেশ্যে ভারত সরকার চালু করেছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা। প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি হল ভারত সরকারের একটি কেন্দ্রীয় খাতের প্রকল্প। এই প্রকল্পের আওতায় যোগ্য কৃষক পরিবারকে বছরে মোট 6000 টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। এই টাকা সাধারণত বছরে তিনটি সমান কিস্তিতে 2000-2000-2000 টাকা করে সরাসরি কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। অর্থাৎ কৃষককে মাঝখানে কোনো দালাল বা মধ্যস্থতাকারীর উপর নির্ভর করতে হয় না, সরাসরি ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর মাধ্যমে স্বচ্ছতা বজায় রাখার চেষ্টা করা হয়। এই প্রকল্পের মূল উদ্দেশ্য হল কৃষকদের কৃষিকাজের বিভিন্ন প্রয়োজনীয় ব্যয় মেটাতে আর্থিক সহায়তা করা। কৃষকরা এই অর্থ ব্যবহার করতে পারেন বীজ কেনার জন্য, সার ও কৃষি উপকরণ কেনার জন্য, কীটনাশক বা জৈব উপাদান কেনার জন্য, সেচের খরচ কমাতে, কৃষিকাজের অন্যান্য প্রয়োজনীয় ব্যয় মেটাতে। যদিও 6000 টাকা কৃষকের সমস্ত খরচ বহন করার জন্য যথেষ্ট নয়, তবুও কৃষিকাজের মরশুমে এই অর্থ অনেক কৃষক পরিবারের জন্য গুরুত্বপূর্ণ সহায়তা হতে পারে। কারা এই প্রকল্পের সুবিধা পেতে পারেন? প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনায় যোগ্য কৃষক পরিবারকে সুবিধা দেয়া হয়। সরকারি সংজ্ঞা অনুযায়ী কৃষক পরিবার বলতে সাধারণত স্বামী, স্ত্রী এবং অপ্রাপ্তবয়স্ক সন্তানদের বোঝানো হয়। তবে সুবিধা পাওয়ার জন্য কৃষক পরিবারকে প্রকল্পের নির্ধারিত যোগ্যতার শর্ত পূরণ করতে হবে। রাজ্য সরকার ও কেন্দ্রশাসিত অঞ্চল প্রশাসন যোগ্য কৃষক পরিবার চিহ্নিত করার কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। এই সুবিধা কারা পাবেন না? প্রাতিষ্ঠানিক জমির মালিকরা, সাংবিধানিক পদে থাকা ব্যক্তিরা, নির্দিষ্ট শ্রেণীর বর্তমান ও প্রাক্তন মন্ত্রী এবং নির্বাচিত জনপ্রতিনিধিরা, কেন্দ্র বা রাজ্য সরকারের নির্দিষ্ট শ্রেণীর কর্মরত ও অবসরপ্রাপ্ত কর্মকর্তা বা কর্মচারীরা, নির্দিষ্ট ক্ষেত্রে মাসিক 10,000 টাকা বা তার বেশি পেনশন প্রাপ্ত অবসরপ্রাপ্ত ব্যক্তিরা এই

প্রকল্পের আওতার বাইরে থাকবেন। টাকা কিভাবে কৃষকদের অ্যাকাউন্টে আসে? এই প্রকল্পের মাধ্যমে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হল ডিরেক্ট বেনিফিট ট্রান্সফার বা ডিবিটি। যোগ্য কৃষকের ব্যাংক অ্যাকাউন্টে সরাসরি টাকা পাঠানো হয়। এই ব্যবস্থার ফলে মধ্যস্থত্বকারীর ভূমিকা কমে, অর্থ সরাসরি উপভোক্তার কাছে পৌঁছয়, অর্থ প্রদানের তথ্য যাচাই করা সহজ হয়, কৃষক নিজের পেমেন্টের অবস্থা জানতে পারেন। কৃষকরা সরাসরি পিএম কিষাণ পোর্টালের নো ইউর স্ট্যাটাস বা KYS ব্যবস্থার মাধ্যমে পেমেন্ট স্ট্যাটাস, ব্যাংকের তথ্য এবং অন্যান্য পেমেন্ট সংক্রান্ত তথ্য যাচাই করতে পারেন। eKYC কেন গুরুত্বপূর্ণ? পিএম কিষাণ এর নিবন্ধীকৃত কৃষকের জন্য eKYC বাধ্যতামূলক। সরকারি তথ্য অনুযায়ী eKYC সম্পূর্ণ করার জন্য অনলাইন, মোবাইল অ্যাপ এবং নির্দিষ্ট ক্ষেত্রে বায়োমেট্রিক পদ্ধতির সুবিধা রয়েছে। তাই যেসব কৃষকের eKYC এখনও সম্পূর্ণ হয়নি, তাদের নির্ধারিত সরকারি পদ্ধতিতে eKYC সম্পূর্ণ করতে হবে। নতুন কৃষক কিভাবে নিবন্ধিত হবেন? নতুন কৃষকরা পিএম কিষাণ এর সরকারি পোর্টালের মাধ্যমে নিবন্ধনের প্রক্রিয়া শুরু করতে পারেন। নিবন্ধনের ক্ষেত্রে সাধারণত কৃষকের আধার সংক্রান্ত তথ্য, মোবাইল নম্বর, রাজ্যের তথ্য, কৃষি জমি সংক্রান্ত তথ্য, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য প্রয়োজন হতে পারে। সরকারি নিবন্ধন ব্যবস্থায় আধার প্রমাণীকরণ করা হয় এবং কৃষকের পরিচয় ও যোগ্যতা যাচাইয়ের প্রক্রিয়া থাকে। কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ সতর্কতা হচ্ছে, পিএম কিষাণের সুবিধা পাওয়ার জন্য কৃষকদের নিজেদের তথ্য সঠিক রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ, বিশেষ করে আধার ও ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিক দিতে হবে। ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাওয়ার জন্য প্রয়োজনীয় ব্যাংক সংযুক্তিকরণ বা যাচাই সংক্রান্ত তথ্য ঠিক রাখতে হবে। eKYC সম্পূর্ণ করতে হবে। জমির মালিকানা সংক্রান্ত তথ্য সঠিক থাকতে হবে। একই পরিবারের একাধিক সদস্য ভুলভাবে সুবিধা গ্রহণ করছেন কিনা সে বিষয়েও সতর্ক থাকতে হবে। সরকারি পোর্টালে সন্দেহজনক বা যোগ্যতার শর্তের সঙ্গে অসঙ্গতিপূর্ণ কিছু ক্ষেত্রে সুবিধা সাময়িকভাবে আটকে রেখে যাচাই করা হতে পারে। তাই কৃষকদের নিজেদের তথ্য ও যোগ্যতা নিয়মিত যাচাই করা উচিত। টাকা না এলে কি করবেন? কোনো কৃষকের অ্যাকাউন্টে কিস্তির টাকা না এলে প্রথমে নিজের পিএম কিষাণ স্ট্যাটাস পরীক্ষা করতে পারেন। দেখতে হবে eKYC সম্পূর্ণ রয়েছে কিনা, ব্যাংক অ্যাকাউন্টের তথ্য সঠিকভাবে দেওয়া হয়েছে কিনা, আধার সংক্রান্ত তথ্য ঠিকঠাক দিয়েছেন কিনা, জমির তথ্য যাচাই হয়েছে কিনা, আবেদন অনুমোদিত হয়েছে কিনা। এরপরও সমস্যা থাকলে পিএম কিষাণ এর সরকারি অভিযোগ ব্যবস্থার মাধ্যমে অভিযোগ জানাতে পারেন। সরকারি পোর্টালে অভিযোগ দাখিল ও তার স্ট্যাটাস দেখার ব্যবস্থা রয়েছে। এই প্রকল্পের বিশেষত্ব হল এটি কৃষকদের সরাসরি আর্থিক সহায়তা দেওয়ার চেষ্টা করে। তবে কৃষকদের মনে রাখতে হবে, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি এবং প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা এক নয়। কিষাণ সম্মান নিধি কৃষককে নির্দিষ্ট আর্থিক সহায়তা দেয়, অন্যদিকে ফসল বীমা যোজনা নির্দিষ্ট প্রাকৃতিক দুর্যোগ বা ফসলের ক্ষতির ক্ষেত্রে বীমা সুরক্ষা দেওয়ার উদ্দেশ্যে কাজ করে। অতএব একজন কৃষক চাইলে নিজের যোগ্যতা অনুযায়ী বিভিন্ন কৃষি সহায়তা প্রকল্পের সুবিধা সম্পর্কে জানতে পারেন। এতক্ষণ শুনছিলেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি সম্পর্কে কিছু কথা। আপনারা শুনছেন কিষাণ বাণী অনুষ্ঠান।

0: আকাশবাণী কৈলাসহর, এখন মনসা মঙ্গল গান শুনবেন।
1: মনসা মঙ্গলে আজকের পর্ব লক্ষিন্দরের দেশে যাত্রা, পরিবেশনায় ফুলতলি কৈলাসহরের ইরেশ মালাকার ও তার দল।
2: জয় জয় সোনা সহিত মনসা দেবী সানন্দে বলিও প্রেহে শ্রেহে কহ শ্রী রাধে কৃষ্ণ।

লক্ষ্মীধর দেশে যাত্রা শুনেন মন দিয়া, বিপুলায় বলে ভালো ফুসল করজনি, কালী পরিহাস্য যত করিবা কামিনী। শুনিয়া বিপুলার কথা লোকাইয়ের মনে ত্রাস, পঞ্চমৃত দিয়া লোকাই করে পঞ্চগ্রাস, বুজন করিয়া লোকাই তাম্বুল দিল মুখে।

সজন মন্দিরে গেল মনের হরিষে, মনুষায় বলে সবে শুনো পাত্র নেথাই, এক দুঃখ আমি বনগো কই তোমার ঠাই, আমায় যত গালি পাড়ে শুনিতে অদ্ভুত, দংশিতে নারিলু আমি বাধুয়া আর অসুত, নেতায় বলিলা শুনো জয় বিশ্ব হরি, ফান্ডু আদি চারি নাক।

মন্দিরেতে লাগান হইল সান্দের নন্দন, সুবন্যের সাড়াশি হস্তে সাহের কন্যা জাগে, ফান্ডু আদি সারি নাগ মিলিলে কয়াগে, দুগ্ধ হলা হায় নাগে লোহাইরে সায় আড়ে, সুবৈশ্যে সাড়াইশ দিয়া চাপিয়া ধরে গাড়ে, দুই প্রহন ঋষির মধ্যে সারি নাগ বান্ধে, বুদ্ধির পণ্ডিত কন্যা মনে মনে চিন্তে, হায় রে শুনিয়াছি আমার শ্বশুর সদাগর, বিবাদে গড়াইলা তিনি লুহার বাসর, লুহার বাসরে আমি প্রবেশ হইয়া

সম্পদিয়া বিপুলার কেশেতে ধরিল, বিপুলায় বলে প্রভু নহে সুবিচার, ছাড়িয়া কেশের মুষ্টি তুমি করহে বিচার, তোমারে তুলিলাম প্রভু দেখো এই কাজে, মনুষার চারি না ঘড় পেরো মাঝে, এথায় থাকিলে প্রভু গোনাহি অব্যাহতি, লুহার বসর করে চল শীঘ্র করি, সেই কথা শুনিয়া তবে বলা লক্ষ্মীধর, রাগাইরে ডাকি তবে আনিলা সত্তর, লক্ষ্মীধরে বলে রাগাই তুমি বাপের আগে যাও, আমারও জীবন বার্তাবাহকে জানাও, সেই কথা শুনিয়া রাগাই করিল গমন, সান্দের নিকটে গিয়া হয়ে বিবরণ, রাগাইয়ে বলিল রাজা আপনি শুনেন বসন, বিদায় হইয়া যাও সাধু সম্পক নগর, সেই কথা শুনিয়া সান্দ হরি।

পরশিত হইয়া লড়ন বনিক্সি রমণী, আরে লক্ষ্মী দরে বলে প্রিয়া শুনহ বসন, এক কথা কই প্রিয়া তোমার অগোচর, তোমার ভ্রাতার বধু বড় দুষ্টমতী, খাইতে না দিল অন্ন পরিয়াশ্রবতী, অন্ন রান্ধিয়া প্রিয়া দেও তো এখন, সেই কথা কইলাম তোমার অগোচর, সেই কথা শুনিয়া তবে বিপুলা সুন্দরী রন্ধ।

নারিকেল খাটিয়া কন্যা তন্ডুলে দিল পানি, নেত বস্ত্রকৃত দিয়া জালিল যগুনি, অন্ন ফাক করি থালেতে ডালিল, চিনি মধু ইত্যাদি চতুর্বিতে দিল, শয্যাহনে শুইয়া আছে চন্দ্রের নন্দন, তাহারে চৈতন্য করিল তখন, বিপুলায় বলে প্রভু আপনি শুনেন বসন, অন্ন হইয়াছে আপনি করেন বুজন, সেই কথা শুনিয়া তবে বালা লক্ষ্মীধর আসনে বসিয়া বাত করেন বুজন, বুজন করিয়া লগাই সন্তুষ্ট হইল মন।

লোহাই বিপুলা তবে সুয়া নিদ্রা যায়, মনুষ্যার উপরে ছন্দ বিড়া খোবায়, পদ্মাবতী বলে বৈঙ্গ ভাত্র নেতাই, এহ দুঃখ আমি বৈঙ্গ হই তোমার ঠাই, আমায় যত গালি পড়ে বৈঙ্গ শুনিতে অদ্ভুত, আর দংশিতে নারিলো আমি বাদুয়ার অসুত, নেতায় বলিলা শুনো জয় বিশ্ব হরি।

খালি নাগে লক্ষ্মী দর দিতে ভারে মারি আমার বসন্ত বে হরয় অবধান রায়বার ফাটাইয়া দেব খালির বিদ্যমান সোনার পাঠাই দেবী গুয়াফান লইয়া আর অন্য অন্য নাগগণ চায় বিচারিয়া এক নাগে বলে মাগো শুনগো বসন মর্দন্তে বিষ নাই।

0: পুনঃপ্রচার শুনবেন আগামীকাল দুপুর 2:30।
1: মনসা মঙ্গলের পরবর্তী পর্ব লোহার বাসর।
2: আকাশবাণী কৈলা শহর, আমাদের অনুষ্ঠান প্রচারিত হচ্ছে 103.2 মেগাহার্সে এবং নিউজ অন এআইআর অ্যাপে।

0: এতক্ষণ শুনলেন মনসা মঙ্গলের লক্ষিন্দরের দেশে যাত্রা পর্বটি। পরিবেশনায় ছিলেন ফুলতলি কৈলাসহরের ইরেশ মালাকার, নিবারণ মালাকার, সত্যেন্দ্র মালাকার, বিনন্দ মালাকার, অজিত মালাকার, বিজয় মালাকার, রূপন মালাকার, সঞ্চিত মালাকার ও প্রিয়া মালাকার।
1: এই পর্বের

আকাশবাণী কৈলাসহর। অল্প কিছুক্ষণ পর ককবরক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হচ্ছে।

সঞ্জাকা হাম পুলাওয়ানো আকাশবাণী আগরতলা তাবু চঞ্জাক তিনি সঞ্জা জরানি ককবরক আওয়াই পান্ডা পান্ডা পুলাওয়ানো খানালায়ন কক রুবানি।

0: pandawo baitang seja koklo tai kothma basa
1: an phulani koklo pi mungkha sung sreng nai sung poi nai sung sreng nai rungnago thang nai jini sreng thai sreng nai buskango sukang nai phurung nai rokni kok khana nai khapung srangi poi nai khati tonja sreng thai no sobui tonai man mana selerui manaya kusubo srangki se manai jisebo jing poi nai sung sreng nai lamono tung sare nai sreng khese sibung phayo sreng yake siyak জরবাই গথগুই সামুং খাইনাই জি জরনি খাইথাই জরন ফাইনাই তাবুনি কগ্লবনি মুংখা চাকরা জরা চাকরা জরা তুরুক তুরুক নরজাগনান জরা সামুং হুমুং গ সুগ্যা উং ফারেরু গ তুরুক তুরুক সাক নংজাগ্যা উং গ চাকরা জরা ব্রহ্ম জাগনানি বান্তা গরন জনায়া বাই চুকথাইয়া বাই বাক্সা চাকরে রত্ন সাক নাইয়া থাঙি টংকে এংনাই যতন ওয়াইসা চাকরা আফ্রু যতনি সাগন ক্লাইনাই হা অমনি জরা চাকরা নগ ফান ভেল খাগ রাগিব সাক রাগিয়া মুসং ফান ক্লাইমাইয়া সামক্রাগ্রক সুগ্রক বাই হি বুড়া হিনজাগ কেব খেবা খর সতনই খুব লাই যত চরাই শিকলারক ব্রহ্ম রুথাই চাকরা রক্ন খুব কাহাম বাই আলক বথাই খরং কচাং বাই কক সাথাই খরকসাতে খরকসা সব লাইথাই চুকি লাইথাই চাকর রগনি খ্লাইজাক লাই বিমান মৈতু খ্লাই দি আবন রুকসা দি তাউনি কগলপনি মুখা মুখ ত্রৈ লিগ লিগ হর কচাং সিরিং সরব মোনাক্ষিচি নগ সাফ সুতরা মতম সতম থুয়ান মুত্রৈ থাঙ লিগ লিগ সাকোয়ানামা কিরিমা ক্রিয় মুক্তি কাহাম মান দ্বীপ অর্জরানি মাইসিয়া বাইয়ই আসুক পেথা আসুক তুতুই হেন্দারজাক ততরা পুংজাক খর খর হাসাল বেড়ে মুংনি মাং মালখুঙ্গ আসুক তুতুই থাঙ্গ মুক্তরই গান গিরি নি বরক নুগুই নাহারি টঙ্গ সিরিং সিরিং শারিক জরানি বুফাং সাকলম টাংজাক চার রকজাগ নবর শিব শিব থাঙ্গ মুক্তরই লিগলি তামনি কপনি মুং হাতি চামুং কানমুং চুমুং মানথগ হাতিও ফাল্লাই ফাইলাই নুজাগ আর ফালো বাক্সা ওয়াহান টহান মিহান পাইনেরক পাইলেয় জানি জানি খাফুরমান মানথগ ধাল বিদাল মুইকুথুং খকলেং সবাই খাকুলো চাকমরা আকরক ইয়াকুঙ্গ কাজাকনাই ইয়াকলাপ পাইলেয় সাক সাকনি ইয়াকং সরাই কামচিলুই রিগিনাই ফ্রক রিসা নংখর গরং গরং ফালনগ বড় পাইনাই বব পাইনাই বাসিলাই বাসিলাই সেরাইরক বুমা উফানি লগি লগি বরকনি হামজাকমান মানুষ কুতুই পানি হানি আসি সুর সানমা মানুষ মানকে বুসুক শিখাপং টংথকজাগ ফালাই রক ফালি মানকে মোখাং স্রাং পুরা ববাই ববাই কক সাজা সাজা তাবনি কক টপনি মুখা লাইথাংজাক সাল রক দেই মানফিলিয়া লাইথাংজাক সাল রক ন বুসুক সে টংথক খাতং খাজা মুতু মানকে টংথগুইব টেক্ট মান খাও খাওয়া টংথমা ফাইব মনাগুই থাঙ্গ হাইনে হাই মানফিলিয়া হেনে মানসুকলাই মুতু মানই মকলবাজি কে সঙ্গ বুকা কিসালে বেলাইন খাকচাঙ্গ টংথগ আজরাওলে জরাই অমনি লংমাও বুমা বুফা আকুক বুকুক বাই চালাই সাক বাকসা গামিনি বড় রং বাই টংমা থংলাইমা বেলাইমা আসন খাকচাং মা সুজনাই গ্রী কুসু বাই মুতু মানইব মানফিলিয়া মুসং ব আসালক কিফিল ফালিয়াতাই বুকানি মারি অসিমি টংসিনাই তাম নি কগ্লবনি মং রুংনক খলবজাক জরাব রুংনক খলবজাক জরাব খাতুং গ সরাইর থা বেড়াইনা কিসাই মিসা পুরীবাই আসুক গ মাইসারানী সই ফাই চেঙ্গ বেড়াইনি চালাই সাহা বাকসা লিংলাই গুরুম গুথুম উংলাই কক চাবলাই তাম খাইনাই বাকে সাও থাই বাকে সাও বেড়াইনি জরাব থাই খা জরাব বেড়াইলাই খা সরাই জরানী তামুং নংখা অব রুংনক খলবজাক জরাব সরাই ফুলনের খাইফিয়কজাক আর উরো থানা ধর্মানী বুফুরো নক নিমা নংখরন আবসে খা বিং বিং বরনি সুজাক অনসুকমানী তাবনি কগ্লবনি মুং হর জরানী কিরিমুং কামি আমচাইয় হর জরা সিং সরব লামাবতক ভাড়া বাইসিং নক রুই ইয়াকসি ইয়াগ্রা বলং সাইসিং সাকাইসা লাইনানী বেলাইনি তুগক

0: চরিয়া কিরিমুঙ্গনাং খাও হিম জরা লাম গচার নুজক দরু ফাইন কেব আবুতি ওয়ানমু ওয়ানসুকমু ফয় খাও হরকুথুনি জরা দেব কিরমা সিংসা সামুনাং সুগুই নখন্না মানজা সাইসং সা কাইসা তিলালা জরা মুনাকি জরা বরকনি মাইলম তাইলম ক্রিয় গ্রং গ্রং মাংখর সিমালং আবাহাই ঘানাতেই লাই থানানি ইসানি কজ্ঞা সাবাখা কতর টং আসুক অবাহাই জরা থাংলাসি ক্লাইনি গাউনি কগ্লবনি মু সাক সাক ন কথাং টং সাক বুসাক ন আসুক নমাইয়া থুই থাংকি আব কুসুবুয়া লাংমব সাক সাক ন সাব যাই ক্লাইয়া টং ফুঙা কিম কংসু বুয়া হুয় জানা জর সাব তুকন জরা তুকু বুসাক হুয় সাজুগ রি চুমকান সাকন আসুক নাইথরুই টন সিতরই ব নাইথুগুই ব তব হামজগ সিনি বুসাকন বুসাকন দেরারনা নাইয়া সাকন চাই হানি কসিনা নাইয়া জর মুনৈয় জর কাব আবু নৌকা বরকনি মাংটাং সাকন আসুক জয় খাইব হামজাগম নিয়া গুলব জরা পাই কি সাকন কিবি মা থাঙ্গ মল ব্রুম ব্রুম নি বাকই কমরি মাথা কমরি থাঙ্গ তাহলে কলপনি মুং কামিচাং গদুকমা বিশিনি সংসাজা কামিচাং কামিন সংসানাই কামি ফাংরক রিখা আও সংসার নাচতক টংথতক সাফসুত্রা পদ্রে পদ বুফাং ওয়াফং বাই মুসাংজাক ধালের ডাল খুমবাই ও কামিচাং রংবাই তাবুক কামি ফাংরকনি সুখথাই বড় রাশি ছং বালুকতে বালুকতে সালাইজাক বাইখ্যা ও কামিনী মাংপলিব রংমানী আগি সন্নক রক তাবুনি জ্বর উংবাইখ্যা দালান নক কেবো বা খায় হুকবার বাড়ি গুপলুং মুহিতং বুথাই হাফংনি সেবক খায় বাক্সা রুয় কেব ফাল নক সরাই শিকলা অকরার বেবা খা থানসা কামিচাং বুড়া হেনি দো খরকচা ফুমুং কাহাম রুনাই মাই গনাং সবানাই হামজুগিয়া কৃ বন কেব তাম কলপনি মু খা নামজানে কক খানি ওয়ানসুকমান সবই তনিয়াওই তিখলাই রুখে খনাও গানা তংনাই খুকি নখরজাক হামিয়া কক রু বরক নিখানো ট্যাক্ট সই মানিয়াকে সাজানাই বরক ইয়াগুল সো সাজাক মান কুরপা তিলায় খা নামজাকাই রকন ইথিঙ্গি খরক নি বিশৃঙ্গ খুকি পেপলা মা হামিয়া কক থাই খাকচং রিমাইন্ডিয়া কেবান খুকনি পেপলা না সুকাং খা নি জলিমা অনসুকমা রকন নরি কাহাম কক থাই বাই সালাইনা নাঙ্গ খরকচাতে খরকচা বাই খা নামজাকাই কক থাই হামজক মুং রিমাইন্ডিয়া বরকন পাইথন কগ্লবনি মুং খা ওয়াতেই নগ সাকনি তুই হিনলায় বন ওয়াতুই ওয়াতি ওয়াব টংঘর খাঙ্গ তুমানি ইয়াকি ইয়গ তুইমা তুইসা তিখেরেঙ্গ গরং গরং থায় তুইলম তুইয় টংনাই আরক বাগ্রুং বাসাও বরং টগ্রক টং দেরাজাগ ওয়াতি শেক শেক সাতি হুমুই থাংলাইসু সাক সিমানি ইয়াকি কাসু ওয়াতি বামা বাই বুফং ওফং সাম মুহিতং স্রাং সাব বলাই গ্রী রতম রং জিজি গরণ নাউই হামসাও ওয়াতি বাই সামাও তঙ্গ দেরামং বতঙ্গ রনান কগ্লপাইখ্যা
1: ককলব খনাবাইখ্যা সাইখানা রেখা শ্যামল দেব বর্মা তাবুক কথম অবস্থা খানালেন সাইখানা রবান রাকেশ দেব বর্মা
2: কথম অবস্থা নিমুং আইসুকনি হামজাকমা সা চালং জরা বুফং তলাও আচুক তুই সাইসুংন বখাও কক সাবো আইসুক আগিব বুসুক সে খাপং সেরাঙ্গই জরাবাই বাকসা মূসাব ওয়ানানা নাইয়া তামনি হেনমালে আগেনি টংথক জাথক খাকজাংমা তাবক হরবাই সাল ফেললাইমানি মকলক লাইও মাইজাইব তত্রা লাইয়া নগ জে সুক মুই কথক সঙ্গইব খুক সেরাঙ্গিয়া আইসুকনি নগ বুখা বয়া সাগ ফান গরৈহাই তাবক সাক বেলজাক বাইয়াব চালাইবাই হাকচালজাক টংলিয়া কেববাই সাইসং ওয়ান মঙ্গক লগৈ বাহেকে গথাং টংনাই ও সংসার সানাই তুবুমানি কপাল হামলিয়া না হই বখা দুনকজাগো সাসাং বাবাই ওয়ানসুকতে ওয়ানসুকতে লংমা কুফুংসাই ফাইজাগো কেবনো তিনি বখানি কগ্ন সাজাংনাই গরিনি বাকই আইসু কামিনী উস্কুলনো

মেট্রিক পাস ওমাইয়াগুলো আগুলিও ফাইকা উমকান্ত স্কুল সায়েন্স স্ট্রিম এডমিশন ওফাইকা গামিয়া কেই ফাইমাবা পুইলাও খাওয়িরি কর ওজাগো আইসু তামুখি আগুলি বাই গামিনি হাবাদ তে কিসা জুদাবলা আও আবো কিসে মিসা ওনাইনু হাইনি বাকে সাইসং ফাতার আসুক নংখর থায়া নক বারাবো সাইসং নতঙ্গ আইসুক স্টুডেন্ট কাহাম তে পরিমুগো রেজাল্ট বেলাইন কাহাম খাই ফাইও বিশি বুরুমন আইসুক ক্লাস টুয়েলভ পাস মানি ইয়াগুলো ন কলেজ হাবকা ব কলেজ কাদ্রব ন কাহাম গরংখিন পরিমুগো বকা হাবজাক বুফা জব খাইও রং পয়সা নি বাকে ওয়ারানা করই নগ সানহরকে জে নামমানী রহরু বন কাহামকে পরিনা বাকে বোমা বুফাসং সাইটগৈ টংলায়ু রং ক্রং কল কতর সামই মখান কচং খাই তিসাওয়দা মানলাইজানো হই আও যত মাফাসং নি ইমাং টংগো বসা বতৈ রকন কাহাম গরংখে পরিরই জব কাহাম মানদা মানো হই কেবনায় বাইথনি বসা বতৈ রকন লামা সিতরা টংমং হামিয়াও থাংতং হই যত মাফাসং নাইও সাক বাইথাং ইয়াকুংবাই বাচাওই খরক তিসাওই বসকাং লামাও ইয়াপি ক্রাকে সেথং হই আও সৈকক আবো জরানো রুগই কাহাম হামিয়ানো সাইয়ে চেরই নাইনানি বান্দা সিনি হদাও বসা বতৈ রক নাইথকটি কলেজ পড়েনা বাকে পইলা আগুলিও সফায়ো আবুনি সুকাং আগিও ওই সেফানো সফায়াকু সানা থাকে নাইথকটি আগুলিও কতাল বরক আও বরকব কতালবা আগুলি বহাইলে তিনি তাই কিসা আলাই দাখে মচাং জাগ নৌ বিব ইমাং টংগো রং গরং গই সিনেমং কুসুগো তিসানানি হদা বসঙ্গ কুচুক রং মারি তুবই বরম মানই সাকলমরানি সা কর্ম বরীব নাইথক কইনে মখাংনি গরণ বাই সাকদুক টেক কানই চুমুই মসাঙ্গ পরিমঙ্গ কাহাম হংমাবাই বিনি সার মেডাম সং বন বেলাইন হামজাগো তামনি হেনবা ব খরকসা টপার স্টুডেন্ট নকনি সামুং হুমঙ্গো আসকন খির খির সা কসরাং বরই বোমাব সামুং তাঙ্করা সেলেমা গরই নুখুনায় গলৈ বসারং পুসিউই দংজাও নাইথকটি বিনি মনাইবাই নক বারা দঙ্গ আইসুক পৈলা নাইথকটি ন আগুলিও নগৈ হামজাক মঙ্গ বকা হাবকা ফিয়া হামজাকমানী কক ন বহাইকে সানাই কক বুমা মানজাগিয়া সিনিয়া নগিয়া ফাটসা কগ্রক সাবৈ রেখে কবরদা হঞ্জাকলাং অবহাই ন গিরিজাগো নগ ফাইয়ী খরক চাপ চাপ পাল মানজাগিয়া বহাইকে সানাই বকা বিসঙ্গ হামজাগৈ টংমা কক ন হাকে মামাং ন বকা আয়ুক ময়ুক সাল ফাইকে আইসুকনি নখা তালসা লাইখ্যা বিনি খানি কগ্ন সানানি ইয়াগুলো বিনি বায়াব সংবাই খা কাকে থাঙ্গই নাইথকটিন প্রপোজ রেখা আং নন হামজাগো নন আনি লগিসং সামনা মুসুম আজরব আসমসা নাইথকটি সাগো সুন্দ্রমা ভাইজাগো সাবো ওংখাবো নং আং নন সিনিয়া হই সিমিসে সঙ্গে মানসিউ লাসিমা কিরিমাবাই মখাং সাকসি বাকসি ওঙ্গই ডাক্তি দদর দিক দিক হিমৈ থাঙ্কা নক বারা ফাসিং সিনিয়া নগিয়া বরক বিহাংনি কবর কক সাবৈ টংফাই হই বখা বিসিং বিসিং সাইসুং ন কক সঙ্গু কক সাবু আবো হাকে মাং ন নখা তাল থামলাইখ্যা হামজাগো হনমান গসিয়া নাইথকটি উলো টঙ্গৈ মানলিয়া খা কাকে টংফা ন সর কুতুং ন হর সগৈ নরম রমাহাই নাইথকনি বখাবো দরক দরক নরমৈ থাঙ্কা দরক দরক অবহাইকে খরক নই হামজাক মুনি তৈঙ্গ রংজক না চেঙ্কা আইসুক জরামানফুরো টাউন নাইথকটিন তলাঙ্গই বেড়াইরু ইরি চুমরক পাইরু কোনোফুরকে রেস্টুরেন্ট থাঙ্গি চালায়ু কলেজ গ্রীনি সালো হনকে পার্করগো বেড়াইলাই আচুগৈ বখানি কগ্রক সালায়ু অবহাইকে বরকনি শিকলা জরানি হামজাক মুগো সাল লাইয়ু আও শিকলা জরাবা ওয়ারানা কক্সে গ্রেটা আও

0: হাইফানো আইসুক নি তমং সিতরা কিসা তঙ্গ ব নাইথক তিন হামজাকমা কারিব তে খরকসা বেড়ি বাই হামজাক মুনি হালগ গরংখা অ কক নাইথক তিসিয়া উলসে কল খাই ব্রুম ব্রুম ন ওয়েটিং মানো সাববাই কক আশুক সাহানই সঙ্গজাকে সানা নাইয়া আনি দল রক বাইসে কক সাবো হই ফিরগ উল মোবাইল চেক খাই নাইসে সাবই মানো তে খরকসা বেড়ি বাই কক সামানি আবনি বিশিং তৈন দ্রুক দ্রুক কক বাংলাইন নাংখা ওয়ালাইমং সিংখা হামজাকমা পুইটু বেলখা তে গচুং হালক বাইনানি সিংখা নাইথকটি দুঃখ নাংজাগৈ কক সায়া স্রিং স্রিং হাতৈ ওয়ানাফুরু নখা সমসামা হাই মোখাং সমৈ দঙ্গ হাইন স্রিং স্রিং কক মাইয়া ববা হাইকে দঙ্গ বোমা সাবই মাইয়া তামো ওং নাইথকটি নুখুংনি অকরা সাজুক তে কিসা মিসা নকনি কগ্রং তৈয়ী ওয়ানসুগু আগুন বেড়ি বারক বা তে কিসা ওয়ানসুগু নাইথকটিনি কামি আম্বাসাও আগুলি ও থাংনা ফুরো আম্বাসা ট্রেন স্টেশনও ফাই নাইথকটি কাবো মুক্তি থপ থপ হাবো কলায়ো আংবো নো পুইটুসাওই আনি লাইফ নো দেরা রেখা হে নাইথকটিনি বুফা আগে নো আয়ং মাসিংও থাকজাক তাবুক বোমা সিমিসে নগ বোমা মৈকথং ফালৈ বরক ন পরিরু সাতং নো সাতং ওয়াতৈন ওয়াতৈ হিনাবই কলম তৈবাই বাকসা জবা খেলায়ও আজিউ আগুন আংসে সাগো পড় লেখা করিফানো বসাবতৈ রংন বরক মা সামনাই লে হই ওয়ানসুগৈ বসা রংন আগুলিব নক বারা তনৈ পরিরু নাইথকটিনি বোমা আইসুকনি হামজাকমা উল তাতালছি জাখা মকলি মুক্তৈ জাকলিয়া নাইথকটি কাপমানি খরকসানো পুইটু সামানি এরেংসে ইংসেও হই পুইলা হামজাগো হই সাফরো গসিনা নাইয়া নক হুক তে থিনাংনি ককনো ওয়ানসুগৈ ফিয়া আইসুকনো খাইরগৈ খাবো ইয়াসাগৈ নাহারখা আও চলা বরকসে ওয়ানসুগে ফানো বেড়ি বরক তে কিসেলে ওয়ানসুগু আইসুকনি তমুং সায়ান নাকার মাং ফাইকিয়া ফিয়া তাবুলে তে নাকারি মানলিয়া হনিন বকা হলং ওংখা নাইথকটিনি নাইথকটি খরকসা বেড়ি ইংগৈ আইসুকনো গবাংমা সামঙ্গ সুবাখা ফিয়া আইসুক নাইথকটিন বকা সবাইনা কারৈ তে মুংসাব কক নারাগৈ মানলিয়া আইসুক কক সানাবাগৈ নাইথকটিন কল খাইও ফিয়া মোবাইল কল রিং ইংফানো রিসিভ খাইলিয়া ইয়াগুলো আইসুকনি নাম্বার ন ব্লক খাইয়ী মোবাইল সুইচ অফ খাইয়ী রেখা অবো হাইকেন বরকনি হামজাক লাইমানি হালক বাইনানি নাংখা উলো হাইনো হাই খা থনৈ নাইটকটি বিনি পরিমঙ্গ কাহামকে বখা বেরাও হামবাই
1: অগ্রবাণী পান্ডা খনাবাইখ্য আকাশবাণী আগরতলা তাবু জাদুনি রেসাবং খনালায়ন রেসামঙ্গ খরং রোয়ান মঙ্গল দেববর্মা

তখন অবংশ ময়দান হাতালে কেরাব যা হলং তাই বুথাই অন কঠিনি মুতাই বকুংলে সের মকল মোগলালে নাসে কক সাতক সাতং না নাসে কক সাতক সাতং

0: ফাফো নগো খাফ বিনেলে কক সরকলাং থাকমানে বিনেলে কক সামাশাও থাকমানে কমলে কক ফের ফাইক সামুলে অদিন থাকমানে সামু সাকি ফেল বাইক বংশ মায়া জালুকব তিনি বসা খানাব কিসা হাইকাইন মসাং গানো তিনি বসালসা খানাব সালসা হাইকাইন গথ গানো অ বংশ মায়া জালুকব না বংশর
1: যাতনির সাপং খনাবাইখ্যা।

শুনছিলেন কপরক অনুষ্ঠান আকাশবাণী আগরতলা। এখন শুনবেন কলকাতা কেন্দ্র থেকে প্রচারিত বাংলা সংবাদ, এরপরে কপরক এবং বাংলা স্থানীয় সংবাদ।

0: আকাশবাণী খবর পড়ছি দেবব্রত মণ্ডল। প্রথমে বিশেষ বিশেষ খবর। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে বলে জানিয়েছেন কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত ও প্রচার করতে সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। আসি বিস্তারিত খবরে। সংসদে আজ জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়, লোকসভায় আগেই বিলটি পাশ হয়েছে। এরপরেই আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হৈহট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনে আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভায় অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ার পর অধ্যক্ষ ওম বিড়লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ সভা পরিচালনার জন্য সদস্যদের সহযোগিতা প্রার্থনা করলেও তাতে কোনো ফল হয়নি। অধ্যক্ষ বলেন, গতকালও বিজনেস অ্যাডভাইজারি কমিটির বৈঠকে সমস্ত রাজনৈতিক দলকে সংসদের গরিমা অক্ষুণ্ণ রাখা ও আলোচনা সুষ্ঠুভাবে সম্পন্ন করার আবেদন রেখেছিলেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সভার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য আইন সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফাইন্যান্স অ্যাক্ট 2026, এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভার পর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3/2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই শুরু করলে সভা দিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সংসদ বিষয়ক মন্ত্রী কিরেন রিজিজু বলেছেন, কংগ্রেস ও সমাজবাদী দলগুলি অযোধ্যার রাম মন্দির নিয়ে বিরোধিতা করছে। তারা দানের ক্ষেত্রে বেনিয়ম নিয়ে ধর্ণা প্রদর্শন করে জনগণকে বিভ্রান্ত করতে চাইছে। তিনি দেশকে বিপথে চালিত করার জন্য তাদের ক্ষমা প্রার্থনার দাবি জানান।
1: মুদ্দা কো লেকর কে ও সংসদ কে বাহার ভি হাঙ্গামা করতে হে ইয়া চলে নে দেতে ইবার অপোজিশন খড়গে জি কো জিতনা সময় দিয়া ও মিস ইউজ করনা চাহতে হে হর সময় হাম লোগ ইসকো মঞ্জুর নাহি কর সকতে হে অর বাকি জো মেম্বার লোগ ইয়ে নোটিস দিয়া হুয়া হে উনকো মৌকা মিলনা চে হর বার এনওসি কা নাম সে ও খড়ে হো কর কে এক হি মুদ্দে কো দিন পর উঠাতে রহতে হে।
0: কেন্দ্রীয় পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং পুরী বলেছেন, বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময়ে ভারত পর্যাপ্ত জ্বালানির মজুদ বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। এই পদক্ষেপগুলোর মধ্যে রয়েছে জ্বালানি আমদানির উৎস দেশের সংখ্যা 27 থেকে বাড়িয়ে 41 করার মাধ্যমে উৎসের বৈচিত্র্য আনা, গৃহস্থালি ও গুরুত্বপূর্ণ ক্ষেত্রগুলোর জন্য এলপিজি ও পিএনজি সরবরাহকে অগ্রাধিকার দেওয়া, অগ্রাধিকারের ভিত্তিতে এলপিজি উৎপাদন বৃদ্ধি এবং বিভিন্ন সরকারি বিভাগের মধ্যে সুষ্ঠু সমন্বয় বজায় রাখা। তিনি আরও উল্লেখ করেন যে এর পাশাপাশি আবগারি শুল্ক হ্রাস, তেল বিপণনকারী সংস্থাগুলোর সহায়তা এবং ওয়ার রুমের মাধ্যমে তদারকি ব্যবস্থা বিশ্ববাজারে জ্বালানির দাম ও সরবরাহের অস্থিরতা থেকে উপভোক্তাদের সুরক্ষা দিয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী জোর দিয়ে বলেন, যখন বিশ্বের অনেক দেশ জ্বালানি ঘাটতি, রেশনিং এবং আকাশচুম্বী মূল্যবৃদ্ধির মতো পরিস্থিতির সম্মুখীন হয়েছে, তখন ভারত সফলভাবে তার জ্বালানির নিরাপত্তা নিশ্চিত করেছে এবং বিশ্বব্যাপী জ্বালানি সংকটের চরম প্রভাব থেকে নাগরিকদের রক্ষা করেছে। পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনার আওতায় সারা দেশে 50 লক্ষেরও বেশি পরিবার বাড়ির ছাদে সৌর বিদ্যুৎ ব্যবস্থা স্থাপনের সুবিধা পেয়েছে। কেন্দ্রীয় পুনর্নবীকরণযোগ্য শক্তিমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, এই প্রকল্পটি নাগরিকদের ক্ষমতায়নের পাশাপাশি ভারতকে একটি পরিচ্ছন্ন ও জ্বালানি সুরক্ষিত ভবিষ্যতের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় তিনি উল্লেখ করেন, 19 লক্ষেরও বেশি পরিবার এখন শূন্য বিদ্যুৎ বিলের সুবিধা পাচ্ছে। মন্ত্রী আরও জানান যে বর্তমানে 25,000-এরও বেশি কেন্দ্রীয় সরকারি ভবন এবং 81,000-এরও বেশি রাজ্য সরকারি ভবনে ছাদের ওপর বসানো সৌর বিদ্যুৎ ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ সরবরাহ করা হচ্ছে। পুনর্নবীকরণযোগ্য শক্তি মন্ত্রক জানিয়েছে, প্রতি 6 দিনে 1 লক্ষ পরিবার এই প্রকল্পের সুবিধা পাচ্ছে, যা এটিকে বিশ্বের অন্যতম দ্রুত বর্ধনশীল পরিচ্ছন্ন শক্তি কর্মসূচিতে

উপকৃত করেছে। চলতি বছরের জুলাই মাসে 5 লক্ষেরও বেশি পরিবার এই প্রকল্পের সুবিধা পেয়েছে, যা প্রকল্প শুরুর পর থেকে এক মাসে সর্বোচ্চ সংখ্যক সুবিধাভোগীর রেকর্ড। কর্মী, জন অভিযোগ ও পেনশন বিষয়ক প্রতিমন্ত্রী ডক্টর জিতেন্দ্র সিং বলেছেন, প্রশাসনিক ন্যায় বিচার ও সুশাসনের একটি অবিচ্ছেদ্য অঙ্গ। সংস্কারের মাধ্যমে সারা দেশের সরকারি কর্মচারীদের জন্য পরিষেবা প্রাপ্তির সহজলভ্যতা, কর্মদক্ষতা ও পরিষেবা প্রদানের প্রক্রিয়াকে আরও উন্নত করতে হবে। নতুন দিল্লিতে সেন্ট্রাল অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি রঞ্জিত বসন্তরাও মোড়ের সঙ্গে এক বৈঠকে শ্রী সিং বলেন, সরকার ধারাবাহিকভাবে

0: আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআই নিউজ কলকাতাতে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরের তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এই ধরনের অন্তঃশাসনীয় কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: This so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured, as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত ব্রিক্স সম্মেলনে আমন্ত্রণের বিষয়ে এক প্রশ্নের জবাবে জয়সওয়াল জানান, চলতি বছরের ফেব্রুয়ারিতে দায়িত্ব গ্রহণের পরই বাংলাদেশের প্রধানমন্ত্রী তারিক রহমানকে ভারতে দ্বিপাক্ষিক সফরের জন্য আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছিল। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অব ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণার শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। এনডিএ সংসদীয় দলের সাপ্তাহিক সভামঙ্গল মিলন আজ সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। অধিবেশন চলাকালীন প্রতি মঙ্গলবার এই সভার আয়োজন করা হয়। এনডিএ জোটের কৌশল স্থির করার লক্ষ্যেই এই বৈঠক। গুয়াতেমালার মধ্য আমেরিকার সবচেয়ে সক্রিয় আগ্নেয়গিরি ফুয়েগার প্রবল অগ্নুৎপাতের ফলে দেশজুড়ে দ্বিতীয় সর্বোচ্চ স্তরের জরুরি সতর্কতা জারি করা হয়েছে। দেশটির জাতীয় দুর্যোগ সমন্বয়কারী সংস্থা কানরেড কমলার সতর্কতা জারি করেছে। অগ্নুৎপাত বৃদ্ধির কারণে দক্ষিণ পশ্চিম ঢালের সেকা ও সেনিজা গিরিখাত দিয়ে উত্তপ্ত গ্যাস, ছাই ও আগ্নেয় পদার্থের স্রোত নেমে আসার ফলে আগ্নেয়গিরির কাছাকাছি দুটি গ্রামের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে। যুব ভারতী ক্রীড়াঙ্গনে আজ ডুরান্ড কাপ ফুটবলের গ্রুপ লিগ ম্যাচে মোহনবাগান সুপার জায়েন্ট সাউথ ইউনাইটেড এফসির মুখোমুখি হয়েছে। একটু আগে পাওয়া খবরে জানা গেছে মোহনবাগান 1-0 গোলে এগিয়ে আছে। দক্ষিণ কোরিয়ার আসানে কোরিয়া মাস্টার্স সুপার 300 ব্যাডমিন্টন টুর্নামেন্টে আজ পুরুষদের ডাবলসের দ্বিতীয় রাউন্ডে উঠেছেন ভারতের কৃষ্ণ প্রসাদ গারাগা ও পৃথ্বী কৃষ্ণমূর্তি রায় জুটি। তারা 21-16, 21-18 হারিয়েছেন থাইল্যান্ডের ষষ্ঠ বাছাই জুটি চলম্পন চারোয়েন কিটামর্ন ও ওরাপুল থাংসাগাকে। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরেকবার। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের অভিহট্টগোলের জেরে সভায় সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত, পরে দিনের মতো মুলতবি। লোকসভার পর আজ রাজ্যসভাতেও জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। খবর এখনকার মতো এ পর্যন্ত। এর পরের খবর 7:50 মিনিটে।

আকাশবাণী আগরতলা কক তুমা পড়ব বিপূর্ণা দেব বর্মা সংসদ আচাইমাতে থৈমানী মৌতি সমাস নামফিরমা বিল নই সাই নৈজি দক পাশংখা হাস্তে রংনগ কাহামকুক রঙে সেবরিমানী লগে লগে স্রাই স্রাই তংখর সংসাইতি সারানী সাকা ফান বক্সিনকা হাস্তে মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈজাখা ত্রিপুরানী আগিনী হাস্তেফা পদ্মশ্রী ডক্টর ডি ওয়াই পাটিল হাস্তে শ্রী সিটিনী কেরমতাই মিয়া হরনিসিমি চেংখা অরণী উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমুংনি তিনি থংলাইমাব ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা তাবুকক তোমার শুক্রবৈ সংসদ আচাইমাতে থৈমানী মুংতি সমাজ নামফিরমা বিল নৈ সাই নৈজি দক পাশংখা তিনি রাজ্যসভাব অ বিল গসিমুং মানমানি ইয়াগুলো সংসদ গসিমুং মানখা আবনি সকাং অ বিল লোকসভাব পাশংমানি বিল নরগৈ আচাইমা এবা থৈমানী ককথুম সানানি বিশারি সিমি বিশিক নৈ লেরখে হাঙ্ক নাইকলফাং এবা বখাক্সনে নাইকলফাংনি গসিমুং নাঙ্গানো বিশিক নৈনি কবাং লেরখে ফার্স্ট ক্লাস জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটনি দাগিমুং নাহানানি নাংনাই কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী ইয়াকচু নিত্যানন্দ

0: দেরাই সাকা বিলনি নাহার মুং অংখা লেরজাক মুংতি সামা রাইদাক রুই সামুং মথাকনাতেই জরাব আচাইমাতেই থৈমানী মুংতি সামা স্রাই স্রাই খ্লাইনা। রংমন্ত্রী নির্মলা সীতারমন তিনি রাজ্যসভাব শাখা হুকবার খ্লাইনাই রকনি আজি মুং বাংরানি বাকি কিচাসক নাংমানী ইয়াপ্রী নাহারখা ব শাখা যতনি কিচাসক চুবাচুনি রাংমারি বাই কুরুক মাইচলৈ হরুয়া বুচলৈ তৈ জুদা জুদা হুকবার রকনি বাকি হুকবার খ্লাইনাই রকন খা বাজার জাগৈ টঙ্গ মন্ত্রী শাখা উত্তর সালকা আমচাইনি হুকবার খ্লাইনাই রক তাবুক বরকনি বথাই মাইথাইনি সয়রাংমারি মানৈ টঙ্গ সাতুংনি পাম সামুঙ্গ থেপামা বাই চং ফেরাংনি শাখা আশক নাহারৈ টংনা নাংলিয়া মোচাংজক সীতারাম মন সাকা ফিল্ড চিদক রং কমিশনী বিশিংতৈ পুরমথাতে পঞ্চায়েত রকনি বাকি সকাংনি সেলাই গবাং রং কসিমুং রাজাখা কেন্দ্র হাপাং হাস্তে রকন বিশি বাচিনি সুদ করেই লাকাইবুই টঙ্গ তাই আব পুরমথাও রাংরিস নামথানী চুবাবুই টঙ্গ। কেন্দ্রনি চামুং মন্ত্রী প্রহ্লাদ যোশী সাকা বসংনি চামুং মথাংমুং স্নামফির মুং বিল নৈ সাই নৈ চিদগ হাস্তে এবার সেপসাপ নাহারনাই রকনি মাইচলি রকনি রাংমারি খাই রেজা গ্লাক তিনি রাজ্যসভা বসং মুং ককফিল রিমুং বেরেম ব শাখা অ বিলনি খসরানি শাখা হাস্তে হাপাংনি থানি ককবিতি সানখা মন্ত্রী শাখা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা ও তাবু খরক চারচিসা রেজাক লুকুরক মাগনা মাইচলি মানি টঙ্গ হাস্তেনি রংনগ কাহামকুক রংনি সেবরিমানি লগি লগি স্রাই স্রাই তংখর সংসাই তিসানানি শাখা ফানবকসিনকা হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা তিনি আগরতলা বরদুয়ালি র্যামচিনই রংনক বেড়াইনাই ব অকগ্ন শাখা ব শাখা কাহামকুক রংনি সেবরিমানি ফ্রংনাই ফ্রংনাইজক রকনি কতরবার যা তঙ্গ বেড়াইনাইমা জরাব মন্ত্রী অক্রানি লগি তংমানি রংনক রংদাগিফাং সমীর রায় চৌধুরী তৈ সালথাং ত্রিপুরা হাঙ্ক নাইকলফাং ডক্টর বিশাল কুমার আকসং থৈজাখা রংকরং ত্রিপুরাতেই বিহারনি আগিনী হাস্তেফা পদ্মশ্রী ডক্টর ডি ওয়াই পাটিল থৈমাজরাবিনি উমর অংখা বিশি চুকু চিসা তিনি ফুঙ্গ মহারাষ্ট্রনি কোলাপুর বাইথাংনি তংথাইনগ পাইথাকনি লাংমা নাসালাঙ্গু ব নৈ সাই চুকু বিশিনি নভেম্বর তাল ত্রিপুরানি হাস্তেফা তংমানি ডক্টর ডি ওয়াই পাটিল থৈমাবাই খা খামা ফুনুখা মন্ত্রীবক্রক নরেন্দ্র মোদী কেন্দ্রনি স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাস্তেফা ইন্দ্রসেনা রেড্ডি নালু ত্রিপুরানি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা মন্ত্রী অক্রাখা খামা ইয়াফার্মাব শাখা ত্রিপুরাতেই বিহানি হাস্তেফা অঙ্গৈ বার জায়াসাকথানি ডি ওয়াই পাটিল লুকু হামক্রাই রেজাক নাইকলফাংনি সামুং তাংমাব খুরসা জাকথাই কাহামকুক সামুং তাংলাংখা হাস্তেনি আগিনী মন্ত্রী অক্রা মানিক সরকার আগিনী হাস্তেফা ডক্টর ডি ওয়াই পাটিল থিমাবাই খা খামা ইয়াফারকা হাস্তেনি সিরিসিটিনি কের মতাই মিয়া হরনি সিমি চ্যাংখা রায়দা রক্সাউই হরনি দামচি ও আইতালনি খরাংবাই সালথামনি কের মতাইনি তিয়ার অংমুং চ্যাংজাখা ত্রিপুরানি বুবাগ্রা নুখুংনি অমতাই আগরতলানি কতাল হাবেলি এবা নুইংমা বস্কাঙ্গ তে কচাম হাবেলি এবা চিপ্রৈ মতাই নখলাব সংসা জাগো মিয়া অমতায় টঙ্কসংলুকু রকনি হাবমুং কারজাক খনা আইচুগ আইতালনি খরাংবাই মতাই পাইরে জাগানো মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা সাকা কের মতাই আরি হামক্রাইনি মতাই হাস্তেনি লুকুরগ্ন টংকেশেপনি কাতিনা আকাবিকানি কাতিনা হামিয়া ফান্তে কুবুনি দশানি কাতিনা তে যত্নি বাকি টংকসাং হামারিন অংখা অমতাইনি নাহারমুং আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা খনাই টংবায়ো আকাশবাণী ককতুমা আপডেট মানানি বাকি লগ ইন খাইডি www.newsonair.com নিউজ অন এআইআর এপ ফলো খাইডি হদালাম ফেসবুক তৈ এক্স হ্যান্ডেল অল ইন্ডিয়া রেডিও নিউজ তৈ ইনস্টাগ্রাম পেজ এআইআর নিউজ এলার্টস নাইডি অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর আপন কারিব আকাশবাণী আগরতলা কেন্দ্রনি ককতুমা আপডেট মানাখে এক্স হ্যান্ডেল আকাশবাণী নিউজ আগরতলা ফেসবুক এআইআর নিউজ আগরতলা তে ইউটিউব আকাশবাণী নিউজ আগরতলা নাইনানি নাঙ্গানো শ্রাবণ তাল বাতৈনি মল মনসা মঙ্গল পালাই যাগো সিপাহীজলা হাঙ্করনি মেলাঘর রুদ্র সাগরনি বাবাই ব্রী তাবুক অ আমচাইনি টংরাইডানো রুগৈ আব পালাই যাগৈ টঙ্গ খনাদি আবনতি কাইসা ককমুং
1: কতর খাকজামা জরা বাংলাদেশনি তিতাস দৈমানার ইয়াকারই গবাংমা নুখুং রুদ্র সাগর গানা গিনেও থাই নাহারমানি লগিও তুবি ফাইমানি বরংনি লুকু পৈতু হুকুমু তাই মনসা মঙ্গলনি লাইবুমা তিনি বশ্রাবণ তালনি সানজ ব্রুমন চাতি সাত্রাই সগৈ চেংজাগো মনসা মঙ্গল পরিমু কসাই ফাইও মনসা মতানি লবমু চাঁদ সদাগর বেহুলা তাই লক্ষিন্দরনি শ্রী শ্রীতিনি কথমা।

0: jora bai baksa slai jaka asai song tai tomong chamong phia slai jagya olukulai buma rudra sagone gana ginuo tabukbo monosha mongol porinai rongni bodol rongno nukjago tai khnao poddo purani kokthai
1: Ranjit Kumar Das আমি ছোট থেকে দেখেছি আমার মা বাবা জলের সাথে মাছের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমার পূর্বপুরুষরা জড়িত ছিল সেই হেতু আমরা সেই মা মনসাকে একটু ভক্তি শ্রদ্ধা ভরে তারে ডাকতাম যাতে আমাদের সেই জলের সাথে মাছের যে সম্পর্কটা যারা আমরা কার্যে পরিণত করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি
2: না দাস আমাদের ছোট ছোট যারা আছে ছোট ভাই বোন আছে তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে যাই যে আমরা চলে গেলে তো তোদের একটা চালিয়ে রাখতে হবে এই তাদেরকে নিয়ে যে চল আমাদের সাথে এরকম ভাবে আমরা নিয়ে যাই ওদেরকে একটু বলি যে একটু পর বইটা আমাদের সাথে ইয়ে করে
0: রুদ্র সাগরে তৈলি লাগমা বাই বাক্সা আসই সঙ্গে উলো আসই সঙ্গে রুগুই নুকজাগো ও মনসা মঙ্গলি লাইবুমা কক্টমা খতলি সিমি আং অমৃতা দেববর্মা আকাশবাণী আগরতলা
3: হাস্তে হুকবারও থাইরিমা বাংরে নানি নাহারি হাস্তে হাপাং কাহাম কুক বেরেমনি বুসলই কতাল হুকবারী রায়দাতে শৈশিলাম রেগজাক হুকবারী তাং সেব সামঙ্গপ নাংনানি সাকা ফানবক্সিনী তঙ্গ হুনে সাকা হুকবার হামক্রাই মন্ত্রী রতন লাল নাথ তিনি মোহনপুরনি গজারিয়া কামি মাই বর্মানী সামংবতাঙ্গ মানজাগৈ অকক নশাকা বশাকা আবোবাই হাস্তে হুকবার খ্লাইনাই রকনি আজিমুং বাঙ্গানে এমপি বিপ্লব কুমার দেব তিনি বিনি দিল্লী হাপাংনি টংথাইনগ কমনওয়েলথ গেমস জুদুব ভারতনি পুইলা রাংসাক মেডেল মাননাই ত্রিপুরানি অস্মিতা দেন বরমিয়া ফারকা অস্মিতা বুসকাংনি সাল হায়ুং বেরেমনি হায়াও ভারতনি মুং কুচুকো তিসাওয়ান হই খাকামানী কক সাকা ব খনানি সিমি দীনদয়াল উপাধ্যায় ফ্রংমং সামংবুতাং গুমতি সালগ্রাতে সিপাহী জলাবো চেংজাগানো আগস্তালনি চার সালমারী নিসিমি চি সালমারি জরা কামিতাই আউলিন খবৈ আগস্তালনি চিসাতে চিপ্রি সালমারি জরা সালচি ত্রিপুরা খুয়াইতেই ধলাই হাঙ্কর ফ্রংমং সামংবুতাং সংসার জাগানো বদলনি খুকফাং সুব্রত চক্রবর্তী কুক তুমা থুমনাই রক্ন অকগ্ন শাখা ত্রিপুরা ফুটবল এসোসিয়েশন বাই নাইকল জাক অরণি উলনি ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমংনি তিনি থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাই অংখা উমাকান্ত মিনি স্টেডিয়াম সংসার জাক থংলাইমাও ত্রিপুরা স্পোর্টস স্কুল ব্রিসাগোলনি ফেরবাই ফ্রান্স ইউনিয়ন মেচেনখা তাবুকনবারতিবারনি ককতুমা বসকাং দামনৈ চিব্রৈয় সালগ্রা গুমতি হাঙ্কর ফেরাং কবাং কগৈ ওয়াতিবাউই মানুহনি হজাক মংরেখা নবারতিবার নাইখং খনা সালনি তুংমারি সাকাও 33 ডিগ্রিতে খামাও 27 ডিগ্রি সেলসিয়াসনি গানাগিনি তঙ্গানো তিনি সালনি তুংমারি সাকাও তংমানি 33.3 ডিগ্রিতে খামাও 27 ডিগ্রি সেলসিয়াস ককতুমা পাইনানি সেকাং ককতুমা বুবাগ রক তৈবাইসা সাফিরো সংসদ আচাইমাতে থৈমানী মংতি সামাজ নাম ফিরমা বিল নৈসাইনৈজিদ পাশংখা হাস্তেনি রংনগ কাহামকুক রংনি সেব্রিমানী লগি লগি স্রাই স্রাই তংখর সংসাই তিসানানি সাকা ফানবক্সিনকা হাস্তেনি মন্ত্রী অক্রা প্রফেসর ডাক্তার মানিক সাহা থৈজাখা ত্রিপুরানি আগেনি হাস্তেফা পদ্মশ্রী ডক্টর ডিওয়াই পাটিল হাস্তেনি সিরি সিদিনী কেরমতাই মিয়া হরনিসিমি চ্যাংখা অরণি উলনৈ ডিভিশন লীগ ফুটবল বাতাইলাইমংনি তিনি থংলাইমাব ত্রিপুরা স্পোর্টস স্কুল কপ্লাইংখা ককব্রক বাই ককতুমা পরিমং তাবুক জরাতৈ অরণ পাইখা উলনি ককতুমা আওয়াই এঙ্গানো খনাফং দামসিনী তাময়ী সঠিক রৈচিব

0: আকাশবাণী আগরতলা, স্থানীয় সংবাদ পড়ছি গৌরী চক্রবর্তী। আজকে বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যে গুণমান সম্পন্ন বিদ্যালয় শিক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যসভায় পাশ হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ডক্টর ডিওয়াই পাটিল প্রয়াত। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন রাজ্যের বিদ্যালয়গুলিতে গুণমান সম্পন্ন পড়াশোনার পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ গড়ে তোলার উপর রাজ্য সরকার গুরুত্ব আরোপ করছে। আজ আগরতলার বরদোয়ালি দ্বাদশ শ্রেণী বিদ্যালয় পরিদর্শনকালে তিনি একথা বলেন। তিনি বলেন, গুণমান সম্পন্ন শিক্ষা প্রদানে শিক্ষক শিক্ষিকাদের গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। সঙ্গে ছিলেন বিদ্যালয় শিক্ষা অধিকর্তা সমিত রায়চৌধুরী ও পশ্চিম ত্রিপুরা জেলা শাসক ডক্টর বিশাল কুমার প্রমুখ। অর্থমন্ত্রী নির্মলা সীতারমন আজ রাজ্যসভায় বলেছেন সরকার কৃষকদের আয় বাড়াতে বেশ কিছু গুরুত্বপূর্ণ পদক্ষেপ নিয়েছে। তিনি বলেন, ন্যূনতম সহায়ক মূল্যের অধীনে আখ, খাদ্যশস্য, ডাল, তৈলবীজ ইত্যাদি বৈচিত্র্যময় শস্য চাষের জন্য কৃষকদের উৎসাহিত করা হচ্ছে। মন্ত্রী বলেন, উত্তর পূর্বাঞ্চলের কৃষকরা এখন তাদের উৎপাদিত পণ্যের সঠিক মূল্য পাচ্ছেন। সৌর পাম্প ব্যবহারের ফলে প্রচলিত বিদ্যুতের উপর কৃষকদের নির্ভরতা কমেছে, যার ফলে খরচও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। শ্রীমতী সীতারমন বলেন, ষোড়শ অর্থ কমিশনের মাধ্যমে পুরসংস্থা ও পঞ্চায়েতগুলির জন্য আগের তুলনায় অনেক বেশি অর্থ বরাদ্দ হচ্ছে। কেন্দ্রীয় সরকার রাজ্যগুলিকে 50 বছর মেয়াদী সুদমুক্ত ঋণ দিচ্ছে এবং এটি পুরো সংস্থায় সম্পদ সৃষ্টিতে সহায়তা করছে। কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক খাদ্যমন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, জাতীয় খাদ্য সুরক্ষা সংশোধনী বিল 2026-এর অধীনে কোনো রাজ্য বা সুবিধাভোগীর খাদ্যশস্যের পরিমাণ কমানো হবে না। আজ রাজ্যসভায় প্রশ্নোত্তর পর্বে তিনি জানান, এই বিলের খসড়ার উপর রাজ্য সরকারগুলির কাছ থেকে মতামত ও পরামর্শ চাওয়া হয়েছে। মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনার আওতায় বর্তমানে 81 কোটি মানুষ বিনামূল্যে খাদ্যশস্য পাচ্ছেন। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে রাজ্য সরকার উন্নত মানের বীজ, আধুনিক চাষাবাদ পদ্ধতি এবং বৈজ্ঞানিক কৃষি প্রযুক্তির ব্যবহারে অগ্রাধিকার দিচ্ছে। আজ মোহনপুরের গজারিয়া গ্রামে ধান রোপণ কর্মসূচিতে অংশ নিয়ে তিনি একথা বলেন। তিনি বলেন, এর ফলে রাজ্যে কৃষকদের আয় উল্লেখযোগ্যভাবে বাড়বে। সিপাহী জেলার নলছড়ের দুর্লভ নারায়ণ কমিউনিটি হলে আজ এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উত্তীর্ণদের সম্বর্ধনা প্রদান করা হয়। উপস্থিত ছিলেন উচ্চশিক্ষামন্ত্রী কিশোর বর্মন। এই অনুষ্ঠানে চিকিৎসক, প্রকৌশলী ও প্রশাসনের উচ্চ পদে থাকা নলছড়েরই কয়েকজন কৃতি সন্তানদেরও সম্বর্ধনা প্রদান করা হয়। শ্রাবণ মানেই বৃষ্টি, মেঘ আর মনসামঙ্গলের সুর। সিপাহী জলা জেলার মেলাঘরের রুদ্রসাগরের চারপাড়ে আজও দেশভাগের স্মৃতি আর লোক ঐতিহ্যকে বাঁচিয়ে রেখেছে মনসামঙ্গল পুঁথি পাঠের প্রাচীন প্রথা। এ নিয়ে একটি বিশেষ প্রতিবেদন।
1: দেশভাগের সময় বাংলাদেশের তিতাস নদীর পাড় ছেড়ে বহু পরিবার আশ্রয় নিয়েছিল রুদ্রসাগরের চারপাড়ে। সঙ্গে নিয়ে এসেছিল তাদের লোকবিশ্বাস, সংস্কৃতি আর মনসামঙ্গলের ঐতিহ্য। আজও শ্রাবণ মাসের সন্ধ্যা নামলেই ধূপ দীপ জেলে শুরু হয় মনসামঙ্গল পাঠ। ভেসে ওঠে দেবী মনসার বন্দনা, চাঁদ সদাগর, বেহুলা এবং লক্ষিন্দরের চিরন্তন কাহিনী।

0: সময়ের সঙ্গে বদলেছে প্রজন্ম, বদলেছে জীবনযাত্রা, কিন্তু বদলায়নি এই লোক ঐতিহ্য। রুদ্রসাগরের চাঁড়পাড়ে এখনো গড়ে ওঠে একাধিক মনসামঙ্গল পুঁথি পাঠের দল। বাড়ি থেকে বাড়ি ছড়িয়ে পড়ে পদ্মপুরাণের বাণী, আর বেঁচে থাকে উত্তরাধিকারের ধারাবাহিকতা।
1: রঞ্জিত কুমার দাস, আমি ছোট থেকে দেখেছি আমার মা বাবা জলের সাথে মাছের সাথে আমাদের ওতপ্রোতভাবে আমার পূর্বপুরুষরা জড়িত ছিল।

0: কিন্তু আমরা শ্রী মা মনসাকে একটু ভক্তি শ্রদ্ধা ভরে তারে ডাকতাম, যাতে আমাদের সেই জলের সাথে মাছের যে সম্পর্কটা যারা আমরা কার্যে পরিণত করতে পারি এবং আমাদের জীবিকা নির্বাহ করতে পারি।
1: দাস, আমাদের ছোট ছোট যারা আছে, ছোট ভাই বোন আছে, তাদেরকে আমরা ডেকে ডেকে নিয়ে যাই যে আমরা চলে গেলে তো তোদের এটা চালিয়ে রাখতে হবে, এই তাদেরকে নিয়ে যাই, চল আমাদের সাথে, এরকম ভাবে আমরা নিয়ে যাই ওদেরকে, একটু বলি যে একটু পর বইটা আমাদের সাথে।
2: রুদ্রসাগরের ঢেউয়ের মতোই প্রজন্ম থেকে প্রজন্ম বয়ে চলছে মনসা মঙ্গলের এই ঐতিহ্য। সিপাহীজলা জেলা থেকে অভিজিৎ বর্ধনের প্রতিবেদন, সংবাদকক্ষ থেকে রাহুল লোধ, আকাশবাণী আগরতলা।
3: রাজ্যের ঐতিহ্যবাহী কের পূজা গতকাল রাত থেকে শুরু হয়েছে। প্রথা মেনে রাত ১০টায় তপোধ্বনির মধ্যে দিয়ে তিন দিনব্যাপী কের পূজার প্রস্তুতি শুরু হয়। ত্রিপুরার রাজপরিবারের এই পূজা আগরতলার নতুন হাবেলি অর্থাৎ উজ্জয়ন্ত প্রাসাদ প্রাঙ্গণ এবং পুরান হাবেলি অর্থাৎ চতুর্দশ দেবতা বাড়ি প্রাঙ্গণে আয়োজন করা হয়। তবে এই পূজায় সাধারণের প্রবেশাধিকার নিষিদ্ধ। আগামীকাল ভোরে তপোধ্বনির মধ্যে দিয়ে পূজা শেষ হবে। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডা মানিক সাহা বলেছেন, কের পূজা হল বাস্তুদেবতার আরাধনা, রাজ্যবাসী শিকে মহামারী, প্রাকৃতিক দুর্যোগ, অশুভ শক্তি ও অন্যান্য বিপদ থেকে রক্ষা এবং সবার শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা এই পূজার মূল উদ্দেশ্য। এই খবর আপনারা শুনছেন আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে। আকাশবাণী সংবাদের আপডেট পেতে লগ ইন করুন www.newsonair.com এবং নিউজ অন এআইআর অ্যাপে। ফলো করুন সোশ্যাল মিডিয়ায় ফেসবুক ও এক্স হ্যান্ডেলে অল ইন্ডিয়া রেডিও নিউজ এবং ইনস্টাগ্রাম পেজে এআইআর নিউজ অ্যালার্টস। দেখুন অফিসিয়াল ইউটিউব চ্যানেল নিউজ অন এআইআর। এছাড়া আকাশবাণী আগরতলা সংবাদ আপডেট পেতে দেখুন এক্স হ্যান্ডেলে আকাশবাণী নিউজ আগরতলা, ফেসবুকে এআইআর নিউজ আগরতলা এবং ইউটিউবে আকাশবাণী নিউজ আগরতলা। আজ রাজ্যসভায় পাশ হলো জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল ২০২৬। লোকসভায় ইতিমধ্যে বিলটি পাশ হয়েছে। স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী নিত্যানন্দ রায় বিলটি উত্থাপন করেছিলেন, যার লক্ষ্য ১৯৬৯ সালের জন্ম ও মৃত্যু নিবন্ধন আইনটি সংশোধন করা। প্রয়াত হলেন বিশিষ্ট শিক্ষাবিদ, সমাজসেবী, ত্রিপুরা ও বিহারের প্রাক্তন রাজ্যপাল পদ্মশ্রী ডক্টর ডি ওয়াই পাতিল। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯১ বছর। আজ সকালে মহারাষ্ট্রের কোলাপুরে নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ২০০৯ সালে নভেম্বর মাসে তিনি ত্রিপুরার রাজ্যপাল হিসেবে নিযুক্ত হন। ২০১৩ সালের মার্চ মাসে তিনি বিহারের রাজ্যপালের দায়িত্ব গ্রহণ করেন এবং কিছু সময়ের জন্য পশ্চিমবঙ্গের রাজ্যপালের অতিরিক্ত দায়িত্বও পালন করেন। শিক্ষা ও স্বাস্থ্যক্ষেত্রে তাঁর অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৯১ সালে তাঁকে পদ্মশ্রী সম্মানে ভূষিত করা হয়। ডক্টর ডিওয়াই পাতিলের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তাঁর মৃত্যুতে রাজ্যপাল ইন্দ্র সিনহা রেড্ডি নাল্লো গভীর শোক প্রকাশ করেছেন। এক শোকবার্তায় তিনি বলেন, ত্রিপুরার রাজ্যপাল হিসেবে তাঁর দায়িত্বকাল তিনি রাজ্যের কল্যাণ ও সার্বিক উন্নয়নের লক্ষ্যে নিষ্ঠার সঙ্গে কাজ করেছেন। ত্রিপুরার মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন। মুখ্যমন্ত্রী এক শোকবার্তায় বলেন, ত্রিপুরা ও বিহারের রাজ্যপাল হিসেবে দায়িত্ব পালনকালে ডক্টর ডিওয়াই পাতিল প্রশাসনিক দক্ষতা, জনমুখী দৃষ্টিভঙ্গি এবং উন্নয়নমূলক উদ্যোগের জন্য প্রশংসিত হন। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী অধ্যাপক মানিক সরকার তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন। শোকবার্তায় তিনি বলেন, ডক্টর ডিওয়াই পাটিল ত্রিপুরার সার্বিক উন্নয়নের একজন শুভাকাঙ্ক্ষী ছিলেন। রাজ্যপাল হিসেবে তিনি ত্রিপুরার উন্নয়নে কেন্দ্রীয় সরকারের সর্বাত্মক সহযোগিতা নিশ্চিত করতে আন্তরিক প্রচেষ্টা চালিয়েছিলেন। আগামীকাল থেকে দীনদয়াল উপাধ্যায় প্রশিক্ষণ মহাভিযান গোমতী দক্ষিণ ও সিপাহীজলার জেলার দক্ষিণাংশে শুরু হবে। আগামী ৮ থেকে ১০ আগস্ট সদর গ্রামীণ ও সদর শহরে এবং আগামী ১১ আগস্ট থেকে ১৪ আগস্ট পর্যন্ত ত্রিপুরা, খোয়াই এবং ধলাই জেলায় প্রশিক্ষণের আয়োজন করা হবে। দলের মুখপাত্র সুব্রত চক্রবর্তী আজ সাংবাদিক সম্মেলনে একথা জানান। বিএসএফের উদ্যোগে বিলোনিয়ার বিকেআই মাঠে স্পন্দন লীগ রাজ্যভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আজ দ্বিতীয় দিনে ৪টি ম্যাচ অনুষ্ঠিত হয়। আজকের ম্যাচে পশ্চিম জেলা ২-০ গোলে দক্ষিণ জেলাকে, সিপাহী জেলা ১-০ গোলে ধলাইকে, উত্তর জেলা ৬-0 গোলে খোয়াইকে এবং গোমতী জেলা ২-০ গোলে ঊনকোটি জেলাকে পরাজিত করে। সাংসদ বিপ্লব কুমার দেব আজ তাঁর দিল্লির সরকারি বাসভবনে কমনওয়েলথ গেমসে জুডোয় ভারতের প্রথম স্বর্ণপদক জয়ী ত্রিপুরার মেয়ে অস্মিতা দেকে সম্বর্ধনা প্রদান করেন। অস্মিতা আগামী দিনে আন্তর্জাতিক মঞ্চে ভারতের মুখ আরও উজ্জ্বল করবে বলেও তিনি আশা প্রকাশ করেন। ত্রিপুরা ফুটবল অ্যাসোসিয়েশন পরিচালিত ঘরোয়া দ্বিতীয় ডিভিশন লীগ ফুটবল প্রতিযোগিতার আজকের খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল জয়লাভ করেছে। উমাকান্ত মিনি স্টেডিয়ামে বিকালে অনুষ্ঠিত খেলায় ত্রিপুরা স্পোর্টস স্কুল ৪-১

0: বলে ফ্রেন্ডস ইউনিয়নকে হারিয়ে দেয়। আবহাওয়া, আগামী 24 ঘন্টায় দক্ষিণ ও গোমতী জেলায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টিপাতের সতর্কতা জারি করেছে আবহাওয়া দপ্তর। আগামীকাল আগরতলায় দিনে সর্বোচ্চ তাপমাত্রা 33 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে। আজ দিনে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33.3 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন 27 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে খবরের বিশেষ বিশেষ অংশগুলি আরেকবার। মুখ্যমন্ত্রী অধ্যাপক ডাক্তার মানিক সাহা বলেছেন, রাজ্যে গুণমান সম্পন্ন বিদ্যালয় শিক্ষায় সরকার বদ্ধপরিকর। কৃষিমন্ত্রী রতনলাল নাথ বলেছেন, রাজ্যে কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধির উপর জোর দেওয়া হচ্ছে। আজ রাজ্যসভায় পাশ হল জন্ম ও মৃত্যু নিবন্ধন সংশোধনী বিল 2026। ত্রিপুরার প্রাক্তন রাজ্যপাল ডক্টর ডিওয়াই পাটিল প্রয়াত। স্থানীয় সংবাদ আজকের মতো এখানেই শেষ হলো। পরবর্তী বাংলা স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল 7:35।
1: এতক্ষণ প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরে ককবরুক সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো। আকাশবাণী কৈলাসহর।

0: আরবিআই এর মানি অ্যাপ দৃষ্টিহীনদের নোটের মূল্যবর্গ বুঝে নিতে সাহায্য করে। এই অ্যাপটি অ্যান্ড্রয়েড প্লে স্টোর এবং iOS অ্যাপ স্টোর থেকে কোনো ফিস ছাড়াই ডাউনলোড করা যেতে পারে। অ্যাপ ইনস্টল করার পর ইন্টারনেটে দরকার হয় না, এটা অফলাইন মোডেও কাজ করে। এই অ্যাপ মূল্যবর্গ চিনিয়ে দেয় আর তাকে হিন্দি, ইংরেজি এবং 11টি অন্যান্য ভাষায় ব্যক্ত করে। সেই সঙ্গে এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোটের মূল্যবর্গ, ভাইব্রেশন ইত্যাদির মাধ্যমে বুঝে নিতে সাহায্য করে। মনে রাখবেন, এই মোবাইল অ্যাপ্লিকেশন ব্যাংক নোট আসল না নকল তার প্রমাণ দেয় না, তাই এক্ষেত্রে ব্যবহারকারী সাবধানতা অবলম্বন একান্ত আবশ্যক। আরবিআই একথা বলে, জেনে রাখুন, সতর্ক থাকুন।
1: আসুন শুনি ইন্স্যুরেন্স এর কিছু গল্প।
2: সময় 11:05। প্রতিদিনের মতোই মেরিয়ান্টি সোসাইটির কুকুরদের বিস্কিট খাইয়ে বাড়ি ফিরলেন। রেখামাসি এসে ঘরও মুছছেন। হঠাৎই মেরিয়ান্টির পা ভেজা মেঝেতে পিছলে গেল আর মেরি বিস্কিটের মতোই ওনার হাড়ও ভাঙল। হসপিটালের বিশাল বিল দেখে মেরিয়ান্টি ভয় পেলেন না, বরং হেসে বললেন, আচ্ছা কিয়া, হেলথ ইন্স্যুরেন্স লিয়া, এবার বিল হেলথ ইন্স্যুরেন্স কভার করবে।
3: কঠিন সময় সবাই এটাই বলেন, আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া। ভিজিট করুন আচ্ছা কিয়া ইন্স্যুরেন্স লিয়া .com, an insurance awareness initiative by General Insurance Council of India.

কোভিড-19 ভাইরাসের আক্রমণে দেশবাসী নাজেহাল। এমতাবস্থায় আমাদের সকলের মঙ্গলের জন্য সবাইকে সরকারি নির্দেশিকাগুলি মানা উচিত। যথাসম্ভব ঘরের বাইরে না যাওয়া বাঞ্ছনীয়। শুধু তাই নয়, সামাজিক দূরত্ব বজায় রেখে ঘন ঘন হাত স্যানিটাইজ সহ মাস্ক ব্যবহার করা ইত্যাদি অত্যন্ত জরুরি হয়ে পড়েছে। কিন্তু পাশাপাশি ঘরে থেকে তোমাদেরও পড়াশোনাটা জারি রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যাই হোক, এবারে আমরা আজকের ক্লাস শুরু করব। সিলেবাস অনুযায়ী আজকে আমাদের পাঠ্য বিষয় হবে তোমাদের বিজ্ঞান বইয়ের 10ম অধ্যায়ের অন্তর্গত মহাকর্ষ সম্পর্কে। আমরা প্রথমেই আমাদের বাস্তব জীবনের, অর্থাৎ তোমরা প্রতিদিন যা কিছু চোখের সামনে দেখো বা যা কিছু করো, সেই বাস্তব জীবনের ঘটনা থেকে আমরা মহাকর্ষ বা গ্র্যাভিটেশন কি তা জানতে চেষ্টা করি। তোমরা লক্ষ্য করে থাকবে যে যখনই তোমরা উপরের দিকে কোনো ঢিল ছুঁড়ো, তা কিন্তু পরক্ষণেই মাটিতে এসে পড়ে। আবার এও লক্ষ্য করেছ, পাকা ফল বুটা থেকে খসে মাটিতেই পড়ে। তোমাদের এও নিশ্চয় জানা আছে যে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, আবার গ্রহগুলিও সূর্যের চারিদিকে।

দিকে ঘুরে। বিজ্ঞানী আইজ্যাক নিউটন সর্বপ্রথম এই ঘটনাগুলি নিয়ে চিন্তা করেন এবং উপলব্ধি করেন যে এদের মধ্যে নিশ্চয়ই কোনো বল ক্রিয়া করে, নতুবা এভাবে কেন হবে, কেনই বা চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরবে, গ্রহগুলি সূর্যের চারিদিকে ঘুরবে, অথবা একটা পাকা ফল বোটা থেকে মাটিতেই পড়বে। যাই হোক, এর জন্য এই যে চিন্তা, এই চিন্তার কারণের পেছনে কিন্তু একটা গল্প রয়েছে। গল্পটি এরকম যে নিউটন একদিন একটি আপেল গাছের নিচে বসেছিলেন, তখনই হঠাৎ একটি আপেল উনার শরীরের উপর পড়ে। তৎক্ষণাৎ হঠাৎ উনার মনে হয়েছিল আপেলটা নিচের দিকে পড়লো কেন, ওটা তো উপরের দিকেও যেতে পারত। চলো এবারে তাহলে আমরা জানতে চেষ্টা করি যে চাঁদ কোন বলের প্রভাবে পৃথিবীর চারদিকে ঘুরছে। তোমরা যদি এক টুকরা শক্ত সুতাতে একটি ছোট পাথরের টুকরো বেঁধে একে মাথার উপরে হাতে নিয়ে ঘুরাতে থাকো, তবে লক্ষ্য করবে যতক্ষণ না সুতাটাকে ছেড়ে দিচ্ছ, অর্থাৎ সুতাটাকে ছেড়ে দেওয়ার আগ পর্যন্ত পাথরটি একটি নির্দিষ্ট দ্রুতি নিয়ে বৃত্তাকার পথে ঘুরতে থাকবে এবং ওই বৃত্তাকার পথের প্রত্যেক বিন্দুতে, প্রতিটি বিন্দুতে গতির অভিমুখ পরিবর্তন হবে। কিন্তু গতিবেগের পরিবর্তনের ফলে ত্বরণেরও সৃষ্টি হবে। এক্ষেত্রে যে বল এর কারণে, মানে যে বলটির কারণে বস্তুটি বৃত্তাকার পথে ঘুরে, ওই বলের অভিমুখ যা আছে, অভিমুখ সবসময় বৃত্তাকার পথের কেন্দ্রের দিকে হবে। এই যে কেন্দ্রাভিমুখী বল, এই কেন্দ্রাভিমুখী বলকে অভিকেন্দ্র বল বলা হয়ে থাকে। প্রকৃতপক্ষে এই অভিকেন্দ্র বলের জন্যই চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে, আর পৃথিবীর আকর্ষণ বল এই অভিকেন্দ্র বলের যোগান দেয়। সুতরাং যদি এ ধরনের বল না থাকত, তবে চাঁদ সুষম গতি নিয়ে সরল রেখায় গতিশীল হতো। প্রাকৃতিক এই আকর্ষণজনিত ঘটনাগুলির বিশ্লেষণ থেকে নিউটন একটি সিদ্ধান্তে আসেন। তিনি বলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকে আকর্ষণ করে, আর এই বস্তুগুলির মধ্যে ক্রিয়াশীল এই পারস্পরিক আকর্ষণ বলকে মহাকর্ষ বল বলে। আবার বলছি, নিউটন বলেন যে বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকে আকর্ষণ করে, আর বস্তুগুলির মধ্যে ক্রিয়াশীল এই পারস্পরিক আকর্ষণের যে বল, সেই আকর্ষণ বলটাকে বলা হয় মহাকর্ষ বল। তিনি ওনার যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তের নিরিখে বিভিন্ন যুক্তিরও উল্লেখ করেছেন। যেমন উনার সংজ্ঞা থেকে বা উনার সংজ্ঞানুযায়ী আপেল ও পৃথিবীর মধ্যে আকর্ষণ বল থাকলে আপেল কেন পৃথিবীর দিকে যাবে, পৃথিবী কেন আপেলের দিকে যাবে না? সঙ্গত কারণেই তিনি এ ব্যাপারে বলেন যে পৃথিবীর তুলনায় আপেলের ভরটা নগণ্য, অর্থাৎ আমাদের পৃথিবীর যে ভর রয়েছে সেই ভরের তুলনায় আপেলের যে ভর আসবে তা কিছুই নয়, অর্থাৎ একেবারেই নগণ্য। তাই আপেল পৃথিবীর দিকে আসে। একইভাবে চাঁদের ক্ষেত্রেও একই রকম ব্যাপার ঘটে থাকে। চাঁদের তুলনায় পৃথিবীর ভর অনেক বেশি, যে কারণে চাঁদ পৃথিবীর চারদিকে ঘুরে থাকে, গ্রহগুলি ও সূর্যের চারিদিকে ঘুরতে থাকে একই রকমভাবে। যাই হোক, এবারে চলো আমরা জানতে চেষ্টা করি যে সার্বজনীন বা সর্বজনীন মহাকর্ষ সূত্রটি কী।

এবং এই আকর্ষণ বল কিসের উপর নির্ভর করে? অর্থাৎ এই সর্বজনীন যে মহাকর্ষ সূত্র দিয়েছেন আইজাক নিউটন, সেই সূত্রটি সম্পর্কে আমরা জানব। এবং এই যে আকর্ষণ বল, মহাকর্ষ বল রয়েছে, সেটা কিসের উপর নির্ভর করবে? প্রিয় ছাত্রছাত্রীরা, তোমরা তোমাদের বইয়ের 10.2 এর ছবিটি একটু লক্ষ্য করো। এখানে একটু ভালোভাবে লক্ষ্য করলে তোমরা ছবিতে দেখতে পাবে দুটি গোলাকার ছবি রয়েছে, একটি একটু বড় আর একটি একটু ছোট। ধরো বা মনে করো বড় গোলকটির ভর ক্যাপিটাল এম এবং ছোট গোলকটির ভর স্মল এম, এবং গোলক দুটির মধ্যে যে দূরত্ব রয়েছে তাকে আমরা স্মল ডি দ্বারা বুঝাই। অর্থাৎ আবার বলছি যে বড় গোলকটির যে ভর সেটাকে ক্যাপিটাল এম, ছোট গোলকটির যে ভর তাকে স্মল এম, এবং গোলক দুটির মধ্যে যে দূরত্ব সেটাকে আমরা স্মল ডি মনে করি। আরও মনে করি যে এই বস্তু দুটির মধ্যে যে আকর্ষণ বল রয়েছে তা হলো ক্যাপিটাল এফ, ফোর্স থেকে এফ। তাহলে মহাকর্ষ সূত্রটি যদি আমরা দেখি, সেখানে কি বলা হয়েছে? মহাকর্ষ সূত্রটিতে বলা হয়েছে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রতিটি বস্তুকে আকর্ষণ করে। আবার এই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমান। অর্থাৎ এখানে ছবিতে তোমরা একটি বড় গোলক এবং একটি ছোট গোলক দেখেছ, দুটির ভর আলাদা, একটির ক্যাপিটাল এম একটির স্মল এম। তাহলে সূত্রানুযায়ী বলা হয়েছে এই মহাবিশ্বের প্রতিটি বস্তুকে আকর্ষণ করে। আবার এই আকর্ষণ বল, এই দুটি বস্তুর মধ্যে যে আকর্ষণ হবে সেই আকর্ষণ বল বস্তু দুটির ভরের গুণফলের সমান। অর্থাৎ বস্তু দুটির ভরের গুণফল যত বেশি হবে আকর্ষণও তত বেশি হবে, এবং বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হবে। অর্থাৎ বস্তু দুটির মধ্যে যে দূরত্ব রয়েছে তার উপরেও নির্ভর করবে। কিভাবে? বস্তু দুটির মধ্যে আকর্ষণ বল তাদের মধ্যে দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে হবে। অর্থাৎ দূরত্ব বেশি হলে আকর্ষণ বল কম হবে, আর এই আকর্ষণ বল বস্তু দুটির কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর ক্রিয়া করে। কি বললাম? যে এই আকর্ষণ বলটা বস্তু দুটির কেন্দ্র সংযোজক, অর্থাৎ দুটি বস্তুর যে কেন্দ্র থাকবে সেই কেন্দ্রের মাঝখান দিয়ে যদি আমরা কেন্দ্র থেকে কেন্দ্রতে একটি সরলরেখা অঙ্কন করি তাহলে ওই কেন্দ্র সংযোজক সরলরেখা বরাবর সেই আকর্ষণ বলটি ক্রিয়া করবে। সুতরাং আমরা সেই যে 10.2 এর তোমরা চিত্রটি দেখতে পাচ্ছ, সেই চিত্র অনুযায়ী মহাকর্ষ সূত্রের অবতারণা করে আমরা বলতে পারি যে আকর্ষণ বল এফ ভেরিয়েজেস ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, অর্থাৎ বস্তু দুটির ভরের গুণফল। এফ ভেরিয়েজেস ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, এটাকে আমরা এক নম্বর সমীকরণ বলি। তোমরা ইচ্ছে করলে খাতাতেও তুলে নিতে পারো, আমার মনে হয় খাতায় তুলে নিলে ভালো হবে, পরবর্তীতে তোমরা ওইগুলি বইয়ের সাথে মিলিয়ে আরো সুন্দরভাবে করে পড়তে পারবে। যাই হোক, তোমরা খাতায় তুলে নেও, আমি মনে করি এটাই ভালো হবে। তো চিত্র থেকে আমরা কি দেখতে পেলাম? চিত্র অনুযায়ী যদি আমরা সংজ্ঞাটাকে সাজাতে চেষ্টা করি, এফ ভেরিয়েজেস ক্যাপিটাল এম ইন্টু স্মল এম, এটাকে এক নম্বর সমীকরণ হিসাবে লিখে নাও। এবং এফ ভেরিয়েজেস ওয়ান বাই ডি স্কোয়ার, এফ ভেরিয়েজেস ওয়ান বাই ডি স্কোয়ার, অর্থাৎ ব্যস্তানুপাত। এক্ষণে একে তোমরা দু নম্বর সমীকরণ হিসাবে লিখে নাও। এবার এই এক নম্বর এবং দু নম্বর সমীকরণকে যদি আমরা

0: একসাথে লিখে নেই, তবে এটি দাঁড়াবে এফ ভেরিয়েসেস ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। আবার বলছি, এফ ভেরিয়েসেস ক্যাপিটাল এম ইন্টু স্মল এম ডিভাইডেড বাই ডি স্কোয়ার। অথবা আমরা লিখতে পারি এফ ইজিক্যাল টু ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কোয়ার। এটাকে আমরা তিন নম্বর ইকুয়েশন দিলাম। আবার বলছি এফ ইকুয়াল টু, তাহলে আমরা এভাবে বলতে পারি এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ার। এখানে এই যে আমরা জি পেলাম, এখানে এই জি হলো একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। আবার বলছি আমরা এই যে এফ ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল জি ক্যাপিটাল জি এম এম বাই ডি স্কোয়ার, এই যে সমীকরণটা পেলাম, এখানে জি হলো একটি সমানুপাতিক ধ্রুবক এবং একে সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক বলে। ওটাকে আমরা তিন নম্বর দিলাম। এখন তিন নম্বর সমীকরণে অর্থাৎ এফ ইজ ইকুয়াল টু জি এম এম বাই ডি স্কোয়ারের থেকে বজ্রগুণন যদি আমরা করি, বজ্রগুণন করে আমরা পাব এফ ইন্টু ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ক্যাপিটাল জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। আবার বলছি আমরা যদি এই এফ ইজ ইকুয়াল টু জি ক্যাপিটাল এম ইন্টু স্মল এম বাই ডি স্কোয়ার একে বজ্রগুণন করি, তবে আমরা পাব এফ ইন্টু ডি স্কোয়ার ইজ ইকুয়াল টু জি ইন্টু ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। অর্থাৎ আমরা এখান থেকে জি এর মান অর্থাৎ সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবকের মান বের করতে চাইছি। তো ক্যাপিটাল জি অর্থাৎ সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইজ ইকুয়াল টু এফ ইন্টু ডি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। এটাকে আমরা চার নাম্বার ইকুয়েশন হিসাবে লিখলাম। আবার বলছি ক্যাপিটাল জি অর্থাৎ সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এফ ইন্টু স্মল ডি স্কোয়ার ডিভাইডেড বাই ক্যাপিটাল এম ইন্টু স্মল এম। অর্থাৎ জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই এম এম। আমরা যদি এবার এই যে সমীকরণটা, এটাকে চার নম্বর দিলাম। এখানে আমরা যদি চার নং সমীকরণ অর্থাৎ জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই এম এম এ বল, দূরত্ব ও ভরের একক বসাই, তবে জি এর অর্থাৎ এই সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি এর এসআই একক পাবো এন এম স্কোয়ার কেজি স্কোয়ার। 1731 খ্রিস্টাব্দে, এতটুকু সবাই বুঝতে পারছো আশা করি। তাহলে আমরা কি পেলাম, যে জি এর মানটা আমরা দেখলাম জি ইজ ইকুয়াল টু এফ ডি স্কোয়ার বাই ক্যাপিটাল এম টু স্মল এম, আর জি এর যে এসআই একক স্ট্যান্ডার্ড ইউনিটটা আমরা পেলাম এন এম স্কোয়ার কেজি স্কোয়ার। 1731 খ্রিস্টাব্দে হেনরি ক্যাভেন্ডিশ নামে এক বিজ্ঞানী একটি সুবেদী তুলা যন্ত্রের মাধ্যমে জি এর মান নির্ণয় করেন, যা কিনা 6.673 × 10⁻১১ এন এম স্কোয়ার পার কেজি স্কোয়ার। আবার বলছি সেই যে মানটা সর্বজনীন মহাকর্ষীয় ধ্রুবক জি, তার মানটা হবে, ভালোভাবে লিখে রাখো এটা খাতায়, 6.673 × 10⁻১১ এন এম স্কোয়ার কেজি স্কোয়ার।
1: এতক্ষণ শিক্ষামূলক অনুষ্ঠান পড়াশোনা শুনলেন, এটি পুনঃপ্রচারিত হল আকাশবাণী কৈলাসহর। এখন ভয়েসমেইল অনুষ্ঠান গীত বাহার।

0: হ্যালো,
1: হ্যালো গীত বাহার।
0: আমি রামকৃষ্ণনগর থেকে বলছি, পার্বত্যাচার্য।
1: হ্যাঁ, ভালো আছেন তো?
0: হ্যাঁ, ভালো আছি, আপনি ভালো তো?
1: হ্যাঁ, ভালো আছি। হ্যাঁ,
0: হ্যাঁ,
1: বলুন, কি
0: এটা
1: গান
0: তো
1: শোনাবো
0: প্রশ্ন।
1: গীত বাহার
0: হ্যাঁ,
1: থেকে?
0: আজকে গানটি শুনবো, এই গানটি শুনবো, গুলবাগিচা বুলবুলি আমি রঙিনী প্রেমের গায়িকা জলভার।
1: নজরুল গীতি?
0: হ্যাঁ, নজরুল গীতি।
1: ঠিক আছে।
0: আর যাদের নিয়ে শুনবো,
1: হ্যাঁ,
0: প্রথমে তো আপনি শুনবেন, অনুপম ভট্টাচার্য, প্রেমজিৎ চক্রবর্তী, মিঠুন চক্রবর্তী, লোকান্ত বর্মা, অবিনাশ চল্লি,
1: বাহ, সব্বার জন্যই পাঠিয়ে দেবো আপনার,
0: দেবজিৎ দাস, সবাইকে নিয়ে,
1: সব্বার জন্যই আপনার পছন্দের।
0: অম্বালিকা ভট্টাচার্য,
1: ঠিক
0: সবাইকে
1: আছে,
0: নিয়ে।
1: ঠিক আছে, সব্বার জন্যই আপনার।

0: হ্যালো, গীত বাহার।
1: হ্যালো,
0: হ্যাঁ, গীত বাহার থেকে বলছি।
1: নমস্কার ম্যাডাম।
0: হ্যাঁ, নমস্কার।
1: হ্যাঁ, আমি কথা বলছি কাছাড় জেলা থেকে, জওহরলাল বর্মন।
0: হ্যাঁ
1: তো আজকে আমাকে গীত বাহারে একটি সুন্দর একটি গান শুনিয়ে দিবেন,
0: হ্যাঁ, বলুন কোন গান?
1: নিতিন মুকেশ ও অন্যান্যদের কণ্ঠে। মহান গীতিকার ইন্দুবরের লেখা সেই গানটি মহান সুরকার রাজেশ রোশন সুর সৃষ্টি করেছেন, আর ছবি হচ্ছে খুদগর্জ,
0: আচ্ছা।
1: নিতিন মুকেশ।

0: ଅନ୍ୟ କଣ୍ଠି ଜିନ୍ଦଗି କା ନାମ ଦୋଷିତି ଦୋଷିତି କା ନାମ ଜିନ୍ଦଗି এই গানটি শুনিয়ে দিবি
1: দাদু গান পছন্দ করেছেন
0: হ্যালো
1: ঠিক আছে হ্যাঁ অনেক সুন্দর গান পছন্দ করেছেন
0: এই বন্ধুত্ব দিবসের কথা স্মরণে গানটি শুনতে যাচ্ছি আর গানটি শুনব আমাদের অগণিত শ্রোতা বন্ধুরা রয়েছেন আর কৈলাসর থেকে আশুতোষ বাবু রয়েছেন ভাই প্রেমজিৎ চক্রবর্তী রয়েছেন
1: সবার জন্যই পাঠাবো আপনার পছন্দের এই গান ভালো থাকবে কথা হবে আবার।

0: গুজরাট সে ধীরজ রেবারি বাত কর রহা হুম।
1: হ্যাঁ, ভালো আছেন?
0: হিন্দি মে বাত নেই কর সকতা থি।
1: আমাদের অনুষ্ঠানটা বাংলায়, আমাদের বাংলা চ্যানেল, আমরা বাংলায় কথা বলি।
0: বাংলা আমি নেই আতি, আমি
1: ঠিক আছে, আপনি বলুন, আপনি আপনার ভাষায় কথা বলুন। আপনি ভালো আছেন তো? বাংলা ভাষা বুঝতে পারেন?
0: জি জি, আমি এই কার্যক্রম পছন্দ আতা হিসমে যো আমার বাংলা শ্রোতা হিন্দি শ্রোতা হো আপসে বাত করতে বহুত আচ্ছা লাগতা হ্যাঁ। আমারা এক গ্রুপ হ্যাঁ দিদি,
1: হুম,
0: সারে ভারত কে যে

0: জানকারি অতি হোগি।
1: বাহ, ভীষণ সুন্দর। তো কি গান
0: মানে
1: শোনা?
0: আমি আকাশবাণী সে বহুত কুছ মানে জ্ঞান প্রাপ্ত হুয়া হ্যায়, মনোরঞ্জন প্রাপ্ত হুয়া হ্যায়, আর হামে বহুত শিখ মিলি হ্যায় আকাশবাণী সে।
1: বাহ, অনেক ধন্যবাদ এবং অনেক সুন্দর কথা। হ্যাঁ,
0: জি
1: আকাশবাণী একটা জ্ঞানের জায়গা। আকাশবাণীর সঙ্গে যারা জুড়ে আছেন তাদের জ্ঞান, ধ্যান, ধারণা অনেক শ্রোতা বন্ধুদের কাছ থেকে আমরাও অনেক কিছু জানতে পারি, শিখতে পারি। ভালো লাগলো কথা শুনে। কি গান শোনাবো আপনাকে বলুন।
0: জি, গানা শুননা হ্যায় মুঝে, রুদালি ফিল্ম কা গানা শুননা হ্যায়,
1: হ্যাঁ, কোন গান খানি বলুন।
0: দিল হু হু করে লতা মঙ্গেশকর কে।
1: বাহ, খুব সুন্দর, খুব ভালো পছন্দ আপনার। ঠিক আছে, আপনার পছন্দের গান আমরা পাঠিয়ে দেব।
0: জি, আর ইয়ে আমার কার্যক্রম দিদি কব প্রসারিত হোগা?
1: এটা এটা আগামী মঙ্গলবার।
0: মঙ্গলবার?
1: হ্যাঁ, রাত 8:30।
0: ঠিক হ্যাঁ, আর দিদি আপনি বাত করকে মুঝে বহুত আচ্ছা লাগা, আর আপনার দিন মঙ্গলময় রে। আর আবি মে 15 দিন কে বাদ কল করুঙ্গা তো চলেগা?
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই। আপনার দিনও ভালো কাটুক, ভালো থাকবেন, কথা হবে আবারও।

0: হ্যালো,
1: নমস্কার দিদিভাই।
0: হ্যালো গীত বাহার।
1: হ্যাঁ গীত বাহার, নমস্কার দিদিভাই, আমি কুমারগঞ্জ থেকে বলছি। দাস
0: হ্যাঁ নমস্কার। হ্যাঁ বলুন,
1: দিদিভাই
0: কেমন
1: ভালো
0: আছেন?
1: আছেন?
0: হ্যাঁ আমি ভালো আছি, আপনি ভালো আছেন তো?
1: হ্যাঁ হ্যাঁ আমি খুব ভালো আছি দিদিভাই। সকালবেলা তো অনেক ট্রাই করে লাইনটা পেলাম না।
0: আচ্ছা
1: তো দিদিভাই আমি একটি গান শুনবো, তোরা আসছি দর প্রতিজ্ঞা করি, কমিটি রয়েছে গান।
0: তোরা হাতটি ধর প্রতিজ্ঞা কর, ঠিক আছে?
1: এরকম গান দিয়ে তোরা হাতটি ধর প্রতিজ্ঞা কর।
0: না সেটা বুঝলাম।

0: হ্যালো, গীত বাহার।
1: হ্যালো দিদি, নমস্কার।
0: হ্যাঁ নমস্কার,
1: আমি হাওড়া পশ্চিমবঙ্গ থেকে লালন ঘরামি কথা বলছি।
0: হ্যাঁ ভালো আছেন?
1: হ্যাঁ ভালো আছি দিদি ভাই, আপনি ভালো আছেন তো?
0: হ্যাঁ একদম ভালো আছি।
1: বাংলা ছবি থেকে,
0: হ্যাঁ
1: ছবির নাম হচ্ছে দেবতা, কি করে জানলে তুমি, অমিত কুমারের কণ্ঠে।
0: ঠিক আছে, আপনার পছন্দের একখানি গান পাঠাবো।
1: আর দিদি ভাই, গানটা যাদের জন্য শুনবো
0: বলুন।
1: বাদল খটিয়াল, দেবজিৎ দাস, শ্রীমতী চক্রবর্তী, বুলটি দিদি ভাই, অনু ভট্টাচার্য, কণিকা দিদি ভাই, এবং যারা এই মধ্যে শুনবেন তার সকলকে নিয়ে শুনবো।
0: ঠিক আছে, সবার জন্যই আপনার পছন্দের গান পাঠাবো। ভালো থাকবেন।
1: নমস্কার দিদি, ভালো থাকবেন।
0: নমস্কার।

এতক্ষণ ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাস শহর। এখন গজল শুনবেন শিল্পী চন্দন দাস।

এতক্ষণ চন্দন দাসের কণ্ঠে গজল শুনলেন। এবারে শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, আজ শুনবেন শরৎপাতন। শিল্পী আলী আকবর খান।

এতক্ষণ শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান শুনলেন আকাশবাণী কৈলাসহর। এখন সময় বাংলা সংবাদের।

আকাশবাণী খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। প্রথমে বিশেষ বিশেষ খবর। রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবিলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্যের কর্মীদের জন্য অতিরিক্ত 20% বকেয়া মহার্গ ভাতা দেওয়ার বিজ্ঞপ্তি জারি। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু ও কাশ্মীরে তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে। গত জুন থেকে একটানা দমনপীড়নের ঘটনায় ওই অঞ্চলে অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন। সাউথ ইউনাইটেড এফসিকে 8-0 গোলে হারিয়ে মোহনবাগান সুপার জায়ান্টস নুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে। আসছি বিস্তারিত সংবাদে। সংসদে আজ জন্ম মৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026 পাশ হয়েছে। রাজ্যসভায় আজ এটি গৃহীত হয়। এরপরে আগামীকাল বেলা 11টা পর্যন্ত সভা মুলতবি করে দেওয়া হয়েছে। নিট প্রশ্নপত্র ফাঁস সহ অন্যান্য বিষয় নিয়ে শিক্ষার্থীদের প্রতিবাদ বিক্ষোভে পুলিশের পদক্ষেপ সহ বেশ কয়েকটি বিষয়ে বিরোধীদের হই হট্টগোলের জেরে সংসদের উভয় কক্ষের অধিবেশন দফায় দফায় ব্যাহত হয়। শেষ পর্যন্ত উভয় কক্ষের অধিবেশনই আগামীকাল বেলা 11টা পর্যন্ত মুলতবি করে দেওয়া হয়। এর আগে লোকসভার অধিবেশন বেলা 11টায় শুরু হওয়ায় অধ্যক্ষ ওম বিল্লা প্রশ্নোত্তর পর্ব শুরু করার চেষ্টা করলে বিরোধী সদস্যরা ছাত্র বিক্ষোভে পুলিশের ভূমিকা নিয়ে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বিবৃতি দাবি করতে থাকেন। অধ্যক্ষ জানান, সংসদ কখনো স্লোগান ও প্ল্যাকার্ড প্রদর্শনের জায়গা নয়। এরপরেও গোলমাল অব্যাহত থাকলে লোকসভা বেলা 2টা পর্যন্ত মুলতবি হয়ে যায়। তারপর সবার কাজ ফের শুরু হলে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন কর ও অন্যান্য সংশোধনী বিল 2026 পেশ করেন। এই বিল পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007, দ্য ইনকাম ট্যাক্স অ্যাক্ট 2025 এবং ফিনান্স অ্যাক্ট 2026, এই তিন বিধিকে এই বিল আরও সংশোধনের লক্ষ্যে আনা হয়েছে। লোকসভায় এরপর অ্যাপ্রোপ্রিয়েশন বিল নাম্বার 3 2026 পাশ হয়। বিরোধীরা পুনরায় হইচই করলে সভাদিনের মতো মুলতবি করে দেওয়া হয়। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত ব্যাংক অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্ট সংক্রান্ত বিষয়গুলো মোকাবিলার জন্য একটি আদর্শ কার্যপদ্ধতি বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর প্রস্তুত ও প্রচার করতে আজ সুপ্রিম কোর্ট রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়াকে নির্দেশ দিয়েছে। এছাড়াও অভিযোগ নিষ্পত্তির প্রক্রিয়া জোরদার করা, প্রতারণা শিকার ব্যক্তিদের অর্থ দ্রুত ফেরত পাওয়ার ব্যবস্থা করা এবং ডিজিটাল জালিয়াতির মামলাগুলো আরও কার্যকরভাবে পরিচালনার লক্ষ্যে আদালত, বিভিন্ন রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও ব্যাংকগুলোকে একাধিক নির্দেশ দিয়েছে। সর্বোচ্চ আদালত আরবিআইকে নির্দেশ দিয়েছে তারা যেন সমস্ত হাইকোর্টের রেজিস্ট্রার জেনারেলদের কাছে

0: এই এসওপির প্রতিলিপি পাঠায়। পাশাপাশি রাজ্য, কেন্দ্রশাসিত অঞ্চল এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা অভিযোগ নিষ্পত্তি ও অর্থ পুনরুদ্ধারের মডিউলগুলো দ্রুত গ্রহণ ও কার্যকর করার বিষয়টি নিশ্চিত করে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশ থেকে মোট 274 জন পলাতক অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, পলাতক অপরাধীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নিতে 2018 সালে ফিউজিটিভ ইকোনমিক অফেন্ডার্স আইন প্রণয়ন করা হয়। 2014 সালের আগে ভারতের সঙ্গে মাত্র 37টি দেশের প্রত্যর্পণ চুক্তি ছিল। অর্থনৈতিক অপরাধে অভিযুক্ত পলাতকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া বা তাদের সম্পত্তি বাজেয়াপ্ত করার জন্য কোনো আলাদা আইনও ছিল না। 2004 থেকে 2013 সালের মধ্যে গড়ে বছরে মাত্র 4 জন পলাতক অপরাধীকে ভারতে প্রত্যর্পণ করা সম্ভব হয়েছিল। সেই সময় 110টি প্রত্যর্পণ আবেদনও অমীমাংসিত ছিল। এ ব্যাপারে আগে সরকারগুলির রাজনৈতিক সদিচ্ছার অভাব থাকলেও বর্তমান সরকার পলাতক অপরাধীদের প্রত্যর্পণকে জাতীয় অগ্রাধিকার দিয়েছে বলে মন্ত্রক সূত্রে জানানো হয়েছে। কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পলাতক অপরাধীদের বিরুদ্ধে লড়াইয়ে 3টি কৌশলের কথা উল্লেখ করেছেন। এগুলো হলো আন্তর্জাতিক স্তরে সক্রিয় যোগাযোগ, বিভিন্ন সংস্থার মধ্যে জোরদার সমন্বয় এবং কৌশলগত কূটনীতি। তিনি বলেন, পলাতক অপরাধীদের বিষয়টি দেশের সার্বভৌমত্ব, অর্থনৈতিক স্থিতিশীলতা, আইন শৃঙ্খলা এবং জাতীয় নিরাপত্তার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। স্বরাষ্ট্রমন্ত্রক আরও জানিয়েছে, গত 3 বছরে ইন্টারপোলের রেড কর্নার নোটিশ জারির সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেড়েছে। এ পর্যন্ত 401 জন পলাতক অপরাধীর বিরুদ্ধে এই নোটিশ জারি করা হয়েছে। এছাড়া ভারতপোল চালু হওয়ার ফলে দেশের 1400 বেশি সংস্থা ইন্টারপোলের সঙ্গে যুক্ত হয়েছে। অপারেশন ত্রিশূলের মাধ্যমে স্যাটেলাইট প্রযুক্তি ও ডিজিটাল তথ্যের সাহায্যে বিদেশের নাম পরিচয় বদলে আত্মগোপন করে থাকা পলাতক অপরাধীদেরও চিহ্নিত করা সম্ভব হয়েছে। পশ্চিমবঙ্গে আগামী 1 অক্টোবর থেকে রাজ্য সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% মহার্ঘ ভাতা কার্যকর হতে চলেছে। রাজ্য অর্থ দপ্তর আজ এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করেছে, ফলে সরকারি কর্মীদের বর্তমানে প্রাপ্য 18% ডিএ বেড়ে দাঁড়াবে 38%। একই হারে মহার্ঘ ত্রাণ পাবেন রাজ্য সরকারের পেনশনভোগী ও পারিবারিক পেনশনভোগীরাও। উল্লেখ্য, গত 22 জুন রাজ্য বাজেট পেশের সময় অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত সরকারি কর্মীদের জন্য অতিরিক্ত 20% ডিএ বৃদ্ধির ঘোষণা করেছিলেন। আজকের বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রাজ্য সরকারি কর্মীদের পাশাপাশি সরকারি সাহায্যপ্রাপ্ত শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষাকর্মী, বিধিবদ্ধ সংস্থা, সরকারি উদ্যোগ, পঞ্চায়েত কর্মী, পুরসভা ও অন্যান্য স্থানীয় সংস্থার কর্মীরাও বাড়তি মহার্ঘ ভাতা পাবেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ এনসিপিআই এর সাংসদদের সঙ্গে বৈঠক করেছেন। বৈঠক শেষে এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন, রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে সংসদীয় এলাকার উন্নয়ন এবং নির্বাচনের পরবর্তী সময়ে ঘরছাড়াদের দ্রুত ফেরানোর ব্যবস্থা নিয়ে আলোচনা হয়েছে। নতুন দিল্লির বঙ্গভবনে আয়োজিত 1 ঘন্টার বেশি সময় ধরে চলা এই বৈঠকে লোকসভার 19 জন সাংসদ ছাড়াও রাজ্যসভায় বিজেপির 3 সাংসদ উপস্থিত ছিলেন। এর আগে এনসিপিআই এর সদস্যরা সংসদের গ্রন্থাগার ভবনে আয়োজিত এনডিএ বৈঠকে অংশ নেন। অন্যদিকে মুখ্যমন্ত্রী আজ দিল্লিতে কেন্দ্র স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন। আলাদাভাবে বৈঠক হয়েছে অর্থমন্ত্রী নির্মলা সীতারামের সঙ্গেও। বৈঠক শেষে বেরিয়ে শ্রী অধিকারী সাংবাদিকদের বলেন, রাজ্যের আর্থিক পরিস্থিতি ছাড়াও আজকের বৈঠকে মূলত চা ও বস্ত্র শিল্পের অগ্রগতি নিয়ে আলোচনা হয়েছে। এই খবর প্রচারিত হয়েছে আকাশবাণী থেকে। আমাদের খবর শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক্স হ্যান্ডেল এআইআর নিউজ কলকাতাতে। ফিরে আসছি খবরে। ভারত পাকিস্তান অধিকৃত জম্মু কাশ্মীরে তথাকথিত স্থানীয় নির্বাচনকে সম্পূর্ণ প্রহসন বলে অভিহিত করেছে এবং আরও বলেছে যে এ ধরনের অন্তঃশাসন্য কার্যকলাপ দিয়ে বাস্তবতাকে আড়াল করা যাবে না। আজ বিকেলে নতুন দিল্লিতে এক সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণদীপ জয়সওয়াল উল্লেখ করেন যে সেখানকার প্রকৃত ঘটনা হল জনগণের প্রতিবাদ বিক্ষোভ এবং পাকিস্তানি বাহিনীর নির্বিচার হত্যাকাণ্ড। তিনি জানান, চলতি বছরের জুন মাস থেকে অব্যাহত দমনপীড়নের ঘটনায় অন্তত 90 জন সাধারণ নাগরিক প্রাণ হারিয়েছেন।
1: The so-called local election in Pakistan-occupied Kashmir is a complete farce. The real happening is that of public protests and wanton killings by Pakistani forces. Such hollow exercises cannot hide reality. Since June this year, at least 90 civilians have lost their lives in the continuing crackdown. Many more have been injured as you have seen. The Pakistani establishment has answered public discontent with bullets, blackouts, intimidation and repression, and now seeks to manufacture legitimacy.
0: কেন্দ্র পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রী হরদীপ সিং

0: পুরী বলেছেন যে বিশ্বব্যাপী জ্বালানি সংকটের মধ্যেও ভারতে জ্বালানির কোনো ঘাটতি বা সরবরাহ বিঘ্নিত হওয়ার ঘটনা ঘটেনি। তিনি আরও জানান যে এই সময় ভারত পর্যাপ্ত জ্বালানির মজুত বজায় রেখেছে এবং গৃহস্থালির জন্য প্রয়োজনীয় রান্নার গ্যাসের নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করেছে। সোশ্যাল মিডিয়ায় দেওয়া এক বার্তায় শ্রী পুরী জানান, তিনি নতুন দিল্লিতে আজ পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস মন্ত্রকের পরামর্শদাতা কমিটির একটি বৈঠকে সভাপতিত্ব করেছেন। দেশের জ্বালানি চাহিদা সুরক্ষিত রাখতে সরকার যেসব পদক্ষেপ নিয়েছে সে সম্পর্কে তিনি বৈঠকে উপস্থিত সদস্যদের অবহিত করেছেন। ভারতীয় আবহাওয়া দপ্তর আগামীকাল অসম ও মেঘালয়ে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা জারি করেছে। আগামী দুদিন দিল্লি, হরিয়ানা, পাঞ্জাব, হিমাচল প্রদেশ, উত্তরাখণ্ড, বিহার এবং উত্তর পূর্ব ভারতের বিভিন্ন এলাকায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কেরল, মাহে, রাজস্থান, তামিলনাড়ু, পুদুচেরি, উত্তরপ্রদেশও একই ধরনের আবহাওয়া থাকবে বলে জানা গেছে। অন্যদিকে কেরলে 14টি জেলার মধ্যে 8টি জেলায় অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়ে লাল সতর্কতা অব্যাহত হয়েছে। স্পেনের সেউতায় মরক্কো থেকে কয়েক হাজার অভিবাসীর অনুপ্রবেশের ঘটনায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ফন ডার লেন সীমান্ত সুরক্ষায় ঐক্যবদ্ধ পদক্ষেপ গ্রহণের আহ্বান জানিয়েছেন। পরিস্থিতি পর্যালোচনা এবং সমন্বিত পদক্ষেপ নিয়নের কথা বলতে ইউরোপীয় ইউনিয়নের স্বরাষ্ট্রমন্ত্রীরা আজ ভিডিও কনফারেন্সের মাধ্যমে জরুরি বৈঠকে যান। মোহনবাগান সুপার জায়ান্টস ডুরান কাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে পৌঁছেছে। সল্টলেক যুবভারতী ক্রীড়াঙ্গনে আজ সন্ধ্যায় খেলার গ্রুপ পর্বে তাদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগান 8-0 গোলে সাউথ ইউনাইটেড এফসিকে হারিয়ে দেয়। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আর একবার। রাজ্যসভায় আজ ছাড়পত্র পাওয়ায় সংসদে পাশ হয়েছে জন্মমৃত্যু নিবন্ধীকরণ সংশোধনী বিল 2026। সাইবার জালিয়াতির সঙ্গে যুক্ত অ্যাকাউন্ট এবং মিউল অ্যাকাউন্টের মোকাবেলায় সুপ্রিম কোর্ট একটি আদর্শ কার্যপদ্ধতি প্রস্তুত করতে আরবিআইকে নির্দেশ দিয়েছে। ভারত 2019 থেকে 2026 সালের মধ্যে বিশ্বের 36টি দেশে পালিয়ে যাওয়া মোট 274 জন অপরাধীকে দেশে ফিরিয়ে এনেছে। খবর পড়া আজকের মতো এখানেই শেষ হলো। এর পরের খবর আগামীকাল সকাল 6:20 গীতাঞ্জলি প্রচার তরঙ্গে।
1: এতক্ষণ বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলাসহর। এখন লঘু যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান।

0: Atoll gained independence as a republic in 1968. Guatemalan authorities have raised the country's emergency warning to its second highest level after a major eruption of Fuego, Central America's most active volcano. Located along the Pacific Ring of Fire, Guatemala is highly prone to volcanic eruptions and earthquakes, experiencing frequent seismic and volcanic activity. In badminton, unseeded Indian pair Krishna Prasad Garga and Pruthi Krishnamurthy Roy upset 6th seed Kolyampan Charo Enkita Morn and Warapul Thongsanga of Thailand 21-16-21-18 to advance to the men's doubles second round at the Korea Masters Tournament in Asan today. And now before we close, here are the highlights of the bulletin. New Delhi terms so-called local elections in Pakistan-occupied Jammu and Kashmir as complete farce. Fresh shipping attack in Strait of Hormuz deepens uncertainty over peace talks between US and Iran to end war. Ukraine and Russia conflict sees fresh wave of aerial attacks, 5 killed on both sides. European Union interior ministers hold emergency meeting after thousands of migrants enter Spain's Ceuta from Morocco. And in badminton, Indian pair of Krishna Prasad Garga and Pruthi Krishnamurthy Roy advances to men's doubles second round at Korea Masters Tournament in Asan. That concludes tonight's World News Bulletin. For more updates, stay tuned to Akashvani. Good night.
1: এতক্ষণ ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হলো আকাশবাণী কৈলা শহর। জানিয়ে দিচ্ছি আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি সকাল 5:55 সকাল 6:02 অমৃতবাণী, 6:07 দেশাত্মবোধক সঙ্গীত শুনবেন, 6:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, সকাল 7:00 সুপ্রভাত, 7:10 ভক্তিমূলক গানের অনুষ্ঠান ভক্তিসুধা, 7:25 প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তার অব্যবহিত পরেই স্থানীয় বাংলা সংবাদ এবং ককবরুক সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 7:45 রবীন্দ্রসঙ্গীত, সকাল 8:00 প্রথমে সমাচার প্রভাত এবং পরে মর্নিং নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:30 নর্থ ইস্ট নিউজ আকাশবাণীর শিলং কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 8:40 বাংলা আধুনিক গান শুনবেন, 9:00 প্রথমে হিন্দি সংবাদ এবং পরে ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:10 বিবিধ ভারতী অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে।

11টায় লাইভ ফোন ইন অনুষ্ঠান সুরের ভালা, 12:05 বিভিন্ন শিল্পীর কণ্ঠে লোকগীতি শুনবেন, 12:30 বিভিন্ন শিল্পীর কণ্ঠে রবীন্দ্রসঙ্গীত শুনবেন, 1টায় হিন্দি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:05 চিত্রমালা, 1:30 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 1:40 ককবরুক সঙ্গীত, 2টোয় ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 2:15 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 2:30 মনসা মঙ্গল গান, 3টে প্রথমে হিন্দি সংবাদ এবং তারপরে ইংরেজি সংবাদ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। এর অব্যবহিত পরে পুনরায় বিবিধ ভারতীয় অনুষ্ঠান মুম্বাই কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 6টায় ঘর গৃহস্থের আসর, 6:30 মনসা মঙ্গল গান। সাতটায় ককবরুক অনুষ্ঠান আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 7:00

35 মিনিটে প্রথমে বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে এবং তারপরে কক্সবাজার সংবাদ ও স্থানীয় বাংলা সংবাদ আকাশবাণীর আগরতলা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। 8:05 রাগ প্রধান গান, 8:30 বাংলা এবং হিন্দি মিশ্র গানের অনুষ্ঠান, 9:00 ইংরেজি সংবাদ দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 9:15 লোকগীতি, 9:30 শাস্ত্রীয় যন্ত্রসঙ্গীতের অনুষ্ঠান, 10:00 বাংলা সংবাদ কলকাতা কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে, 10:10 নজরুলগীতি, 10:20 ওয়ার্ল্ড নিউজ আকাশবাণীর দিল্লি কেন্দ্র থেকে রিলে করে শোনানো হবে। শুনলেন আগামীকালের আমাদের অধিবেশনের অনুষ্ঠান সূচি। আকাশবাণী কৈলা শহর, আমাদের স্টুডিওর ঘড়িতে এখন সময় 10:34:15। এখানেই আমাদের আজকের অধিবেশনের সমাপ্তি। আগামীকাল আমাদের অধিবেশন শুরু হবে যথারীতি 5:55। শুভরাত্রি, জয় হিন্দ।